0: টাইম চেক, এখন সময় সকাল 7টা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, 29শে ভাদ্র, পহেলা রবিউসানি, 13ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। দেশজুড়ে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান। সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন আগামী বৃহস্পতিবার। 1,10,000-এরও বেশি কৃষক পাবেন প্রণোদনার অর্থ, জানালেন কৃষিমন্ত্রী। অপতথ্য ও এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু। ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এই সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আগামী 3 মাসকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে বিশেষ অভিযান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 3 মাসব্যাপী এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আগামী 3 মাসের মধ্যে ডেঙ্গু সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,
3: আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আগামী 3 মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা 100% পারবো না, কিন্তু অন্তত 80% আমরা পারবো। কারো যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, ঠিক আছে, ওষুধপত্র আছে, কিন্তু সবচেয়ে বেশি সহজ ভাবে এবং সবচেয়ে সেফ উপায় হচ্ছে ডেঙ্গু যে সকল কারণে হয়, আমরা সকলেই জানি, এই যে ভাঙা চূড়া কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিকের মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকে, সেখানে পানি জমে এটা তৈরি হয়। কাজেই আমরা যদি সকলে মিলে চেষ্টা করে আমরা আমাদের দেশে পরিবর্তন ঘটাতে পারবো।
2: প্রায় 23 লাখ স্কাউটস এবং BNCC-র প্রায় 22,000 সদস্য ছাড়াও প্রাথমিক স্কুল ও মাদ্রাসা সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করলে অবশ্যই দ্রুত পরিবর্তন আনা সম্ভবপর হবে।
3: এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে, কারণ এই দেশে আমরা সকলে থাকব। সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ যারা আমরা একত্রিত হয়েছে, আমরা একটি লক্ষ্য জনে একত্রিত হয়েছে যে আমরা আমাদের দেশকে পরিষ্কার করব, আবর্জনা মুক্ত করার চেষ্টা করব। পারবো আমরা ইনশাআল্লাহ। কারণ এই যেই সংখ্যাটা আমি বললাম, একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখে দিয়েছে দেশকে কি করে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে দেশকে আমরা পুনর্গঠন করি। আছেন আমার সাথে? আছেন ইনশাআল্লাহ।
2: শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে চলবে। ঢাকায় নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায় একযোগে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: গবেষণাগারে তৈরি নতুন ধারণা কিংবা প্রযুক্তি যেন সেখানেই আটকে না থাকে, পৌঁছায় শিল্প ও সাধারণ মানুষের হাতে, সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। রাজধানীর নভ থিয়েটারে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি যুক্ত করাই মেলার অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে ওয়ান নেশন ওয়ান ইনোভেশন হাব এর ওয়েবসাইট উদ্বোধন করে $1 trillion অর্থনীতি গড়ে তোলার সরকারি লক্ষ্য বাস্তবায়নে গবেষক, উদ্ভাবক, তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
5: আমরা বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ সহ গবেষক বৃন্দ সহ সকলের কাছে আমি সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি। এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি, বর্তমান সরকার আমাদের যে সকল প্রেজেন্টেশন আমরা দেখেছি, সেই প্রেজেন্টেশনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সর্বোচ্চ সকল কিছু চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। এখন আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি।
4: তরুণ প্রজন্মের উদ্ভাবনী প্রযুক্তি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
6: আমাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং তরুণ উদ্ভাবকদের মধ্যে প্রতিনিয়ত নতুন ধারণা উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি করা হচ্ছে। সরকার, উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী এবং সরকারি সংস্থার সমন্বয়ে একটি এন্ড টু এন্ড ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করেছে।
4: পরে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশগ্রহণকারীরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে উদ্ভাবক, নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
7: সরকারের যে এই উদ্যোগকে অবশ্যই খুব অভিনন্দন জানাই এবং আমরা মনে করি যে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে যে নতুন নতুন উদ্ভাবনগুলো নিয়ে আসছে সেটিকে যদি সামনের দিকে যেরকম অর্থায়ন করা লাগবে, যেরকম মার্কেটিং করাতে হয়, সেরকম যদি সুবিধাগুলো দেয়, আমার মনে হয় যে বাংলাদেশেও নতুন নতুন যে জিনিসগুলো চলে আসবে এবং নতুন নতুন এই জিনিসগুলো আসলে মার্কেটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে।
4: সরকারের এই উদ্যোগ, উদ্ভাবন ও গবেষণাকে বাজারমুখী করে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এমন প্রত্যাশা আয়োজকদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: এদিকে মেলায় সবার জন্য স্বাস্থ্যসেবা উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শিরোনামে আজ স্বাস্থ্যসেবা বিষয়ক একটি বিশেষ আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে 1,10,364 জন কৃষক কার্ডের প্রণোদনা পাবেন। তিনি প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে অনুষ্ঠান স্থল পরিদর্শন শেষে গতকাল সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের সারের কোনো সংকট নেই। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন এবং কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি $1 trillion রূপান্তরের লক্ষ্যে এভিয়েশন খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি গতকাল রাজধানী ইউনাইটেড কনভেনশন হলে বণিক বার্তা আয়োজিত এভিয়েশন খাতের সম্ভাবনা, নীতিগত সংস্কার ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এভিয়েশন খাতের ভূমিকা অনস্বীকার্য। বিমানবন্দরগুলো দেশের প্রবেশদ্বার এবং রাষ্ট্রের আয়নার মতো, তাই বিমানবন্দরগুলোর পরিকল্পিত উন্নয়নে এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণকালে এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং, ডিস ইনফরমেশন ও মিস ইনফরমেশন সম্পর্কে দক্ষ করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যম শিক্ষার পাঠ্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনা হবে। তিনি গতকাল রাজধানীতে স্কুল লিডার্স কনফারেন্স 2026 শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যম ভিন্ন হলেও তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শিখন ফলের জন্য একটি অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করা জরুরি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম বলেছেন, যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। তিনি গতকাল রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল এবং আশপাশের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু নির্দিষ্ট সময়ে অভিযান পরিচালনা করলেই হবে না, সারা বছর নিয়মিতভাবে এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।

0: আয়োজনে এক মত বিনিময় সভায় একথা বলেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফের এক নতুন বাংলাদেশ। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি। 2027 সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এই নিবন্ধন চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: 2027 সালের হজে গমনেচ্ছুদের জন্য চলছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আর সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি নির্ধারণ করেছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ বেতারকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের ই হজ সিস্টেমের মাধ্যমে সরকারি বা বেসরকারি উভয় মাধ্যমেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
2: নিবন্ধনের লাস্ট সময় হচ্ছে 24 সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে নিবন্ধন করতে হবে। তো প্রাথমিক পর্যায়ে 30,000 টাকা প্রদান করেই ওনার আমাদের জেলা পর্যায়ে, জেলা উপজেলায় আমাদের ডিসি অফিস থেকেই আমাদের এটা নিবন্ধন করা হয়। কেন্দ্রীয়ভাবে আমাদের বাইতুল মোকাররম অফিস আছে, ইসলামের হেড অফিস আছে। যদি কেউ নিবন্ধন করতে চায়, বাংলাদেশের যে কোনো নাগরিক, ওনার এনআইডি কার্ড, ওনার ছবি অথবা পাসপোর্টের ফটোকপি দিলে আমরা বিনা পয়সা অনলাইনে আমরা নিবন্ধন করি।
1: তবে নিবন্ধনের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ও বয়সজনিত বিধিনিষেধ রয়েছে বলেও জানান ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
2: সাধারণত ছোট শিশুদেরকে হজে দেওয়াটা নিরুৎসাহিত করছে। আর দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ, হার্টের রোগী যারা সিরিয়াস ডায়ালিসিস করে, কিডনি ডায়ালিসিস করে, যাদের হার্টে ওপেন বাইপাস সার্জারি করা বা খুব সিরিয়াস অসুস্থ অথবা অন্য জটিল রোগ আক্রান্ত, আমরা এভাবে সরকার পত্র পুছিয়ে দিয়ে দিচ্ছি। এরা সাধারণত হজে না দেওয়ার জন্য নিরুৎসাহিত করা আর কি।
1: প্রাক নিবন্ধনের পর 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিরা আগামী 10 ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বাইতুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: দেশের আকাশে পবিত্র রবিউসানি মাসের চাঁদ দেখা গেছে, ফলে আজ থেকে 1448 হিজরি সনের রবিউসানি মাস গণনা শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে আগামী 23 সেপ্টেম্বর পবিত্র ফাতেহা ইয়াজদাহম উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টা হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1,019 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। গতকাল প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানান। তিনি বলেন, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত 8ই অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের পর সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরব তাদের পূর্ব পশ্চিমাঞ্চলের তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফের হামলা বন্ধে ইরাক কর্তৃপক্ষকে সময় দেওয়ার জন্য পাল্টা হামলা থেকে বিরত রয়েছে রিয়াদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের সংঘাতে হস্তক্ষেপ না করার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছে হুতিরা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে আবুধাবির যুবরাজ জায়েদ খালিদ বিন

0: মোহাম্মদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। চিলিতে একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন প্রবীণ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী সান্তিয়াগোর ৬৪০ কিলোমিটার দক্ষিণের এল এডেন প্রবীণ নিবাসে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর ১০ জন প্রবীণ নাগরিককে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় শনিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮:৩০ শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:০০। প্রথম ম্যাচে জর্ডানকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৪৪ এবং সূর্য অস্ত যাবে ৬:০৫। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে তিন দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান। সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন আগামী বৃহস্পতিবার। ১১০,০০০ বেশি কৃষক পাবেন প্রণোদনার অর্থ, জানালেন কৃষিমন্ত্রী। অপতথ্য ও এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। খবর শেষ হল।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে ৯০.৪

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Vaccination Act Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: Zone 10, Talk FM 90.4.
1: Yeah! কুলকুল মুকুল চাকে ব্যাকুল, কুলকুল মুকুল চাকে ব্যাকুল।
2: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
3: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করলেন কিন্তু।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

FM 90.4. Chocorbocor. Chocorbocor. Chocorbocor. Chocorbocor.

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাইতেছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল গা আমার সপ্তাহ আর কি, রবিবারের বিশেষ ঢাকাইয়া চক্কর বক্কর বাতচিত। তো আলবত আপনার কথাবার্তারই পাঠিয়ে দিবেন সুন্দর করে প্রতিবারের মতো। আপনার এই বন্ধু সিফাত আপনার লগে থাকবো এলোকে বিকাল 5টা পর্যন্ত, বহুত আড্ডা বহুত কথাবার্তা হবে। বাইরে যে ঠাড়া বড় গরম পড়ছে, ঠিকঠাক আছেন? পানি পুনি খাইতেছেন? সবকিছু ঠিক আছে? মন দিল শরীর সব ভালো আছে? থাকলে জানাবেন, আর যদি না থাকে এটাও জানাবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কেমনে জানাবো, যদি পাশে কেউ আছে না ঠুয়া মেয়েরা কন যায় একটু পাঠান, তাহলেই তো জানতে হবো না। আমি একটা বন্ধু হিসাবে কি আমার জানার অধিকার আছে না? আর যাও গান যেটা লোকের কথা, এর মধ্যে যারা যারা আমার লোকের যুক্ত হয়ে গেছেন, সপ্তাহে স্বাগত জানাইতেছি আমগো এই স্পেশাল শো চক্কর বক্কর বাতচিতে। আশা করতেছি লগেই থাকবেন শেষ পর্যন্ত, খাওয়া দাওয়া করছেন নি জানেন। আর ওই যে কাচ্চি নান্না এরম দেখা যেতেছে, এটি কইবেন না হুদয় দেয়া। যাও গা এই জায়গায় লিখছে লোকে আমগো বন্ধু কি লিখছে, এক বন্ধু এটা কি বাবার রাইতে 3টা বাজে হ্যাঁ কি পাঠিয়েছে, ওকে দেখি আমগুলোকে জয়েন করে। হাই সিফাত ভাইয়া কেমন আছেন? আমগো মাম্পি জয়েন করে বলেছে, মাম্পি স্বাগত জানাইতেছি বন্ধু, আপনারা আছেন কেমন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই জায়গায় আছে আমগো বন্ধু প্রিয়া, কেমন আছো ভাইয়া? চট্টগ্রাম থেকে প্রিয়া, প্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয়ার মোটামুটি মানে পুরো ফ্যামিলি আমি দেখা ফেলাইছি, অনেক অনেক দোয়া প্রিয়ার লেগা। এদিকে আছে আমগো বন্ধু সিফু ভাইয়া কেমন আছেন? আমার ভালো লাগে না কেন জানি, কী আছে বন্ধু? নাম কি আপনার? নাম তো লিখেন নাই কি, মানে কি এর লেগে ভাল লাগে না? এটা কোন আগে যে মানে দিলে ভাল লাগতেছে না, খালি খালি লাগতেছে, লোনলি ফিল করতেছেন, অথবা অনেক ক্রাউডে আছেন, কোলাহল ভাল লাগতেছে না, অথবা পড়তে ভাল লাগতেছে না, ঘুমাইতেছে না, এর লেগে ভাল লাগতেছে না, শরীর ভালো নেই, মানে ভালো না লাগার বহুত কোটি কোটি কারণ আছে। তো আপনার কারণ কোনটা? আগে সবার প্রথমে সমাধানের লেগে সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন ওটা হলো আগে কারণটা বের করা, ঠিক আছে? তো আপনি আগে একটু কন আমার যে কারণটা কি, মানে কি মনে হয় আপনার কাছে যে কি হইবার পারে কারণটা? আচ্ছা এদিকে SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছে, তার আগে আমি একটু ফেসবুকে যাবো। আমগো অমৃত বোস যুক্ত হয়ে গেছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর আমগো অমৃত বোস রে। সায়েম খান আছে প্রথম কমেন্ট বলে হ্যাঁ করছে, ওকে আমার বন্ধু স্বাগত জানাইতেছি আপনাদের। ফাতেমা জাহান মদিনা আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মদিনা রে, অনেকদিন পরে দেখলাম মনে হয়, নাকি রিসেন্টলি দেখছি কোনটা? আচ্ছা ওকা এদিকে আছে লোক আমগো বন্ধু, এক বন্ধু লিখছে হাই, আরেকজন লিখছে লোকা পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া জানেন এই যে কি এইদিকে যে মশা আয়, হ্যাঁ কোন কি মশার কামড়গুলা সেই তারপরে রক্ত দিয়েছি, রক্ত আরো কি দিব বলে আচ্ছা, তবুও মশারি টানাবো না, এটা কোনো কথা বললেন আপনি? রানী ফ্রম হাতিবান্ধা আছি মোহাম্মদপুর, মশারি কিন্তু টানানো উচিত, কার লগে জিত দেন? মশার লগে? আরে ভাইয়া মশার লগে জিত দেখা হলে আপনি কিন্তু পরে বিপদে পড়বেন। আমি রিসেন্ট মনে কোন একটা মানে কমেডি টাইপের একটা নাটক দেখতেছিলাম, ওটার ভিতরে কইতেছিল যে মানে মজা করতেছিল যে না রে আমার এসব গরিব দরিব মানুষ আমগো এইসব ডেঙ্গু ফেঙ্গু এগুলো আসলে কোনো কিছু হয় না। ঠিক সেই মুহূর্তেই তার কিছুদিন পরে হ্যাঁ ডেঙ্গুতে আক্রান্ত, এলাকা বেশি নিন্দাই তো হয় না। আর যেটা লোকের কথা মশারি তো আসলে মানে খুব বেশি বিলাসিতা অথবা অনেক বেশি সুখের কারণে, এটা লোক আপনার নিজের সেফটির লেগা, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনি আলবত মশারি কাটায় ঘুমাইবেন, কারণ আপনি সুস্থ থাকলে সব ভালো লাগবো, অসুস্থ থাকবেন তখন আর মনে করেন কিচ্ছু ভালো লাগবো না, এটাই স্বাভাবিক। তো রানী খারাপ লাগলো কয়েকদিন একটু প্র্যাকটিস করেন মশারি টানায়, এটা আমারও হয়তো অনেক সময় মানে প্রথম দিকে যে মশারি টানায় ঘুমায় না, কিন্তু জেনে মশা আছে হুনে মশারি ছাড়া আমার ঘুমায় না, এই জায়গার মধ্যে একটা ব্যাপার আছে কিন্তু। তো আপনি ওই জায়গায় একটু ইউজ টু অন। মাম্পি SMS-ও করছে, সিবাদ ভাইয়া সিলেট আজ অনেক গরম পড়েছে, আপনাদের ওখানের ওয়েদার কেমন? মাম্পি আমগোই না বেশ ভালোই গরম, আমার মাথা মোতা গরম হয়ে গেছে গাইতে গাইতে। আচ্ছা যাক তার বৃষ্টি আবার পারে, বেশি গরম মানে হলো বৃষ্টি আপনার সম্ভাবনা কিন্তু বাইরে যায়। আচ্ছা আমার ভাই তোমার ভাই সিফাত ভাই সব কি সবার ভাই কিতা খবর বালানি, শুভ দুপুর, ভুলে গেছো নি আমাকে? ভুলি কি আমাকে? ভুলিনি আমি তোমাকে, সাথে আছি পুরো সময়। সানিম সানিম ভুলিনি আপনার বুড়মুখে লেগা, মানে আপনার থেকে আমি টেকা লুছি, টেকা লইলে ভুলে যেত। ওই সিফট একটা গান বলি, গান বলে কেমনে আবার, গান তো গায়ে মানছে। আমি হলাম সামিয়া, ওকে সামিয়া, ও আচ্ছা গান গেতে আছে ল্যাডা কিলার সামিয়া, সবাই বলে সামিয়া ল্যাডা কিলার সামিয়া, শুনল সিফট আমার গান, লাভ ইউ, আপনার লেগে অনেক অনেক ভালোবাসা, আমাকে ব্যান্ড পার্টিতে স্বাগত জানাও সামিয়া ফ্রম নগর। সামিয়া আপনি সহ আরো যে যে বন্ধুরা আছে সব বন্ধুকে আমি স্বাগত জানাবো পরবর্তী ঘন্টায় ব্যান্ড পার্টিতে, আরো বন্ধুরা আয়ুক সালিহুর আছে আমগুলোকে। সালিহুর কি লিখছে? বৃষ্টিতে ভিজে দুপুরে যুক্ত হলাম বদনগঞ্জ রংপুর থেকে, ও ভাই মনটা ভালো, হ্যাঁ বৃষ্টি হইতেছে আপনার কখনে? কিও সিওর বৃষ্টি না উপরের থেকেও কিছু ফালাইতেছে? আমি হেলে তো দেখে মনে হয় পুরো পৃথিবীর ভিতরে বৃষ্টি নামে কোনো কিছু নেই, এরকম মনে হইতেছে মানে এমন ভাবে সূর্য কাকায় উঠছে। সিবত ভাই তোমার জন্য একটা গান, কি ও সপ্তাহে আমার গান ডেডিকেট করতেছে, নীলসারি পরে তুমি ছাড়বাই সিফাতের সিফাতরে, ভাবতে যেন কেমন মনে মজা লাগে রে। ওহো গানটা সেই সুন্দর না সিবত ভাই, রংপুর রজিত কিং, রাজিত কিং গান তো লেগে যখন আপনি এটার ভিতরে সুর দিবেন একটা মেলোডি আইব তারপর না, আপনি দুই লাইন লিখলে এটা গান হয় কেমনে?
লেখার লেখা যদি গান হতো তাহলে তো প্রত্যেকটা কবি মনে করেন গায়ক, বুঝছেন? এই লেখা আপনার যে লেখাটা লিখছেন সুন্দর হয়েছে, এই লেখার ভিতরে সুর দিবেন, একটু মেলোডি দিবেন, মিউজিক টিউজিক যদি থাকে, একটা রিদম আইব, ঠিক আছে? রিদম মানে আমগো রিদম না কিন্তু, মানে মিউজিকের রিদম আইব, ঠিক আছে? তো তারপর না এটা গান হইব, তার আগ পর্যন্ত এটা একটা জাস্ট কবিতা অথবা কিছু পংক্তি। ও বাবা রে, পঙ্ক বেশি গুটি হয়ে গেছে। আচ্ছা ওকে, লাইন তো আপনি একটা লাইন হয়েছে, অন্য গান হয় নিকা। আচ্ছা কেমন আছেন? আমি কখনো, আপনি কখনো লুঙ্গি পরেছেন? লুঙ্গির কয়েকটা সুবিধা বলেন তো। আর কঠিন প্রশ্ন উঠছে, লুঙ্গি পরছে মানে কি? আমার চক্কর বক্করের যে ভিডিও শোটা আছিল ওইটার যে লোগো আছিল, ওই লোগোর ভিত্তিতে আমি লুঙ্গি পরে হয়ে রয়েছি। আপনি দেখেন নেই ওইটা? ইভেন এখনও তো মানে না, এখন আপনি পাবেন, আপনি আমাকে ইউটিউবে চ্যানেলে গেলে পাবেন। ওই জন্য আমি লুঙ্গি পরাই তো আছি, আমি লুঙ্গি পরছি, তবে খুব বেশি পরে আমার লুঙ্গি আমি পরা পারি না। লুঙ্গি পরার সুবিধা হলো গিয়ে আপনি একটা মনে করেন যে উপরের থেকে ফাল দিচ্ছেন, কোনো উপরের থেকে পরে দিতেছেন, তখন এটা প্যারাসুটের কাজ করব, ঠিক আছে? লুঙ্গি তবে ধরে রাখতে হইব আর কি। তারপরে লুঙ্গি দিয়ে ইজিয়ার আর কি, অনেক কিছু ইজিয়ার, তবে লুঙ্গি আবার সামলানোটা অনেক বেশি পরিমাণ কঠিন। আপনি দেখবেন যে অনেক সময় যারা লুঙ্গি পরে ইউজ টু না, এরা পরে ঘুমায়, তারপরে যদি রাইতের বেলা হ্যাগো মন মেজাজ দুইজনের যদি রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়, লুঙ্গি একদিকে হ্যাঁ একদিকে থাকে। সো এটা তো খালি ভালো হইলে সমস্যা নেই, ফ্যামিলি নিয়ে থাকলে অনেক সমস্যা। তো লুঙ্গির সুবিধা আছে, অসুবিধা আছে। বাপ চাচা দাদা এরা যারা ছিল সবটি লুঙ্গি পরছে, এবং লুঙ্গি পরলে আসলে একটা ব্যাপার আছে, আপনি খুব ইজিলি আর কি ইজি মুভ করতে পারবেন, যদি আপনার ওই ক্ষমতাটা থাকে লুঙ্গির গিটটা ঠিক মতো দেয়। আর যদি ঠিক না মানে ঠিক মতো না দেন, তাহলে মনে হবে আপনি কান চলচ্চিত্র উৎসবে ওই জায়গার ভিতরে যায় বুঝায় নায়িকারা লেহেঙ্গা পরে আঁটেন, আপনি লুঙ্গি পরে দৌড়া দৌড়ে আঁটবেন দুজন মিলে। এনিওয়ে গানে যাবো, যে গানটা ওইটা লোক ভালো লাগে না অ্যালবাম থেকে, হৃদয় খানের গান ভালো লাগে না, শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তমলতার গান বালিকা হুন্ত ছিলাম, এবার বালক বালিকা সফটওয়্যারে কইতাছি। চলতেছে ঢাকা এফএম 90.4 এ চক্কর বক্কর বাতচিত। আপনার বন্ধু সিফাত আপনার লগে আছে, বিকাল 5টা পর্যন্ত থাকবো, বহুত কথাবার্তা হইব। তো এর মধ্যে আমার কথাবার্তা শুরু হয়ে গেছে, অনেক কথাবার্তা কিন্তু কয়েও ফেলাইছি। আরেকটা কথা যেটা শেয়ার করবার চেয়েছি, এটা লোকে যে মানে আমগো আরেকজন যে পছন্দের তালিকায় আরেকজন প্লেয়ার, এটা লোকে আমাদের নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র কিন্তু এবার একটা খুব সুন্দর একটা কাজ করছে আর কি, এটা প্রায় সময় আর কি এই কাজগুলো করে, যেটা সত্যি মানুষের মধ্যে ভালোবাসার আরও উদ্বেগ ঘটায়। তো যেটা লোকের কথা, ওটা লোকের যে নিজের যে শৈশবের ক্লাস যেটা সান্তোষ, ওই সান্তোষরে নিজের পক্ষে, কারণ ওই সান্তোষ অনেকগুলো ঋণের মধ্যে পড়ে গেছিল আর কি, বকেয়া টকেয়া জমছিল প্রায় 2 মিলিয়ন ইউরোর মতো বকেয়া হয়ে গেছিল। তো ওই সান্তোষ ওই টাকাটা কিন্তু শোধ করতে পারতেছিল না, যে যতটুকু আমি আর কি তথ্য পাইলাম নিউজ পেপারের থ্রুতে। তো ওই জায়গায় নেইমার জুনিয়র নিজের পকেটেতে কিন্তু বা নিজের অ্যাকাউন্ট থেকে কিন্তু আসলে এই লোনটা শোধ করতেছে, যেটা অনেক ভালো যে ক্লাবরে অনেক বড় একটা জায়গা থেকে মানে মানে সমস্যা থেকে আর কি বাঁচালো। তো আলবত নেইমারের লেগে আরও অনেক অনেক ভালোবাসা এবং মিস করবো আসলে সামনের ওয়ার্ল্ড কাপে। এই পর্যন্ত তো মোটামুটি সব লিজেন্ডারি যে প্লেয়ারগুলো ছিল অবসরের কথা কয়ে ফেলেছে, মেসিও কয়েছে, নেইমারও কয়েছে, যদিও আমরা চাই যে হেরা আবার এই সিদ্ধান্ত চেঞ্জ করে যাইহোক খেলুক একটু, 15-20 মিনিট খেললে কি হয়, একটু খেলবো না আজি, এতই বয়স হয়ে গেছে কেন, আমরা খেলি না, খেলি আমরা আর কি, আমরা ওই কম্পিউটারে খেলি ঠিক আছে, বাট খেলি তো যজ্ঞা 90.4 আছেন। আর আপনার কথাবার্তাটি আপনি শেয়ার করবার পারেন 01841904904 এই নম্বরটাতে, SMS বা হোয়াটসঅ্যাপ করে অথবা ফেসবুকে আয় লিখবার পারেন আমগরে। আমগো ঠিকানাটা হইতে শিখা facebook.com/ilovedhakafm। আমগো অহনা ইসলাম যুক্ত হয়ে গেছে গা, আসসালামু আলাইকুম শুভ দুপুর, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম শুভ দুপুর, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। আমগো জুথি আছে, জান্নাতারা জুথি, রোদেলা দুপুরের শুভেচ্ছা রইল এবং আপনার নতুন ফানি রিলসগুলো ফেসবুকে দেখতে খুব ভালো লাগে, অনেক অনেক শুক্রিয়া বন্ধু। যাক আমার কাছেও ভালো লাগে, আমগো কাছেও ভালো লাগে যখন আপনারা আমগো কোনো কাজগুলো দেন। তবে আরও বেশি খুশি হবো যখন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার গ্রুপ, আপনার প্রোফাইল অথবা আপনার বন্ধুর লগে, তাহলে আরও মজা হইব। রাইসা ইসলাম রিধি আছে আমগো লগে, কেমন আছো তুমি, শরীর মন ভালো তো? আছি, সেরকম আছি আলহামদুলিল্লাহ, গরমটা একটু বেশি আর কি। আমি ঢাকা খিলগা থেকে শুনছি, বাহ, আমগো ঢাকার ফ্রেন্ড রিধি, শুক্রিয়া বন্ধু, স্বাগত জানাইতেছি আপনাদের। উমর ফারুক আছে আমগুলোকে নীলফামারি থেকে, আরও আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক বন্ধুরা, আমরা একটু হোয়াটসঅ্যাপে যাই, রেসকা লাগবে না তো আইটে তো যাওয়া যায়, সরি হোয়াটসঅ্যাপই তো আমার কাছে আছে, আমি রিসপেক্ট চলছি কিন্তু গেছে মাথা গরম হয়ে। আচ্ছা সিফাত ভাই কেমতে আছেন? মুসলিমা পিঠা করে আপনাকে স্বাগতম, ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেলাপুর নার্সিং দেন, অন্য তো যাইবার পারতেছি না, আমি তো পুরা ফেলাইছি, আপনি পাঠায় দেন কিছু গুলশান এক না বানা টপ 15 ফ্লোর কুরিয়ার করে দেন, সমস্যা নেই। এদিকে ওইসি আমগো ওইসি লিখছে, আমার ফ্রেন্ড আমাকে 2 ইয়ার আগে 20 টাকা দিয়ে এই গাছটা কিনে দিয়েছিল, ফার্স্ট টাইম ফুল ফুটেছে, অনেক সুন্দর মাসাল্লাহ, অনেক কিউট একটা ছবি পাঠিয়েছে আমগো বন্ধু ওইসি। তো ওইসি যেই এইটা পাঠিয়েছে একদম কালারটা অনেক জোস এবং সৃষ্টিকর্তা সৃষ্টি কতটা সুন্দর, সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। এবং

20 টাকার গাছ কই গেছে, মানুষের মনের ভিতরে 1000 কোটি টাকার মানে শান্তি দিয়া দেয়। আচ্ছা আগের মেসেজটা কি কইছিলেন আপনি? আগের মেসেজে কইছিলেন, আচ্ছা আমি রিদি, ও আচ্ছা রংপুরের থেকে, ওকে দেখছি। আমি কিন্তু এখন রেগুলার তোমার লিসেনার, আমি আর আমার ছোট বোন ঐসি তোমাকে শোনা, মানে রিদি আর ঐসি এই দুইজন দুই বই নাম করে শুনে অনেক অনেক শুক্রিয়া এই দুই বোনের। আর আশা করতে চাই সামনেও থাকবেন, বড় হইলে ভুলে যাবেন না আর কি, আরো বড় হইলে মানে আরো ব্যস্ততা পারলে ভুলে যাবেন না। অনেক বন্ধু আছে এরকম কয় আর কি, অনেক কথা যে না আমি যাবো না যাবো না যাবো না, কো মা আমি পিছন ফিরে তাকাইতে তাকাইতে হ্যাঁ পার হয়ে গেছে দেশের বাইরে। কিভা লিখছে লোকে, ভাইয়া ভাই কি বলতে গেলে শেষ হবে না, আচ্ছা প্রবলেম বলতে গেলে শেষ হবে না, পড়ালেখা হয় না, কেমন জানি মন খারাপ লাগে, সারাদিন একা থাকা লাগে, আর আর কি দেখে যাবে আর হচ্ছে আরো অনেক কিছু। ওকে বন্ধু শুনেন, আপনি যদি এমনি চিন্তা করেন তাহলে একা থাকার বিষয়টা আপনার অনেক বেশি পরিমাণ প্যারা দিব, কিন্তু আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন যে আমরা অনেকেই আছে অনেক ধরনের কাজ, আমার নিজের যে কাজগুলো আছে এগুলার আমরা আসলে করা পারি না কিলেগা, কারণ অনেক হট্টগোল, মনোযোগ দিবার পারি না, হ্যান না ত্যান না আরো কত কাহিনী। কিন্তু যখন আপনি একা থাকবেন এই সময়টার কিন্তু আপনি ইউটিলাইজ করবার পারেন, কেমনে পারেন, কারণ এই সময়ের ভিতরে আপনি সবচেয়ে নিরিবিলি থাকেন, আপনার ব্রেনরে আপনি চাইলেই ঠান্ডা করবার পারেন, আপনি চাইলে যে কোনো একটা কাজ শান্তি মতো করবার পারেন যেটার ভিতরে আপনি কেউ মানে আপনার কেউ ডিস্টার্ব করবেন, তার মানে এই না যে না আপনি হন আরেকজনের পিটিয়ে দিয়ে যাবেন এরগুলো প্ল্যান করতেছেন, এটা না, মানে আর কি যে কোনো ক্রিয়েটিভ কাজ। তো সবার প্রথমে ইভা আপনার আমি যেটা কম ওইটা হলো গিয়া যে আপনি যে কাজটা ভালো পারেন, হ্যাঁ এটা যে কোনো কিছু হইবার পারে, নাচ হইবার পারে, গান হইবার পারে, কোনো অন্য কোনো প্র্যাকটিস হইবার পারে, যেটাই হোক আপনি ভালো পারেন, আপনি এই যে একটা খালি সময় পাইছেন এই সময়ের ভিতরে এটা ঝালাই করে ফেলান, মনে করেন যে একদম পুরো স্কিলড হয়ে যাবেন আপনি এই ব্যাপারে। তারপর যখন মানুষজন আইব খালি চা আছে দিব, হ্যাঁ হ্যাঁ এই মেয়ে তো একা একা ছিল কেমনি হিগলো, এইটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়ার যে আপনি একা আছেন এবং অনেক কিছু করার জায়গা আছে। যখন আপনি দেখবেন কোন একটা কাজের ভিতরে এহনাই আমরা আপনার যে মন খারাপের বিষয়টার মধ্যে, ঠিক আপনি এই পয়লা কথাটার মতো যে একটা কাজের ভিতরে মনোনিবেশ করবেন এবং পুরো জান প্রাণ দিয়ে ওই কাজটা করতে যাবেন, তখন আপনার মনের ভিতরে এই কাজের বাইরে আর কোনো কিছুই থাকবো না যেটা আপনার মন খারাপ করার মতো, ঠিক আছে? তো আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন কে তখন আসলে মন খারাপের চান্সেস খুব কম। তো আপনার কাছেই আপনার সলিউশনটা আছে বন্ধু, আপনি একটু অ্যাপ্লাই করেন ইভা, অ্যাপ্লাই করে যদি দেখেন যে ভালো একটা ফল হয়েছে জানেন, আর যদি দেখেন যে অ্যাপ্লাই করে ভালো ফল হয়নি ভুলেও জানেন না আমার, কারণ ফরম পাম আমি। আচ্ছা ভাইয়া আপনি ভালো আছেন ওইটা তো জানলাম, রিদম কেমন আছে? মাম্পি রিদম রে জিগেবেন, এটা আমি তো দেখলাম রিদম ভালোই আছে আর কি। ভাইয়া আমি মিনহা রংপুর থেকে, আগের রবিবারে সবাই তোমাকে ছবি দিতেছিল আজকে আমি দিলাম। আচ্ছা আমি মিনহারে আমি আজকে দেখলাম, মিনহা মাসাল্লাহ অনেক সুন্দরী, এবং মিনহা অনেক অনেক শুকরিয়া, আমার আসলে সবগুলা বন্ধুই অনেক বেশি পরিমাণ কিউট আজকে, এই যে দীর্ঘদিন ধরে মিনহা দশ বান্ধবী লয়ে আমার ছবি মানে টেক্সট করে, কিন্তু আজকে আমি মিনহার ছবি দেখলাম, বাকি 10 জন একখানে বই রয়েছেন এরকম কোনো ছবিও দিবেন, ঠিক আছে? মিনহা অনেক অনেক শুকরিয়া আপনার মানে ছবির লেখা শেয়ার করানোর লেখা, আশা করতেছি শেষ পর্যন্ত আপনি থাকবেন। এই জায়গার মধ্যে লিখছে ভাইয়া বাঁচান গরম থেকে, আমি তো শেষ বন্ধু, আমার কেউ একজন বাঁচাক তারপর আমি আপনার বাঁচাইতেছি বন্ধু, আমি আজ বারামো ধরে ফেলাইন, ঠিক আছে? মাসাল্লাহ আরেকজন একটা খুবই কিউট একটা বেবির ছবি দিচ্ছে, আমগো বন্ধু বন্ধুর নাম লিখে নাইকা, তো মাসাল্লাহ অনেক কিউট, অনেক অনেক দোয়া রইল বেবির লেগা। যাক আমার এই আয়োজনের ভিতরে একটা নতুন সংযোজন হয়েছে যে আমার বন্ধুরা ছবি পাঠায়, এটা খুবই ভালো। 80 দশকের ছবি দেখতে দিতে তো আমি 80 দশকে গেছিলাম গা, আর গেছি তো গেছি, গিয়া বাপ চাচাগুলো দেখা গেছে সব সেম এজের, থাবড়ায় থুবড়ায় কথা বলতেছে, কি একটা অবস্থা কন্ত পড়ায় পড়ছি। আর আমি ই করতেছিলাম মানে ছবি তো তুলছি, ছবি তুললে এখন দিমুকি দেয়া মোবাইল তো নেয় 80 দশকে, তখন কি করবো, পরে ওয়াকি টকি দিয়ে আল্লাহ ছবি আপলোড করছে। মিমি আছে আমগুলোকে রংপুর থেকে, মিমি স্বাগত জানাইতেছে আপনারে, আরো আছে আমগুলোকে কেটা সিয়দ ভাই তুমি আছো, সবার কমেন্টগুলো ভালোবেসে পরো, 3 ঘন্টা সবাইকে হাসি খুশি রাখো, কেউ সমস্যা বলে ফ্রি পরামর্শ দিয়ে দাও, সাথে কিছু ভালো গান, এত প্যারা কিভাবে সহ্য করো রায়ন? রায়ন এটা আমার কাছে একদমই প্যারা মনে হয় না, বরং এটা আমার অনেক শিখার ব্যাপার আছে, এই যে আপনি কত সুন্দর করে লিখলেন, এই জায়গা থেকে আমি শিখতে ছিল যে আচ্ছা এত সুন্দর করেও মানুষটা কওয়া যায়, ঠিক আছে? তারপরে ধরেন আমার কোনো বান্ধবী খালি ওগুলো আমি বাদ দিই, ওগুলো আমি হিগি না, ওই যে কি জানি তুমি আমার এসএমএস পড়ো নি কেন আর কখনো শুনবো না, এইটা আমি বাদ দিই, এগুলো আমি কারণ এই জায়গা এটা আমার কোনোদিনই কাজে লাগবে না, ঠিক আছে? ওইটা বাদে মোটামুটি আমি সবার সবকিছু শুনি, যেমন আমি একটু আগে এক বন্ধু কইতা ছিল যে হ্যাঁ মন খারাপ থাকে একা থাকে, তো আমার মাথার ভিতরে এটাই ঘুরতা ছিল যে একা থাকার ভিতরে আসলে কত কিছু করা সম্ভব, ঠিক আছে? এবং একা একা আপনি নিজেরা কতটা বিল্ড আপ করা সম্ভব,
যেটা আমরা মনে করেন যে একটা কিছু লয়ে বইলে এই জায়গা থেকে আমি এক কথা কয়, বই নিয়ে এক কথা কয়, কিন্তু ওই সময়ের ভিতরে কয় না। যেহেতু একটা সময় পাইছেন, ওই সময়ের ভিতরে আসলে অনেক কিছু করা পসিবল নিজের দিক থেকে। যেন আপনি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আপনি ডান্স প্র্যাকটিস করলেন, আপনি গান প্র্যাকটিস করলেন, আপনি পড়াশোনাটা আগায় নিয়ে গেলেন, অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে। সো আপনি নিজেরা যখন একা ভাববেন যে আরে জানলা দিয়ে তাকায়া কত সুন্দর কাপড়রা যাইতেছে, আয় হ্যাঁ কি সুন্দর শাড়ি পরছে, ও মাগো কি লিপস্টিক দিছে, আয় হ্যাঁ এত সুন্দর, আপনি যখন এগুলো না চিন্তা করতে যাবেন যে আমার কি লেগে নাই, এই যে আমার কি লেগে নাই, এই চিন্তাটা এই লোকে আপনার ভিতরে হতাশা তৈরি করার প্রথম এবং প্রধান কাজ, ঠিক আছে, বা প্রধান কারণ। তো ওই ক্ষেত্রে আপনার আসলে নিজের একটু সংযত রাখতে হবে। রাহুল গেছে গা চিবলা জুবলা গেছে গা প্যাঁচ খায়, গরমের ভিতরে এত কথা হয়নি। আচ্ছা যাও গা পরেরটাতে যাই। আরে আমগো লন্ডনী বন্ধু আয়া পড়ছে, আরিফ লিখছে আদি ঢাকাইয়ার এভাবে কথা বলে না, ঢাকাইয়া বাসার ভিতরে কয়েকটা ব্যাপার আছে আরিফ, আমি আপনার কয়ে রাখি। ঢাকাইয়া বাসার ভিতরে একটা লোকের ঢাকাইয়া, আরেকটা লোকের ঢাকাইয়া কুট্টি, ঠিক আছে। আবার এরম যদি আপনি আরও ভিতরে যান তাহলে দেখবেন যে আরও বেশ কিছু আছে, ওইটার ভিতরে দেখবেন যে আপনি বাংলার লগে লগে আরও কিছু ই ভাষা আইব, ওই যে একটু ফার্সি টাইপের কথা আইব, একটু হিন্দি টাইপের একটু কথাবার্তা আইব, ঠিক আছে। তো আপনি যদি এখন স্পেসিফাই করেন তাহলে দেখা গেছে যে এরকম অনেকগুলো সেক্টর আছে ঢাকাইয়া ভাষার মধ্যে। আমিনবাজারের মানুষও ঢাকাইয়া ভাষা কথা কয়, কেরানীগঞ্জের মানুষও ঢাকাইয়া ভাষা কথা কয়, গেন্ডারিয়ার মানুষও ঢাকাইয়া ভাষা কথা কয়। কিন্তু এই তিনটা জায়গার ঢাকাইয়া ভাষা কথা কওয়ার মধ্যে তিন ধরনের পার্থক্য আছে। আমি জানি না আপনি এই বিষয়ে আপনি খেয়াল করছেন কিনা, বাট যেহেতু আমি ঢাকাইয়া ওই খেয়ালটা করছি। এবং আমার কথা যদি আপনি চিন্তা করেন, আমারটার ভিতরে আমি অ্যাটলিস্ট জন যেটা আমার ভিতরে আইতেছে এই ঢাকাইয়া ল্যাঙ্গুয়েজের এই অভিধান থেকেই আমি আসলে আমারটা কই। এটা কখনো কুট্টি হয়ে যায়, কখনো ঢাকাইয়া বাস হয়ে যায়। আশা করি আরিফ আপনার ব্যাপারটা ক্লিয়ার, যদি তারপরে আরও কোনো প্রশ্ন থাকে ওইটা আপনি জানাইবার পারেন। আচ্ছা এই জায়গায় আমার এক বন্ধু লিখছে এটা আপনার জন্য, এ কি এটা কি টিকটিকি না ই গিরকিটি কোনটা সুন্দর, এটা কিন্তু সুন্দর দেখতে, সুন্দরই লাগে, সামনে গেলে কে জানি ফাল পেরে অন্যদিকে যাই। ওকে ওই যে গিরকিটির মতোই তো লাগতেছে নাকি, গিরকিটি গিরকিটি লাগতেছে, আবার টিকটিকির লোকে ওরা তো ভাই ভাই, অবশ্য মিল আছে, চেহারা চুয়ারার মিল আছে। আচ্ছা একটু SMS পড়ি, তারপর আমরা গানে যাবো, যে গানটা মানে আমরা যেই SMSটা পড়বো। এখন ভাইয়া কোচিং এর কারণে এখন পুরো শো শুনতে পারবো না, খুব মিস করবো, রাকিব ফ্রম রংপুর। আচ্ছা যতটুকু শুনবার পারেন শুনেন। হাই কিউট ভাই, কেমন আছো, বাসার সবাই কেমন আছে, আমার সালাম জানায়ো আমার ভাইয়া আজকে বিয়ের জন্য ব্যান্ড বাজা কি, আমার ভাইয়ার আজকে বিয়ে ওর জন্য ব্যান্ড বাজাও। ফাও না ভাইয়ের বিয়া, দুনিয়া টাকা খরচ করছে, হ্যাঁ হ্যাঁ ফাও ভাই ব্যান্ড পার্টি শুনতে চায়। আচ্ছা বাজাইতেছি পরবর্তী ঘন্টায় বাজাইতেছি, শুক্রিয়া আপনার এসএমএসের লেগে। আচ্ছা লিখছে একজন বন্ধু হাই হ্যালো, এদিকে আরও আছে আমি বলে যাকে মিস করি সেই তুমি, ওকে যার কথা শুনতেছি সেবি তুমি, ওকে যাকে আমরা সিফু বলেই চিনতে থাকি সেও তুমি, যাকে নিয়ে সারাক্ষণ ভাবি সে আর কেউ নয় শুধুই তুমি, আকাশ মারমা। অনেক অনেক ভালোবাসা বন্ধু আমার আকাশ মারমা, যাক মাঝে মাঝে একটু আমার ভাবনা থেকে আর কি দূরে রেখেন, এলে তো মানুষজন দেখা গেছে যে আপনার মনে জায়গা লইবটা কি কবে, তাই এত অলরেডি বুক করে রাখছে সিফাত বাইরের জায়গা দিয়ে রাখছে, বুঝেন নাই তো, একটু জায়গা জোগাড় রাখেন সমস্যা নাই কা, ঠিক আছে। এই মুহূর্তে একটা গানে যাবো, যে গানটা হনমোটেল আমারই একটা গান প্লেলিস্টে আছে, ওটা লোকে আমার গান সিহরণ, তো আপনি শুনতে থাকেন সিহরণ বাই মিনহাজ সিফাত, আর লগে থাকেন ঢাকা FM 90.4।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

টেম্পটেশন মানে আরাস ফিচারিং রেবেকার সেরকম আরাস এই মানে সিঙ্গারটা বা ও তো বেসিক্যালি ডিজে আছিল তো এর মিউজিকের মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার আছে আমি ফার্স্ট আরো বেশি পরিমাণ প্রেমে পড়ি এর মিউজিকের ব্রোকেন এঞ্জেল ওনার পরে পিওর লাভ আছিল না ব্রোকেন এঞ্জেল আছিল সম্ভবত ওইটা তো একটা সিরিজ মানে ব্রোকেন এঞ্জেল পিওর লাভ আর ব্রোকেন পিওর লাভ মানে ফার্স্ট তারপরে লোকে ব্রোকেন এঞ্জেল তো এগুলো লোকের সিরিজ আপনি যদি দেখেন দুইটা মিউজিক ভিডিও কিন্তু কানেক্টেড ঠিক আছে আপনি একটা দেখে আর কি পুরোপুরি বুঝবেন না ই দেখতে বুঝতে হলে আপনি দুইটা মিউজিক ভিডিও দেখতে হইব সম্ভবত প্রথমে লোকে পিওর লাভ তারপরে লোকে ব্রোকেন এঞ্জেল আর টেম্পটেশন এগুলো লোকে আলাদাভাবে মিউজিক করে আলাদা গান যদিও সিঙ্গার একই বাট অসাধারণ ছিল আসলে আরাসের এই প্যাটার্নগুলো বা স্টাইলটা আর সিফাত আপনার লগে আছে এই মুহূর্তে ঢাকা এফএম 90.4 চক্কর বক্কর বাতচিত লিয়ে আমার বন্ধু বান্ধব লিখতেছেন কথাবার্তা অনেক অনেক শুক্রিয়া যে আপনাকে এই অলস সময়ের মধ্যেও আমার লগে বয়া না ঘুমায়া আপনারা কথা কইতেছেন আসতেছেন শুক্রিয়া আমগো আরিফ বন্ধুর লগে অনেকক্ষণ কথাবার্তা হইলো আমগো এই বন্ধু ঢাকাইয়া এবং বন্ধু লিখছে যে অফিসে মানে গেলে আমরা অফিসে আইতে দিব না কেলে গাইবেন না আপনি আলবদ আমি তো চিন্তা করতেছি আপনি অফিসে আনার পরে থেকে ওদিন পুরো আপনার অফিস করাইতে দিয়ে আমরা বাইরে যাবো যে আমরা ছুটিতে আছি আজকে আরিফ অফিস করব ঠিক আছে না আরিফ আলবদ এবারই পারেন কোনো সমস্যা নেই বন্ধু আপনি ভালো থাকবেন আচ্ছা একগুচ্ছ কদম হাতে গানটা শোনাবেন প্লিজ উমার আসলে আমি গানের রিকোয়েস্ট একবার পারি না দুঃখিত বন্ধু যদি প্লে লিস্টে থাকে অবশ্যই প্লে হইব সিফাত ভাই পিঠা বানাইতে বানাইতে জিন্দগি তামা গেছে গা কেলে গা কি চাই তামার উপরে গিয়ে আপনি বেরুছেন তারপরে ইব্রাহিমপুরে বইছে আপনারে হুনবার লাগছি বুঝবার পারছেন মোশারফ হোসেন মহারাজ মহারাজ শুক্রিয়া আপনারে শুক্রিয়া যে আপনি আমারে হুনতাছেন মহারাজ আমি আপনার লিগে কি আনবার পারি মহারাজ শুক্রিয়া বন্ধু আপনারে আমার এক বন্ধু সেরকম একটা কবিতা লিখছে হাই ভাইয়া পেটে আমার খিদা ভাইয়া তোমার গান শুনে আমি পুরাই ফিদা ও হো হো হো করা আমরা আফরিন লিখছে এটা আফরিন আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু প্রিয়া লিখছিল কি আপনার ভয়েসটা খুব সুইট হ্যাঁ দুষ্টু স্মরণ করে না ফাট করে কয়ে ফেলান একটা প্রশংসা আচ্ছা উফ শিবু ভাইয়া এই কিউটের ডিব্বাটা আমি ইসানা তাই নাকি ইসানা এটা আপনার ছবি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর আর কি দোয়া করুন আপনি তো বড় হয়ে গেছেন আগে কইবেন না তাহলে কইতাম যে একটু ছোট হন ওকে ভাইয়া এনিমি দেখেন আপনি বন্ধু এনিমি আসলে আমার ওইভাবে দেয় না আসলে কোনোটা আমি স্পেসিফিক কোনো জনরার উপরে বেস না মিউজিক্যালি যদি চিন্তা করেন মিউজিকের আমার ক্লাসিক্যালটা বেশি ভালো লাগে লগে একটু ফিউশন থাকবো আর কি হিপ হপ থাকবো ইডিএম থাকবো সব কিছু মিলেই থাকবো আপনি সামনে আমার গানগুলোতে পাবেন অনেক ডিফারেন্ট কোনো কিছু আর কি এবং নতুনভাবে আমি একটু হারাইতেছি আমার পুরোনো কম্পোজিশনের মধ্যে তো এটা আস্তে আস্তে ধীরে সুস্থে আপনি পাইতে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে আর যদি সিনেমার কথা কেন সিনেমার ভিতরে আমার কোনো স্পেসিফিক আমার অতিরিক্ত স্লো মুভি ভালো লাগে না আবার মনে করেন যে অ্যাকশন ভালো লাগে ফ্যান্টাসি ভালো লাগে এনিমি ভালো লাগে তবে ওই যে সবসময় এনিমি দেখবো এরম না বিষয়টা আমি বিভিন্ন জনরার দেওয়ার চেষ্টা করি আর ওইটারে ট্রাই করি অ্যাটলিস্ট যে ওইটার ভিতরে আসলে কী আছে ওইটার থেকে কী শেখার আছে আবার সব সিনেমা শিখতে যাই না আবার এইটা ক্লিয়ার করে নিলাম অনেক বন্ধু সিনেমা হল সিনেমা হল থেকে কী শিখে মানে সিনেমা থেকে কী শিখার আছে যেমন হ্যাঁ পড়তে গেছিলো ওই জায়গার মধ্যে যে সিনেমা হলের ভিতরে হ্যাঁ ওই বিসিএস পড়বার গেছিল যা ওইটা না মানে অ্যাটলিস্ট যে সিনেমার ভিতরে কী কী হইবার পারে ক্যামেরা অ্যাঙ্গেল তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরে অ্যাক্টিং স্টোরি স্ক্রিন প্লে সবগুলো এগুলো কিরম হইবার পারে ওগুলো নিয়ে আমি একটু দেখেছি আমার ভালো লাগে একটু দেখতে বা রিসেন্ট টাইমে যে আমি ছবিটা দেখলাম যে আমি কয়েকদিন আগে মনে করতেছিলাম মুভিটার নাম ছিল বালান বালান দ্য বয় এই সিনেমাটা খুবই কয়েকটা ক্যারেক্টার নিয়ে একটা সিনেমা কিন্তু মজার ব্যাপার হলো এটার যে মানে মানে মানে যেভাবে পোর্ট্রে করছে আর কি ভিডিও বা এটা প্রত্যেকটা সিন মনে কথা কইতেছে প্রত্যেকটা দৃশ্য কথা কইতেছে এত লং এত মানে হিউজ ই আপনার ফ্রেমিং যেটা অসাধারণ ছিল আসলে আপনি যতবার দেখবেন যদি আপনি আসলে ফিল করে মনোযোগ দিয়ে আসলে দেখবার যান আপনি ওকে অ্যাক্টিনেও মুগ্ধ হইবেন আপনি ওকে যেই মানে কালার গ্রেডিং ওকে যেই সিনেমাটার ভিতরে ক্যামেরাটা যে মুভ করতেছে প্রত্যেকটা জিনিস আপনার লগে লয়ে লয়ে মুভ করবো তো এটা আপনার ফিল করতে হইব ঠিক আছে না আপনি যদি কেন ধর এটার ভিতরে তো কোমর দুলানি নাই কি তাহলে তো আপনি ভাই এটার মধ্যে এই সিনেমা আপনার লেগে না ঠিক আছে তো আমি মোটামুটি সবগুলোই দিই আমি আগের বাংলার যে সিনেমাগুলো আছে ওগুলো দিয়ে আমার মোস্ট ফেভারিট সিনেমা যদি আমি বাংলাদেশের ভিতরে করি সালমান স্যার পুরাতো সালমান স্যার সিনেমাগুলো তো আছেই লগে আমার আরেকটা যে সিনেমাটা আসলে সবসময় আমার মনে থাকে ওটা লগে আমগো পুরাতো আরেকজন মানে সুপারস্টার আমগো মান্নার আম্মাজান সিনেমাটা কাজী হায়াত ই করছিল এবং আম্মাজান সিনেমাটা আমার কাছে মনে হয় সবসময় যে এটা একটা অদ্ভুত একটা সিনেমা এবং এই সিনেমাটার ভিতরে আমার মনে হয় যে মান্না ছাড়া আসলে এই সিনেমাটারে কোনোভাবেই ওইভাবে দাঁড় করেন ওনার যে অ্যাক্টিং স্কিল ছিল ওরে বাবা মানে অসাধারণ আচ্ছা আমাকে জাহারা বলছে জাহারা
ও মেরি জাহারা যাবি আহা। ওকে কবিতা লিখছে আমাকে বন্ধু, সিফাত নামটি মিষ্টি খুব, হাসিতে ভরে চারিদিকের রূপ, মনটা যেন তার ফুলের মতো ভালোবাসায় থাকে সে রত। ওহো সিফাত এলে আনন্দ আসে, হাসির ঝিলিক মুখের পাশে, যেখানেই থাকুক থাকুক ভালো, সিফাত নামেই ছড়া কালো। ওহো করা কবিতা, খুবই সুইট একটা কবিতা লিখছে আমাকে জাহারা। জাহারা আপনার অনেক অনেক শুক্রিয়া। আর যাহারা হুন্ত আছেন এরা আপনারা লিখবার পারেন 01841904904 এই নম্বরটাতে। এই জায়গায় আমাকে বন্ধু লিখছে রংপুর থেকে সুমাইয়া, কি লিখছে, আলোকিত অন্ধকার রাত, ঠান্ডায় পুড়ে যাচ্ছে হাত, গরমে কাঁপছি আমি, ঠান্ডায় ঘামছো তুমি, অবাস্তব কবিতা লিখছে আমি, বোকার মতো পড়ছো তুমি। না এই লাস্টের কথাটা হুদা দিকে লিয়া করলেন, আমি তো পড়তাছিলাম, সুন্দর লাগতেছিল, সুন্দর কবিতা লিখছেন। রাগ করলা তা রাগ করবো না, আপনি বোকা করলেন, আমি কি নাচমু এখন? না রাগ করি নাই, আপনি কুমটামি করলাম। আচ্ছা রাগ করো না টুনটুনি, এনে দেবো ঝুনঝুনি। ও হো হো হো, কবিতার ভ্যারিয়েশন দেখছেন আপনি। আমরা যেমন মিউজিকের ভিতরে হঠাৎ দেখা গেছে যে এই স্কেল মানে এ মাইনর স্কেল থেকে আমরা যে গেলাম ডি মাইনরে, না ডি মাইনরে ধরেন ই মাইনরে গেলাম, মানে ডিফারেন্ট একটা স্কেলের মধ্যে গেলাম গা আর কি, পুরো গানের টিউনটারে নিয়ে, বা ডি মেজরে গেলাম গা, ঠিক তেমনই ভাবে। হ্যাঁ রাগ করলা করার পরে কিন্তু পুরো টোটাল ছন্দটা চেঞ্জ হবে, এটা বুঝতে হলে আপনার একটা কবিত্ব মন থাকতে হইব, যেটা আমার আছে আছে আছে আমার এটা আছে। রাগ করলা রাগ করো না টুনটুনি, এনে দেব ঝুনঝুনি, কে বলেছে তুমি বোকা, আমি বলি তুমি তেলা পোকা। ও হো হো হো ভাইয়া, তুমি না মানুষটা অন্যরকম, হাসাতে হাসাতে সবার অবস্থা খারাপ করে দেন দাও, আর নিজে একটু হাসো না, তাই তোমাকে হাসানোর জন্য কবিতা লিখেছি। হাসছি তোরে ভাইয়া, আমি তো সবসময় হাসি, আমি যে কথা কই আমি তো হাসতে হাসতেই কথা কই, কারণ আমার এই যে আপনি অনেক ব্রিলিয়ান্ট সুমাইয়া, কি সুন্দর করে কবিতা লিখছেন এবং আপনার ভালো লাগা থেকে আপনি হাসানোর চেষ্টা করছেন, এটা কয়জনে করে? ভেরি গুড। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি নুসাইবা, ইয়াস আমি নুসাইবা জয়েন করে ফেলেছি ভাইয়া, আই এম কামিং ইন ইউর শো ভাইয়া, প্লিজ ওয়েলকাম ইউ, ওয়েলকাম নুসাইবা, ওয়েলকাম। আমাকে ইয়ারে দেখবো পড়তেছি, জিনিয়া আমার লগে যুক্ত হয়ে গেছে, জিনিয়া স্বাগত জানাতেছি। আমাকে বুসরাফ রহিম আছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। ও ভাইয়া কেমন আছো, তুমি লাঞ্চ করেছো? ভাইয়া জানো কাল আমার আম্মু বাবার 20তম অ্যানিভার্সারি ডে ছিল। ও হ্যাপি অ্যানিভার্সারি। আচ্ছা আমরা সবাই ওই দিনটা সেলিব্রেট করেছি, আজ তোমাকে আম্মু আব্বু সবাই শুনছে, যাক আমার সালাম একে দুজনের প্রতি, এবং সামনেও আরও এরকম 60-70-80-100 বছর এরা সবসময় একসাথে থাকুক, সাথে আপনারা থাকেন, হাসি খুশিভাবে পরিবারটা থাকুক, এটাই দোয়া করি। এই জন্য আম্মু বাবাকে কী গিফট দিব তা ভেবে পায় না, দাদা অনেক কিছু গিফট করেছে আর আমার সাথে বলেছে আই লাভ ইউ আম্মু আর বাবা, আর আছি তোমার সাথে শেষ সময় পর্যন্ত, একটু ভাবতে থাকেন। এটা আমার মনে হয় আপনার আম্মুই ভালো জানবো যে আসলে কী গিফট দেওয়া যায় আপনার আব্বুরে। তো এখন ওই মুহূর্তে আমরা একটা গানে যাবো, গানের পরে আবার পরবর্তী ঘন্টায় আবার ফিরতেছি, যে গানটা হলো মোটলের লালন ব্যান্ডের গান খ্যাপা, খ্যাপা অ্যালবাম থেকে। শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Destination, Ag Station.
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: চক্রবক্কর বাতচিত।
1: জীবনের সব ধরনের আফসোস শেষ হতে পারলেও এনআইডি কার্ডের ছবি পাল্টাতে না পারার আফসোস কখনো শেষ হবে না। এটা আমি লিখছি আমার বন্ধু অহনা। কিন্তু অহনা আমি জানি না আপনি জানেন কিনা, ছবি কিন্তু চেঞ্জ করা যায়, আপনি অনলাইনে কিন্তু চেষ্টা করতে পারেন, ঠিক আছে? এখন সব কিছুই অনেক বেশি পরিমাণ ডিজিটালাইজড হয়ে গেছে, তা আপনি চাইলেই ঘরে বইয়ে অনেক কিছু করা সম্ভব, তা আপনি চেষ্টা করলেই পারেন আর কি চেঞ্জ করার ব্যাপারটা। খুব কঠিন মনে হয় না জিনিসটা, আমার মনে হয় সহজেই আপনি পারবেন। আর বন্ধু আপনারা যারা যারা হুনতাছেন, আপনি হুনতাছেন ঢাকা এফএম 90.4 জেনে সিফাত আপনার লগেই আছি চক্কর বক্কর বাতচিত, যেটা প্রতি রবিবারে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হয়। এর মানে আরও দুইটা ঘন্টা আছে, মানে এখন থেকে লোয়া দুইটা ঘন্টা আছে। আমাকে আফ্রিদা ওয়াসিমা আছে, ইসগা আল টাকচি ইউ লাক্ট, আমি জানি না আমার আর কি এটা হয়ে গেছে, আমার অনেক সুন্দর হয়েছে। আফ্রিদা ওয়াসিমা আলবত, আপনি থাকবেন পাঁচটা পর্যন্ত কথা হইব। এটা কে, কোন বন্ধু? বন্ধু আপনার কাছে কি মনে হয় যে আমি জাপান চাইনিজ ভাষা পারি? এগুলোর মধ্যে কি লিখা দিয়েছে দেন তো মনে হচ্ছে দেয়াল দিয়েছে, আবার মনে হচ্ছে কেউ হাঁটু গেড়ে বয়ে রয়েছে, আবার মনে হচ্ছে দেয়াল ভাঙ্গা পড়ে রয়েছে, এটা লেখাই আগো আর কি, কিন্তু আমি বুঝতেছি না তো নামটা। আচ্ছা নিপো, নিপো চাকমা আমগো বন্ধু, হ্যালো সিবাদ ভাই কেমন আছেন? চট্টগ্রাম থেকে নিপো শুনছি, অনেক ভালো লাগছে। আচ্ছা নিপোর নাম এটা, নিপো নামটা এত ছোট, এটা চাইনিজ বসে এত বড়? ধরো ভাই আপনি বাংলাতে লিখেন। এই জায়গায় আছে আমগো বন্ধু আমানুল্লাহ আহমাদ, আহমাদ আচ্ছা। সিফু ভাইয়া আজকে আমি সব দিক দিয়ে তোমাকে মেসেজ করতেছি, বলো তো আমি কে? সব দিক দিয়ে কেমন করতেছেন আপনি মেসেজ? আচ্ছা আমগো মিনহা, মিনহা একটু আগে আমগুলো ছবি দিচ্ছে, আবার মিনহা বাবার আইডিও ইউজ করতেছে, ইউজ করে হ্যাঁ পড়ছে, অনেক অনেক শুকরিয়া মিনহা। এই যে দেখছেন সব জায়গায় যখন থাকেন আপনি, তখন নিজের কাছে কিন্তু ভালো লাগে যে আমি কই যাবো আপনার এস এম এস বা আপনার কথাবার্তা না পড়ে, জেনেই যাবো ওই জায়গায় যদি দেখবো মিনহা মিনহা মিনহা মিনহা মিনহা, এটা ব্যাপার আছে না? আফ্রিদা ওয়াসিমারে দেখতেছি যে সবার কমেন্টের নিচে যায় যায় কমেন্ট করতেছেন, আফ্রিদা ওয়াসিমা লিখছে সবাই একদম আমার সাথে কথা বলতেছে, ঠিক আছে আলবত ওয়াসিমা সত্যিই তো সপ্তাহ লোক কথা বলতেছি। মোহাম্মদ রবিউল হাসান আছে আমার লোকের চট্টগ্রাম থেকে, ফাইন, অনেক অনেক শুক্রিয়া বন্ধু আপনাদের। এদিকে আমগো যে জাহারা আছে, জাহারা হলো গিয়া আমার ছবি পাঠাচ্ছে, যার আপনার অনেক অনেক শুক্রিয়া, যার এর আগেও একটা অনেক সুন্দর ছবি পাঠিয়েছিল, আজকে একটা সুন্দর ছবি পাঠিয়েছে, একদম হাসি দিয়া যে হ্যাঁ হুনতাছে আর হাসতাছে, একদম পুরো লাইভ অভিজ্ঞতা যে আমার বন্ধুরা যে এই মুহূর্তে হাসতাছে এটা দেখার একটা সৌভাগ্য আমার আছে। যার আপনার অনেক অনেক শুক্রিয়া। এ কি আবার লাস্টে এটা কি করেন, আপনি হুনতাছেন না? ইয়াল্লা এতক্ষণ লাগে কেনে করলাম আমি, তাহলে ধরো আপনি এটা আগে করবেন না? আচ্ছা এই জায়গায় লিখছে লোকিয়া ভাইয়া, না এটা ঈশানা, জানো সেই দিন স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল তাই আমি তাড়াতাড়ি খাচ্ছিলাম, তাড়াতাড়ি চিবাইতে যে আমি জিব্বায় কামড় দিচ্ছি, ইস কি যে কষ্ট, আমার চোখ দিয়ে পুরো পানি বের হয়ে গেছে। ঈশানা ঈশানা এটা আসলে ভয়ঙ্কর, অনেক সময় আপনি এই জিনিসটা দেখবেন যে কথা কইতে কইতে আতখা মনে করেন যে জিব্বার মধ্যে কামড় লেগে যায়, ওমা আমি ব্যথায় মরে যাই, আশেপাশে সব কেউ মনে আই বরে, কারণ তরে কেউ মনে কেউ মনে করছে রে, আমি তুই তো মনে করলি আমারে, তুই তো মনে করে গাড়াইতে ইচ্ছা করে না ধৈরা। আমার কথা হলো মনে করেন করেন ভালো কথা, কিন্তু এই যে জিব্বায় বিষ পাউনের পর মানে কামড় লাগার পরে, ঠিক আছে চাবাইতে গিয়ে দেখেছে জিব্বায় কামড় লাগলো, লগে লগে আশেপাশে যে বন্ধু বান্ধব কয় না তোমার কেউ মনে করতেছে, তোমার কেউ মনে করতেছে দেখেই জিব্বার মধ্যে কামড় লাগছে, এমন আল্লাহ ঘুষাইতে মন চায় যে এরম মনে করানোর দরকার থেকে যে জিব্বা জুব্বা কামড়া ছুটা লিতেছি। হ্যাঁ ঈশান আমি জানি, আই ক্যান ফিল ইউর পেইন, ও মাই গড ইংলিশ। ও আচ্ছা কি বাসি লজ্জা দেখি আপনার, বেশি লজ্জা দেখি আপনি তো লজ্জা থাকবো না। আচ্ছা জানেন এই মনটা আজ মনটা খুব খারাপ, খুব পুরনো একটা মানুষকে মিস করছি, এটা ভালো তো বন্ধু প্রিয়া, পুরনো মানুষগুলোর মিস মানে আপনার ব্রেন মাসাল অনেক ভালো মনে করেন, এর লোকে যে মজার বা বোঝার থেকে যদি শিক্ষণীয় কোনো কিছু থাকে আলবতটা মনে করবে না। আমি আসলে অতীত ভুলে যাওয়া উচিত না, অতীত অবশ্যই মনে থাকবো কিন্তু অতীতে বাঁচাও আবার উচিত না। অনেকে আছে অতীত মনে করতে চায় হারে আগে কত সুন্দর দিন ছিল, ওই দিন ছিল এই চিন্তা করতে করতে এদিক দিয়ে পোলাপান জেনজি মনে করেন যায়া আশি দশকে ঘুরে আয়া পড়ছে, এতে হ্যাঁ এমন গালের ভিতরে হাত দিয়ে আগের দিন ব্যবহার ছিল। এলাকা কওয়া হয় যে অতীত আপনি মনে রাখেন কিন্তু অতীতে আপনি বাস করেন না, অতীতটার থেকে আপনি শিক্ষা নেবেন, বর্তমানে কাজে লাগাইবেন, ফিউচারের লেগা ফিউচার যদিও না এটা একটা মরিচিকা, আপনি কালকে কইবেন যে ফিউচার, কালকে যাইতে এতে কালকে তো আর ফিউচার থাকবো না, কালকে প্রেজেন্ট হয়ে যাবো, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আলবত আপনার প্রতিটা জিনিস এই দুনিয়ার ভিতরে আমরা যতদিন আছি ওই জিনিসগুলো যেগুলো যেগুলো মাথায় থাকে ওগুলো থেকে শিক্ষণীয় কিছু ব্যাপার কিন্তু আমগো আসলে রাখতে হইব। আর এদিকে আমগো বন্ধু কি লিখছে দেখি, অনেক বন্ধু অবসর এখনো লিখতে আছে আর কি, যাক লিখুক, আমি লিখার পড়ালেখার ভিতরে বেশি একটা মনে করেন প্রেসার দেই না, কারণ এত সুন্দর পড়ালেখা করবার চাইতেছে, কত সুন্দর করে লিখতেছে। আরেকজন বন্ধু লিখছে, জুই হাউ আর ইউ, কারে জিগেলেন, আমার জিগেলেন না জুইরেই জিগেলেন? ও আচ্ছা জুই আমার জিগেছে, ওকে আই এম ফাইন জুই, হোয়াট অ্যাবাউট ইউ? আরে আরে মিনা সিবাদ ভাই আয়া পড়ছি আমি, বি তমা ফ্রম সিলেট, ওকে সিলেটে কিতা খবর বালানি, ভালো আছি বন্ধু তমা, স্বাগত জানাইতেছি আপনারে, আমাকে তমা জয়েন করে ফেলাইছে, সিলেটি তমা। ওকে সিফু ভাইয়া আমি মিনহার রংপুর থেকে, জানো ভাইয়া রংপুরে বারিশ হচ্ছে, বারিশ হচ্ছে, ও মাগো একটু পাঠান, একটু বালতিতে বলে রাখেন, ও যেহেতু ওই জায়গার মধ্যে ওইটাচ্ছে বৃষ্টি, এর মানে আমি ওই জায়গায় আইবো, একটু এদিক ওদিক হইব, কারণ এত বেশি কইতে গেলে বৃষ্টি উপরের থেকে ঠাড়া মেরে গোবো, ওই আমারও তো যেতে সময় লাগে, তুই খালি কইলে হইব এক জায়গার থেকে খারা একা এক কথা। জান্নাত আছে আমগুলো রংপুর থেকে, আরো আছে রংপুর থেকে আমগো বন্ধু আনিকা, জানো আজকে আমার জন্মদিন, একটু শুভেচ্ছা জানাও আমাকে। অবশ্যই বন্ধু, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ। দেখছেন কি আপনার জিন্দগি অনেক সুন্দর হোক, আমরা এটা দোয়া করি। আর নতুন ঘন্টা যেহেতু আমরা আয়া পড়ছি, আমার সকল বন্ধু করে ভ্যান পার্টি দেওয়া স্বাগত জানাইবার চাইতেছি আমি, লন।

ব্যানপার্টিতে স্বাগত জানানো বিশ্বাস। এখন আমি পড়ি একটু জুয়ের কথা, ইনিশিয়ালাইজেশন ফেল্ড, প্লিজ ট্রাই কি করেন এটা। রেলেগার জন্য FM আমি আসতে পারিনি, এখন কি করবো, অনেক মিস করছি গত দুই সপ্তাহ ধরে। বুঝতেছেন এটা কেলে গাবিত আছে, আমি তো বুঝতেছেন। আচ্ছা সিফাত ভাই, শুরুতেই ভালো একটা গান দিয়ে শুরু হলো আজকের আড্ডা, শুক্রিয়া বন্ধু। আমি গানগুলো আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট ভালো রাখার লেগে, এক এক বন্ধুর কাছে এক এক সময় এক এক গান ভালো লাগে। মনে করেন আমারই এখন যে গানটা ভালো লাগতেছে, যখন আমার বেশি পরিমাণ দেখা যাচ্ছে মুড খারাপ থাকে তখন ওই গানটা আমার ভালো লাগে না, আমার আবার তখন আরেকটা গান ভালো লাগে। তো এটা মুডের উপর ডিপেন্ড করে, আর ঢাকা FM আপনার মুড বুঝে। সালিউল লিখছে, আরে ভাই কি যে বলেন, গত রাতে 10টার পর থেকে বৃষ্টি আপা আমাদের এখানে ঝরা শুরু করেছে, আজ সকাল 11টা পর্যন্ত পর উনি গেল। বাবার তো ভালো বৃষ্টি হয়েছে আপনার। আপনি কি আপনি SMS কি হাতরায় হাতরায় করতেছেন মানে আর কি জিগাইলাম আর কি। আচ্ছা আমগো বন্ধু লিখছে, সিবাদ ভাই কাইফা আলুকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা যুক্ত হয়ে গেলাম চক্কর বক্কর বাচ্চিতের সাথে, আমিও রংপুর থেকে আমগো বন্ধু হাফসা। ওকে ভাইয়া, গতকাল রাত থেকে চট্টগ্রামে কিছু শোনা যাচ্ছিল না, ভেবেছিলাম আজকে হয়তো আপনার চক্কর বক্কর শো মিস করবো। চট্টগ্রাম থেকে ডায়মন্ড, ডায়মন্ড আপনার অনুগ্রহ, শুক্রিয়া। এত দামি মানুষ আমার আসলে হুন্ত আছে। ডায়মন্ড আপনি রাস্তাঘাটে যখন বাইরেবেন খুব সাবধানে বেরোবেন, চোর চোরটা কিন্তু অনেক বেশি দেখেছে, ডায়মন্ড মনে করে লাভ দেওয়া লয়ে যাবো, তখন আমরা ওই বন্ধু কইবাম রে খুব সাবধান। আপনি আপনার নাম রাখবেন, ওরা কয়লা রাখবেন, ঠিক আছে, ডায়মন্ড ডুমন রাখবেন না, নাম দাম দাম বেশি বেড়ে যায়। আমগো মহল্লার ভিতরে একজন আছিল, আমগো এমনি পরিচিতই, এর বাপ মা এর নাম রাখলো মিস্টার, কি লেগা কারণটা লেগে সব এর যখন কেউ মিস্টার করে ডাক দেয় তখন এর মধ্যে একটা ফিল হয়ে পড়ে, যেন একটা মনে করেন যে পোলা একটা কিছু একটা হয়ে গেছে। গেলে পোলা যখন ছোটই আছিল, একদম ছোট 6 মাসের শিশু, তখন মাইসে কইতো এ মিস্টার বাবু, মিস্টার বাবু, হ্যাঁ অনেক খুশি হয়ে যেত এটার মধ্যে। সো অনেকে নাম দিয়ে অনেক খুশিয়ারি করে, এটা ভালো, কিন্তু আমরা আসলে চাই যে নামের লগে লগে কাজে কর্মে ও যেন ওই ওই ফিলটা যেন আয়ে। গানে যাবো একটা, যে গানটা খুন মোটে লেগা মিনারের গান আহারে। তবে গানে যাওয়ার আগে আপনারা একটু কইবার চাইতেছি যে আমগো যে SMS নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হইতেছে 01841904904। তো হুনতে থাকেন, লগেই থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: চক্রবক্কর চক্রবক্কর চক্রবক্কর বাতচিত
3: চক্করবক্কর বাতচিত আপনি হুনতাছেন ঢাকা FM 90.4 সিফাত আপনার লগে আছি চক্করবক্কর বাতচিত লয়ে, মানে ঢাকাইয়া চক্করবক্কর বাতচিত, যেটা প্রতি রবিবারে আপনি আসলে পায়া জানাম গো ঢাকা FM 90.4 এ। আর বাইরে কিন্তু বেশ ঠাড়া পড়া একটা রোদ আসলে ঢাকার ভিতরে, যারা যারা আসলে মানে খুব প্রয়োজন না থাকলে রাস্তাঘাটে খুব বেশি পরিমাণ বাইরে না, কারণ এটাতে আপনার নিজেরই ক্ষতি, আপনি নিজে অসুস্থ হয়ে যেতে পারেন, পানি শূন্যতা দেখা দিবার পারে, তো একটু কেয়ারফুল থাকবেন। আর যারা কাজে বেরিয়েছেন এরা একটু লগে পানির বোতল রাখবেন আর কি, পানির বোতল বলতে দেখা গেছে যে কিছু বন্ধু আছে পানির বোতল রাখবার করছেন, খালি বোতল থুয়ে দেন লগে, আরে মিয়া পানি সহ বোতলের কথা বলছি আর কি। যাই হোক, এই মুহূর্তে আর কি ঢাকার তাপমাত্রা দাঁড়িয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, মাগার ফিলস লাইক 39, মানে আরো সামনে পড়বার পারে, জানি না আসলে কি হবো, তবে রোদটা ভয়ঙ্কর আর কি। যাই হোক, এদিকে যারা যারা আছে আমার লগে কথাবার্তা গুলো একটু পড়ি আমরা। আমগো ফেসবুকে অনেক বন্ধুরা জয়েন করছেন, আমগো আচ্ছা দেখালো একটু আমি এই জায়গায় দেখো, বলছে নাদিরা রাইসা অনেক বড় একটা মানে কাহিনী লিখছেন, আমি কাহিনীটা পড়তেছি তবে অফ ইয়ারে, অন ইয়ারে এত বড় কাহিনী পড়তে গেলে আসলে বাকি কোটা পড়া হইব না। এই যে লিখছে রাইসা ইসলাম রিধি লিখছে, ভাইয়া তুমি এভাবে কিভাবে এত সুন্দর ইংলিশ বলো, আমাকে শিখাবা? অ্যাকচুয়ালি কি জানো বেটার, এইটা জাস্ট হয়ে যায়, মানে যখন আপনি দেখবেন যে ইংলিশটা আপনার মনে পড়তেছে না আর কি, যে শব্দটা আপনি কয়বার জিতেছেন এটা একটা ট্রিক্স, মনে পড়তেছে না তখন যে বাংলা শব্দটা আছে ওইটি আপনি ইংলিশের মতো করবেন, ফার্স্ট একটা বেসিক্যালি জাস্ট হয়ে যায়, তাহলে জিনিসটা হবো কি যে মানুষ বুঝবো যে সামনে যারা ফাইন আপনি ইংলিশ পারেন, কিন্তু হয়তোবা এই মুহূর্তে আর কি ইংলিশটা কই বলেছিলেন, কিন্তু এটা সামহাও ওই শব্দটা একটু ব্যস্ত আছে আপনার ভিতরে, আপনি বাংলাটা দিয়ে চালালেন আর কি। ওকে, এই জায়গায় লিখছে আমার ভবিষ্যৎ অন্ধকার, আচ্ছা আজ আসতে পারি নাই, MBCS শান্ত দাস নাইম রংপুর, আহারে আমরা নাইমরে মিস করতেছি। আচ্ছা, সবাই যখন 1980 সালে ফিরে যাচ্ছে আমি তখন 2080 সালে গেলাম, গিয়ে দেখি আমার কেউ আর পৃথিবীতে নাই, সবাই মঙ্গল গ্রহে বাস করতেছে। তাহলে আপনি হেনও পিছিয়ে রয়েছেন অহনা ইসলাম, আপনি 2080 সালের মধ্যে গেলেন, আপনার এতটুকু সেন্স থাকা উচিত ছিল যে তখন সবাই মঙ্গল, আপনি আমার মঙ্গল গ্রহে যেতেন না, আপনি একা হেনে বই কি করবেন টাকি আমার বুঝান, কামটা কি আপনার হেনে, আমরাও তো নাই, আমরাও তো গেছি মঙ্গল গ্রহে। আচ্ছা, SP গেমিং আছে আমগুলোকে, ভাইয়া আপনি কেমন আছেন আগে এটা বলেন। আলহামদুলিল্লাহ SP, আলহামদুলিল্লাহ ভালো আছি। লিখছে সিফাত ভাই, দীর্ঘ 1 বছর পর আপনাকে শুনছি, কক্সবাজার থেকে বলছি, রামু ক্যান্টনমেন্ট থেকে, 1 বছর ট্রেনিং সেলে ছিলাম এজন্য কোনো রেডিও শোনা হয় নাই। আফজাল হোসেন সোহেল, যাক সোহেল আপনি একটা দীর্ঘ সময় আসলে আপনার ট্রেনিংয়ে পার করছেন এবং এটার রেজাল্ট আপনি ইনশাল্লাহ সামনে পাবেন। এবং সবচেয়ে বড় এবং আমার সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, যে আপনি ভুলেন নাই, আপনি এতদিন পরে আয়াও কিন্তু আপনার নিজের কথাটা কইলেন, খুবই ভালো লাগলো। SP, যদি আপনি আপনার নামটা পুরোপুরি লিখেন, SP গেমিং তো আপনার নাম না, তো যাই হোক, নাম নামটা লিখছে তো লাস্টে আফজাল হোসেন সোহেল। সোহেল আপনার অনেক অনেক শুক্রিয়া, আমরা দোয়া করি যে আপনি সামনে আরো আগায় যান এবং এটা সবসময় আমরা যেন মনে থাকি, ঠিক আছে, ভুলে যায় না আবার পারলে। আচ্ছা, মোহাম্মদ রামাদান আছে নামগুলোকে, সিফাত ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, চট্টগ্রাম থেকে আমগো বন্ধু, তোমার অনেক পুরনো শ্রোতা, আমাকে কি চিনেছো? না বন্ধু, অনেক পুরনো শ্রোতা তো, কিন্তু আপনি নিয়মিত মনে থাকেন না, নিয়মিত থাকলে আবার চিনতে পারতাম। ফাতিমা বেগম আছে, আসসালামু আলাইকুম সিফাত ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি সাফায়েত আলম। আচ্ছা, আমগো কাইফ, আমি কাইফ লিখছে বরিশাল থেকে, দাদির ফোন থেকে জয়েন করতে দেরি হলো, কস খাচ্ছিলাম, স্কুল থেকে আসছে 1:35 দিকে, আর এসেও দেখি ফোনে অ্যালার্ম বাজছে আপনার শোয়ের, বাহ, দেন গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করলাম, আচ্ছা মাশাআল্লাহ, এখন শুয়ে শুনছি, আর আমার ওল্ড অ্যান্ড্রয়েড ফোনও ঢাকা FM শোনা হবে না, কারণ বরিশালে আপনাদের রেডিও নাই, চলে না, প্রায় 1 ইয়ার আগেও ট্রাই করেছিলাম হয় নাই, এখন অ্যাপে শুনছি, বাট ইন্টারনেট না থাকলে তো শোনা হয় না, হবে না, আছি পুরো টাইম ইনশাল্লাহ। অনেক অনেক শুক্রিয়া কাইফ, আপনি বুঝাই যেতেছে যে আপনার আসলে অনেক ভালোবাসার জায়গা এটা, এবং এলে কিন্তু ঢাকা FM বিভিন্ন ওয়ে রাখছে আর কি, আপনি ফ্রিকোয়েন্সি আছে, তারপরে আপনার মনে করেন অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, তো আপনি যদি ফ্রিকোয়েন্সিতে মিস করেন বা শোনা না যায় আপনি অ্যাপের মাধ্যমে শুনতে পারেন, তো কাইফ আমরা চাই সবসময় আপনার লগে থাকেন। অহনা ইসলামিক ছিল, এই কাঠফাটা গরমে সর্দি কাশি থেকে বাঁচার উপায় কি ভাইয়া, আমার জানা খুব প্রয়োজন। অহনা ইসলাম, একটা খুব সহজই কই, এটা মানে বাস্তব অভিজ্ঞতা থেকে কইতাছি, এই গরমের ভিতরে আমরা সবচেয়ে বেশি ঘামি, আর এই ঘামার কারণে কিন্তু আমাদের শরীরের ভিতরে আবার এই ঘামটা শুকায়। আবার আমরা অনেকে ঘাম থেকে যাই উমা উমা করতে করতে ভিতরে যায়, আমরা করি কি যে ঠান্ডা বরফওয়ালা পানিটা খাই, তারপর আবার আমরা দেখেছি ঘাম সহি গোসলটা মানে গোসল করে ফেলাই, এটা আমাদের শরীরের লেগে অনেক ক্ষতিকর, এই কারণে কিন্তু ঠান্ডার পরিমাণটাও বাইরে যায়। আপনি যে কাজটা করতে পারেন, যখন আপনি ঘামতাছেন তখন আপনি ঘামটা মুছা ফেলাইবেন, আর ওই লোকের পানি খাবেন বেশি করে, দেখবেন যে অনেকটা রিলিফ আপনি পাইবার পারেন। আর রং চা খাবার পারেন, বা যে মশলা চা যেগুলো আছে যেগুলো আদা থাকবে, বা এই ধরনের চা খাবার পারেন, আমার মনে হয় এটাতে আপনি একটা ভালো ফল পাইবেন। আপনি অ্যাপ্লাই করে দেন, আশা করতেছি ভালো হইব। জাকারিয়া হোসেন আছেন আমগুলোকে, সিবাদ ভাই কি অবস্থা? এই যে গরমের ভিতরে আলুর বস্তা, মানে গরমের ভিতরে গরম অবস্থা। আফ্রিদা বসে মনে হচ্ছে, ভাইয়া আমি কাজের মেয়ের সাথে খুব খারাপ ব্যবহার করি, কে লেগা করেন আপনি? এই যে আপনি বুঝতেছেন, এটাই তো বুঝাইতেছে আপনি ব্রিলিয়েন্ট, বা আপনি আপনার ভিতরে একটা সুন্দর মন আছে, যে আপনি কাজের মেয়ের লগে খারাপ ব্যবহার করতেছেন এবং এই জিনিসটা উপলব্ধিটা আপনার মধ্যে আছে যে জিনিসটা খারাপ হয়ে গেছে, এই উপলব্ধিটা অনেকের মধ্যে থাকে না, দ্যাটস ওয়াই এরা ক্রাইম আরও বেশি করে। তো ওই ক্ষেত্রে আপনার ভিতরে কিন্তু অলরেডি আপনি 80% আগেই আছেন, আপনার ভিতরে ওই বুস্ট আছে। এখন হলো আপনার নিজেরা নিয়ন্ত্রণ করার বিষয়, আপনি নিজেরা নিয়ন্ত্রণ করবেন। কাজের মেয়ে মানে আমরা সবাই, আমি নিজেই তো একটা কাজের ছেলে, কাজের ছেলে না হলে আমার কামে রাখতো কই তো দৌড়ে আইসাউয়ে, তাই না? তো আপনিও কাজের মেয়ে, আমিও কাজের ছেলে, আমগো বাসায় ধরেন আপনার বাসার ভিতরে একজন হয়তো বা কাজ করতে আপনার সহযোগিতা করতেছে, তো আপনি তার লগে মানে আরো বেশি পরিমাণ নমনীয় হইবেন। আপনি এরজন যদি কিছু কইবার যান, আপনি সবার আগে চিন্তা করবেন যে আমার ছোট বোনের লগে অথবা ছোট ভাইয়ের লগে আমি এটা করতাম কিনা, যদি এটা নাই করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ওইভাবেই অ্যাপ্লাই করবেন। আর আমরা ছোট ভাই বোনরা অনেক সময় অনেক শাসন করি, কিন্তু শাসনের লেভেলটা এমন হওয়া উচিত না যে মানসিকভাবে সে যেন ভাঙা পড়ে বেড়ে। আপনি বুঝান, আপনি যখন একটা মানুষকে বুঝাইবেন এই কাজের মানুষটারে যে আপনার সহযোগিতা করতেছে, আপনি যখন এর বুঝাইবেন বা সুন্দরভাবে যখন একটা সময় যে আরো বেশি ম্যাচিওর হইব, তখন কিন্তু এই নামটা আপনি রইব যে না এই মানুষটার বাসা উনি ছিল এবং খুব সুন্দর ম্যানার্স হিকছে। এন্ড আপনি যদি অনেক রাগারাগি করেন, আপনি যদি শুধু শুধু এর টর্চার করেন বা এই ধরনের কোনো কিছু করেন, তাহলে কিন্তু আপনার নামও খারাপ হবে আর ওই মানুষটার হকও আপনি নষ্ট করতেছেন, মানসিকভাবে এরা ভাঙা ফেলতেছেন। তো এখন আপনার ভিতরে উপলব্ধি আছে, সহজভাবে কইতে গেলে এখন লোকে আপনার নিজের প্রতি যে নিয়ন্ত্রণ ব্যাপারটা, এটা আপনি করে পারবেন। এটা কেমনে করবেন? এটা লোকের যখনই আপনার অনেক জিদ উঠবে, আপনি ওই মুহূর্তে কোনো কথাই কইবেন না, আপনি চুপ থাকবেন, একদমই চুপ থাকবেন। আপনি কইবেন আমি এই বিষয় নিয়ে কথা কমু, কিন্তু ঘন্টা খানেক বা দুই ঘন্টা পরে অথবা কালকে কমু, দেখবেন যে আপনার পুরো টোটাল মানে স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। আপনি যখন কইবেন যেটা আজকে কইতেন মনে করেন মাইট দিয়া, কালকে ওইটাই আপনি আর মাথায় হাত বুলায় বুঝায় কইবেন। তো আমাকে মনরে আসলে একটু সময় দিতে হয়, ঠিক আছে? আমরা তো মনরে সময় দিই না, যখনই দিই কিছু কিছু বন্ধু আছে এই মনের ভিতরে যত আজাইরা কুজাইরা জিনিসপত্র একে, ভাই আমার মন খারাপ, তো সময় দেওয়া মানে নিয়ন্ত্রণ হারানো না, নিয়ন্ত্রণ রাখবে না তে আর কি। আচ্ছা, এই জায়গায় লিখছিল গিয়া হোয়াটসঅ্যাপে আমগো যে বন্ধুরা আছে, লিখছে আমার আমরা ভর্তা করব, কেউ খাইতে চাইলে এসে পড়েন, যাইতাম কিন্তু আমরা ভর্তা খাইতে গিয়া পরে দেখা যাচ্ছে 1000 টাকা খরচ হয়ে যাবো, তখন এই কষ্টে আরো দুই দিন ঘুমাইব না, তখন ইলিগাল যাইতেছি না। আচ্ছা, আজকে অনেকদিন পরে মানে আমি অনেকদিন পরে শুনছি আমগো বন্ধু, বন্ধুর নাম দেয় নিকা, আচ্ছা নামটা দিলে আরো ভালো লাগবো। আচ্ছা আপনাকে আমি, আচ্ছা সিয়াদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে আমি অনেকদিন যাবত শুনি তবে প্রথম SMS করলাম, শুক্রিয়া বন্ধু, কিন্তু নামটা দিলে ভালো হইতো, যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম দেয় দিচ্ছে আপনি মিনা। আমি রাজু মিনা, ওকে আমি বর্ষা ফ্রম রংপুর, ওকে রংপুরের বর্ষা, আমি ওর আমি আর বোন তোমাকে শুনছি, দুজনের অনেক অনেক শুক্রিয়া এবং স্বাগতম আমাদের আমগো এই চক্কর বক্কর বাচ্চিতে। তোমার ভয়েসটা খুব কিউট, হ্যাঁ দুষ্টু, হঠাৎ করে কয়েনগুলি লিখে আস্তে আস্তে করবেন যে তোমার ভয়েসটা অনেক, এটা আবার একটু আস্তে করবেন, নাহলে আমার ধাম করে মানে কেমন জানি লাগে আর কি, একটু সরমে আমি কুটপাট হয়ে যাই। আচ্ছা চাচা তো বোন আছে, ফাতিমা খুশি রাবেয়া সালিহুর বাকি সব বন্ধুরা সবাই কেমন আছে বলো? চাচা তো বোন, চাচা তো বোন আল্লাহর রহমতে সালিহুর আর বাকি বন্ধুরা ভালো আছে, ফাতিমা খুশি রাবেয়া এরা সিজনাল ফ্রেন্ড হয়ে গেছে গা, নিজেরা কি কিনলে হয়ে জানি ব্যস্ত, এমন ব্যাপারে কয়েকদিন পরে আয় করবো যে আমাদের তো বিয়ে হয়ে গেছে গা, এলাকা হুনবার পারিনি। আচ্ছা ইসানা লিখছে, জানো আজকে একটা নাটক দেখে অনেক কাঁদছি। কে নাটক দেখে কাঁদছেন? কে নাটক? টেলিভিশন ঝিরঝিরা ছিল? ও আচ্ছা, গল্পের কারণে, সরি আমার সবার প্রথমে মাথায় আগে একটা উল্টা চিন্তা হয় তারপর আলো নর্মালটায়। আচ্ছা আচ্ছা ভাই, আমি জাহারা নামে দিয়ে যে গানটা গান সেটা কি আপনার বানানো নাকি ইউটিউবে আছে? আর এটা বহুত পুরানো গান, মানে একটা সিনেমার গান। আচ্ছা আমি ওইটা রিলিয়া যদি কই, ওই গানটা কোন সিনেমা ছিল? এটা বলিউডের একটা গান, আমার একটু নিজে ঘাটাঘাটি করে আসলে দেখতে হইব যে ওইটা আসলে কোন সিনেমার গানা ছিল বা কি আছিল। এইটা সম্ভবত ওই মুভিটার ভিতরে আপনার অমিতাভ ছিল, এটার মিউজিক কে করছিল এটা কই পারবো, এটার লিরিক এন্ড মিউজিক করছিল মান্না দে, এবং গানটা গাইছিল যে কে গানটা গাইছিল সম্ভবত দিছেন পুরো ব্যস্ত করে আমারে। আচ্ছা এটা পুরনো একটা সিনেমার গান যেটা লিরিক অ্যান্ড মিউজিক কম্পোজিশন আছে লোকা মান্নাদের, আমগো প্রয়াত মান্নাদের, যার অনেক অনেক সৃষ্টি আসলে আমগো মনরে ঠান্ডা রাখে গানের। তো এই গানটার লোকে ওরকমই একটা একটু একটু মজার গানটা আর কি। ও মেরি জহরা যাবি তুমি মালুম নেহি, তোমার কি ছিল তু অভি তক হাসি আর মে যাওয়া তুজ পে কুরবান মেরি জান মেরি জা, সেরকম একটা গান আমি প্রচুর শুনতাম। আমি পুরোনো গানে এখনো শুনি, আমার খুব ভালো লাগে গানগুলো। আগে যখন আব্বু আম্মু শুনতো তখন কিন্তু আরে পুরোনো গান কি মন লাগতেছে, কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে আমার মনের ভিতরে আসলে পুরোনো গানগুলো প্রবেশ করছে আর কি। আচ্ছা বাবা বারানা ভাইয়া সবসে বড়া রূপাইয়া নাসির রংপুর থেকে, এটা তো যা এইটা লোকে যায় বাপ বারানা ভাইয়া সবসে বড়া রূপাইয়া, এটা লোকে হ্যাঁ লেগে যায় যাগো একাম করতো যে বাপ ভাই কেউ হ্যাঁ পাত্তা দেয় না, একমাত্র টাকা কামায় হেরা বাচ্চা রয়েছে হ্যাঁ লেগে, এটা আমগুলো লেগে এই দিন না আমগুলো লেগে বাপ ভাই ইম্পর্টেন্ট। হাই ভাইয়া কেমন আছো? আমি সৃষ্টি শুনছি হাতিবান্ধা থেকে। আরে হাতিবান্ধার রানী মোহাম্মদপুরে আর মোহাম্মদপুর হাতিবান্ধায় গেছে আমগো সৃষ্টি, এদিকে আকাশ খুব খারাপ শুধু বৃষ্টি হয়, তাহলে খারাপ কর কি আছে? আপনি কোন যে আকাশে মেঘ জমেছে খারাপ মানে কি আকাশকে উপরে শীষ মারতেছে এরকম করে, তাহলে আপনি কইতে পারতেন যে ভাই আমি রাস্তায় যাওয়ার সময় আকাশ এরকম শীষ মারছে আমার লোকে আমার ইফটিজিং করছে বাইরে, তাহলে আমি কইতে পারতাম যে না আকাশ খারাপ। কিন্তু আকাশ তো খারাপ না, আকাশের ভিতরে কালো মেঘ জমেছে, আকাশের ওইটা মানে আর কি ঝৈরা পড়বো, ঠিক আছে বুঝছেন? এগুলো কাহিনী তো আকাশ খারাপ না, আকাশ ভালো, আকাশ খুব ভালো, ঠিক আছে, খালি একটু মাঝে মাঝে বৃষ্টি হয় আর কি। যে গানটা এখন উন্মোটা লোকের লিঙ্কিন পার্কের গান আমার খুবই পছন্দের, নাম শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.
4: আপনার ঘড়ি থেকে 3:44 বাজে, আমার তার মধ্যে বাজতে আমি বুঝতেছি না। আমারটাকে বেশি আগে একটু আগে না করলাম যে 9 ঘন্টা শুরু হয়েছে। দেন কি মুন্ডা লাগে এমনি গেলে হয় সময়। যখন ঢাকা এফএম 90.4 আছেন, সিফাত আপনার লগে আছি চক্কর বক্কর বাতচিত লয়ে, যে শোটা প্রতি রবিবারে দুপুর 2টাতে লয়ে বিকাল 5টা পর্যন্ত আপনি পান শুধুমাত্র ঢাকা এফএম 90.4। শুধু আপনি একা হইলেন না, আমার অনেক বন্ধুরা হেন পুরা পরিবার নিয়ে এর আশেপাশে বন্ধু আদমনে হনে এই সকল ফ্রেন্ডগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। আমগো ওই বন্ধু লিখছিল গে, বন্ধুর নামটা আবার ভুলে গেলাম, আমগো সোহেল বন্ধু আর কি। রঙিন ঢাকায় আপনার সাথে একটা মেয়ে আর যে ছিল উনি এখন কোথায় আছে, দুইজনই সেই মানে তো ইয়াস। আমগো বন্ধু তাহলে অনেক পুরনো, আমার লোক আছে লোকা পারুল। পারুল এই মুহূর্তে দেশে নাই, দেশের বাইরে, এবং আমরা শুরু করছিলাম প্রথমে ঢাকা এসো FM এ, আমি আর পারুল। অনেক অনেক শুক্রিয়া বন্ধু, পুরনো কথা মনে পড়ে গেল। আচ্ছা যাক ভাই, আপনি আমার কমেন্ট পড়েছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে আগের মতো আপনাদের ঢাকা FM অনুষ্ঠান হয় না, প্রথম থেকে ঢাকা FM এ শুনি। আগের মতো আসলে পৃথিবীতে কোনো কিছুই নাই বন্ধু, আসলে সব কিছুই পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তন হয়। তো পরিবর্তন সামনে হইতে থাকবো, ওইটার মাথায় নিয়েই আমরা আগে যাবো। তবে আপনার ভালোবাসার লেগে অনেক অনেক শুক্রিয়া, আমরা চামু যে আপনার মূল্যবান সময়ের থেকে কিছুটা সময় হলো আপনি আমগোর লগে সময় কাটান। আশা করি আপনার ভালো লাগবো, এবং আপনার ফিরে আসা তো আমগো ভালো লাগার পরিমাণ তো আরও বাড়ছে নিঃসন্দেহে। আসিফ ভুই আছে আমগুলোকে, ফুল দিয়েছে 3টা, তার মধ্যে 2টার কালার লাল আর একটা একটু ডিপ লাল আর কি, যেটা ডিপ লালটা মনে বেশি পাকে গেছে। ফুল ও ফুল তো পাকে না, সরি, এটা পেয়েছে হয়ে গেছে না। আচ্ছা আফ্রিদা ওয়াসিম আর লিখছে, ভাইয়া আমি আপনার কো হোস্ট হলে কত ভালো হতো না, অনেক ভালো হইতো আসলে। আমার যে যে বন্ধুরা আছেন, যে আপনি আরো যে যে বন্ধুরা আছে, সবাই আসলে আমার চেয়ে বেশি অনেক বেশি পরিমাণ সুন্দর কথা কন, তো আপনারা থাকলে আরো নিঃসন্দেহে ভালো হইতো। মাধুরিমা মধু, আচ্ছা ভাইয়া আমি তোমার নিউ লিসেনার, চট্টগ্রাম থেকে শুনছি তোমার শো। শুক্রিয়া বন্ধু মধু, খুবই ভালো লাগলো আপনি জয়েন করছেন, আশা করি নিয়মিত থাকবেন আমগুলোকে। এদিকে আছে আমগো বন্ধু হোয়াটসঅ্যাপে, যারা যারা একটু কই হয় কথাবার্তাটি আমরা আমগুলোকে আছে হলো গিয়া তোমার তোমার পুরনো শ্রোতা রামাদান রিজভী। বহুদিন পরে দেখলাম রামাদান রিজভীর, রিজভী আমার ডাক নাম, তাই ফেসবুক আইডিতে আমার নাম মোহাম্মদ রামাদান। ওকে, তাও তো বহুদিন পরে দেখলাম, কারণ মোহাম্মদ রামাদানও তো নিয়মিত আমগুলো লিখে না। তাই আপনি কি লেখা তো রামাদান রিজভী, আপনি তো এমনি হারা গেলেন কে, কি ইচ্ছে মনে করিল আপনি টাকা পয়সা লিখেছিলেন নাম করতে গা? না ওটাও তো লোন নেই তাহলে, আইন নাকি লেখা কি ইচ্ছে আপনার, রিস্কা ভাড়া বেশি লাগে। আচ্ছা যে লিখছে, আসসালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমার ফ্রেন্ডের থেকে আপনার কথা শুনলাম, আমি আপনার নতুন ফ্রেন্ড, আমার নাম নাজিফা। বাহ সুন্দর নাম নাজিফা, আপনার অনেক অনেক সুক্রিয়া বন্ধু। আর কোন বন্ধুর কাছ থেকে জানছেন ওই বন্ধুর নামটা গুলো আরো ভালোই তো, ওই বন্ধুরও অনেক অনেক সুক্রিয়া। আশা করবো যে নিয়মিত আমগুলোকে জয়েন করবেন, কথাবার্তা শেয়ার করবেন। আর এদিকে আমগো বন্ধু জাহরা, জাহরা লিখে আর কাটে লিখে, কি ইচ্ছে জাহরা আপনার? ওকে, আপনি এত কিউট কেন? হ্যাঁ দুষ্ট, হ্যাঁ প্রশ্ন করলেই প্রশংসা করে ফেলায়। আচ্ছা যাই হোক, আমরা একটু ইয়ে যাই, SMS এ যাই। আমগো যে যে বন্ধুরা আছে, কল্পনা অনেক সুন্দর হয়, আমি FM শুনেছি দেখি নাই, আপনার ফেস কল্পনায় 2-3 মিলে আর আর যাদের ফেস মিলে না, রিদম ভাইয়ের তো একদমই না। জাকারিয়া রংপুর থেকে, আমারটা মিলছে, মানে 2-3 মিলে, 2-3 মানে তিনের মধ্যে 2% মিলছে আমার লোকে। মানে আপনি কি এক্সপেক্ট করছিলেন এটা সেটা? আমি নিজেই তো আমার নিজের লোকে মিল পাই না, একবার আমার চুল বড় থাকলে একরকম লোকে, ছোট থাকলে একরকম, দেখি এবার টাকা করালাম চুল, তখন আমার মুকুল ভাইয়ের লোকে মিলে যায়। মুকুল ভাই আবার উড়ে আমার আমার শুরু করবো আমার লোকে। এনিবে আমার লোকে আরো যে আছে জিসান শিবত ভাই, আমি আপনার বিগ ফ্যান, মিলছে মিলছে না ভাই আর কি। আমার নাম জিসান সিফাত ভাই, আমার সিফাত ভাই আমার বিগ ফ্যান, হ্যাঁ মিলছে তো করা, আমি আপনার বিগ ফ্যান, ইয়াস। আচ্ছা আমার মৌ আছে, কেমন আছো ভাইয়া? রংপুর থেকে উনতে আছে আমগো বন্ধু মৌ, মৌ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জায়গায় আমগো বন্ধু আছে রংপুর থেকে আফিয়া, আরও আছে এলো গিয়া সিফাত ভাইয়া সিলেটে, আজ অনেক গরম পড়েছে এটা আমরা পড়ছিলাম। মাম্পি লিখছিল, মাম্পি লিখছে আপনার নিখোঁজ সংটার দুইটা লাইন গেয়ে কি শোনাবেন মাম্পি? ঢাকায় ব্যস্ত যেদিন শো করিনি ওদিন আমি গান গাইতে ডরাই, কারণ আমার যে কোনো গানে ঢাকায় ব্যস্ত হয়ে যাওয়ার পরে, যদিও আমি চাই না, আমি চাই শুদ্ধ ভাষায় এটা গাউন গেছে, এটা ঢাকাই ওটা ঢাকায় ব্যবসায় গাম আর কি। গানটা কি মনে হচ্ছিল আছে আপনার লেখা দিলেন? আমি সাগরের মাঝে তোমাকে খুঁজে ফিরি, ভাঙা গিটার হাতে তোমার সুর তুলি, ভুলে যাই দিয়ে।

এটুকুই থাক, লগে লগে আবার ক্যারেক্টার চেঞ্জ করে আরেক জায়গায় কষ্ট হয়। আমি তো চিন্তা করতেছি আমি সিনেমা করে ফেলাম, যেমনি আমি ক্যারেক্টার চেঞ্জ করি আমি নিজেই ভুলে গেছি আমার ক্যারেক্টার অ্যাকচুয়ালি কোনটা। এ কিউট ব্রো, জানো আমি না বুঝতে পারছি না আজকে কোন টপিক নিয়ে কথা বলবো তোমার সাথে, যে কোনো টপিক আপনার জিন্দগির ভিতরে যেটা ঘটতেছে ঠিক আছে আপনি ওইটাই লিখেন, কোনো সমস্যা নেই। ভাইয়া কালকে রাতেও বৃষ্টি হয়েছে, আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে, রাখি ফ্রম রংপুর, মানে রংপুর বৃষ্টিতে বৃষ্টিতে ছায়া গেছে না, অথচ এই রংপুরে কিন্তু দেখবেন যে সব জায়গায় বৃষ্টি হয়, রংপুরে ঠাড়া পড়া গরম থাকে। তো যাক ভালো, আল্লাহ পাক ভালো জানেন এর পরিকল্পনা সবচেয়ে উত্তম, এবং কোথায় কোন সময় কোনটা দিতে হবে এটা খুব ভালো করেই জানেন আর কি। এই জায়গায় লিখছি আমার বন্ধু জানবি, আয়া পড়লাম সিলেট থেকে থাকবো শেষ পর্যন্ত। জানো ভাইয়া না, নিয়তি আমাদের কই থেকে কই নিয়ে দাঁড় করায় তাই না? আমাদের জীবন নিয়ে কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছে থাকে, তবে সব স্বপ্ন কি আমাদের পূরণ হয়? না, জীবনের মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আছে যখন আমাদের বেঁচে থাকার ইচ্ছেগুলো মিলিয়ে যেতে থাকে, যখন সব ইচ্ছা সব স্বপ্ন হতাশায় রূপ নেয়, তবুও আমাদের বেঁচে থাকতে হয়, মেনে নিতে হয় নিয়তির নিষ্ঠুর রূপ, অভ্যস্ত হতে হয় অপূর্ণতায়, না পাওয়ার মাঝে পাওয়ার ইচ্ছেগুলোকে জ্বালিয়ে দিতে হয়। ইয়াস, এটা যখন আপনি বুঝবেন এবং প্রয়োগ করবেন তখন আপনি বুঝবেন যে এইটার পরেও আরেকটা সময় আছে, যে সময়টার ভিতরে আপনি অনেক মানে এই যে আপনার যে পরবর্তী জেনারেশন আছে এগুলো আপনি কভার পারবেন, যে জীবনের ভিতরে এরকম ধাক্কা দুক্কা বহুত হইব, তুমি উক্ত হয়ে পড়ে যাবে গা, তারপর আবার খাড়ে তোমার আর্ত হইব, ওইটাই জীবনের সৌন্দর্য। এখন আমার লাইফের মধ্যে এটা ঘটলো এরকম, আবার এমনও না বিষয়টা যে না ফাইন, এখন কেউ জীবনে এমন কিছু ঘটবো না যে মানে ভুলতেই পারবো না বা হইব, এরকম অনেক ঘটনা আছে যেগুলো আসলে ভোলা যায় না, যেগুলো আসলে আপনার দিলের ভিতরে সবসময় একটা দাগ রয়ে যাবো, কিন্তু ওই দাগটা নিয়েই আপনার চলতে হইব সামনে, একবারে হারায় গেলে চলবো না। সুন্দর লিখছেন আপনি জানবি, আপনার অনেক অনেক শুক্রিয়া। কি দারুফা, এখন সূর্য উঠেছে রংপুরে, ভালো আছেন ভাই? নবাব লিখছে ইনফালাস তেনে করলেন নইয়ান ফেনতে, ও আচ্ছা এটা স্প্যানিশ ভাষা না, ইনফালাস তেনে করলেন করলেন নইয়ান ফেনতে, কি জানে এটা ছিল, ওই যে মেসি করছিল আর কি, যে মানে জারি দিয়ে করছিল, হোরো কি জানে একটা করছিল। আচ্ছা মিষ্টি ভাই কেমন আছো, দুপুরে নাস্তা করেছো? সিলেট থেকে শুনছি আমিনা সুলতানা, প্রথম থেকে শুনছি শেষ পর্যন্ত থাকবো। ভাই আপনার টিকটক আইডি না, আমার সব জায়গায় নাম একটাই, মিনহাজ সিফাত, মিনহাজ সিফাত দিয়ে আপনি আমার সব জায়গায় পাবেন, আমার ফেসবুকে পেজ পাবেন মিউজিক্যাল পেজ মিনহাজ সিফাত, আপনি আমার ইনস্টাতে পাবেন, আপনি আমার টিকটকে পাবেন, এই মিনহাজ সিফাত দিয়েই আপনি পাবেন, গুগলে সার্চ দিলে আপনি সব কিছু পেয়ে যাবেন, আর আমার প্রোফাইলের ভিতরে আপনি যে কোনো পেজে গেলে প্রোফাইলের নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন গা। সো এখন সব কিছু ইজি আসলে পাওয়াটা, আগে একটা সময় ইজি আছিল না, অনেক কঠিন আছিল খুঁজে বাইর করা, এই আর যে চেহারা মনে রাখতে রাখতে জীবন বাইরে যেত গা, এখন তো আর ওই সময়টা নেই। এখন আপনি যদি চান ঘরে বয়ে আপনার মোবাইলের মাধ্যমে আপনি সব খোঁজ খবর লয়ে নিতে পারেন ঠিক আছে, এখন বাকিটা লোকে আপনার ইচ্ছা যে আপনি এটা করবেন কিনা। এনি ভাই এই মুহূর্তে গানে যাবো, এটা লোকে মিরাকেল ওয়ান অ্যালবাম থেকে উপলের গান চিরল চিরল তেঁতুল পাতা, পিছনে এই ব্যাকগ্রাউন্ড বাজে তো এলে আর সুর আরও এদিক ওদিক হয়ে যায়। এনি ভাই আপনি শুনতে থাকেন উপলের এই চমৎকার গানটা, আর লগে থাকেন ফিরতেছি পরবর্তী ঘন্টায়।

0: சக்கரவக்கர் சக்கர வக்கர் பாத்சித்
1: আপনার একটা তথ্য দিয়ে লই, এটা লাগে যে ওই বিভিন্ন কারণে একটা শো হয় না আরকি, বেশ কিছু শোই বাদ পড়ছিল, ওই শো গুলো কিন্তু আবার নতুন করে হইতেছে। যেমন একটা শো স্থগিত হয়েছিল, পাকিস্তানি ব্যান্ড কাভিসের মানে একটা আয়োজন আছিল, তো ওইটা হয়নি এতদিন, অবশেষে প্রায় 10 মাস পরে কিন্তু একটা ডেট ফিক্সড হয়েছে। ওই জায়গার মধ্যে কিন্তু এরা পারফর্ম করবে আগামী 26 সেপ্টেম্বর ঢাকায়, কিন্তু এই সঙ্গীতের আসরটা বইবে। এবং শুধু কাভিস না, বাংলাদেশি যে যে ব্যান্ড গুলো থাকছে, শিরোনামহীন অ্যান্ড মেঘদল, দুইটি আমার খুব পছন্দের ব্যান্ড, এবং এক গানের স্টাইল, এক মানে মিউজিক স্টাইল অসাধারণ। আমি কয়েকদিন আগে শিরোনামহীন নিয়ে কইছিলাম যে শিরোনামহীনের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা অ্যাজ এ লিসানার হিসেবে আমার কাছে মনে হয়, ওটা হলো গেছে এরা অন্যান্য যে কোনো ব্যান্ডের চেয়ে একটু বেশি ডিফারেন্ট আর কি, একটা ক্লাসিক্যাল একটা ভাইব আছে। আর মেঘদল, জোস মেঘদলের একদম প্রথম অ্যালবাম থেকে আমি ফ্যান। আর মেঘদলের রিসেন্ট একটা গান বেরিয়েছে মুল্লুক সম্ভবত, তো আশা করতেছি সামনে ওই যে পারফরমেন্সগুলো অসাধারণ হইব। এবং বাংলাদেশে ব্যান্ড মিউজিক কিন্তু আসলে অনেক অনেক অ্যাডভান্স, যদিও আমরা আসলে অনেক বেশি পরিমাণ হয়তো বা ইন্সপায়ার করতে পারি না, তো ওই ক্ষেত্রে আমরা চাই আসলে আরও বেশি বেশি করে ব্যান্ড মিউজিক হোক। আর এদিকে যারা যারা আমার লগে আছে কথাবার্তারই পূর্ণ, তবে তার আগে আপনারা কইতেছি যে আপনি আছেন ঢাকা এফ এম 90.4 জেনে সিফাত আপনার লগে আছে রবিবারের বিশেষ শো চক্কর বক্কর বাচ্চিত লিয়া। আর থাকবো এটাই শেষ ঘন্টা, শেষ ঘন্টায় আপনারা স্বাগত জানাইতেছি, লিখবার পারেন এই ঘন্টায় আমারে 01841904904, না না মানে এই নাম্বারে লিখবেন, এই নাম্বার লিখে আমার অনেক বন্ধু আছে, এই নাম্বার লিখে আমার এই নাম্বারে পাঠাই দেয় কোন কেমন ডাল লাগে। আর যারা আছে আমগো লোকে কথাবার্তারই পূর্ণ হয়ে গো, আমগো লোকে আছে লোকে রাইস ইসলাম রিদি আছে রিদি, ভাইয়া আমিও তোমার পুরনো বন্ধু, তোমার হাওয়াই মিঠাই শোতে আমি শুনতাম। আচ্ছা আপনি সেকেন্ড ফেজে আছিলেন ওই সময় কয়েকটা শো, প্রথম দিকে হইতে লোকে রঙিন ঢাকা, তারপরে রঙিন ঢাকার লোকে আরও একটা এপিসোড বাড়ানো হয়েছিল যেটা লোকে অ্যাটম থেরাপি, তার পরবর্তীতে আমার লোকে আবার সানজি জয়েন করে যেটা আছে লোকে হাওয়াই মিঠাই, এবং বর্তমানে চলতে ছিল লোকে চক্কর বক্কর বাতচিত। তো আপনাকে দোয়া থাকলে, আপনাকে ভালোবাসা থাকলে সামনেটা চলতেই থাকবো, আর যদি লগে না থাকেন তাহলে আর কি জামুকা ভাই জামুকা থাকে কি করবো। আচ্ছা এমনি জসিমুদ্দিন আছেন, ওরে সিফু ভাই কেমন আছেন, আমি আপনার একজন নিয়মিত লিসেনার, যদিও সময়ের কারণে টেক্সট করা হয় না জানেন। আজকে একটা ছেলে ইচ্ছা মতো পিটাচ্ছি ইফটিজিং করার অপরাধে, ছেলেটা আমাদের এখানকারই আদিলা ফ্রম চট্টগ্রাম। আচ্ছা আদিলা আমার এলিক্স চট্টগ্রাম থেকে, যারা ইফটিজিং করে ওরা তো মায়ের খাওয়া তো ডিজার্ভ করে, বরং মায়ের না খাইলে বরং ওরা কষ্ট পাবো, তবে অবশ্যই আইনের আশ্রয় নেন, আইনের কাছে সোপর্দ করেন, নিজের হাতে আইন তুলে নেবেন না। এই কথাটা কইতে যে আমার ওই বাংলা সিনেমার কথা মনে হচ্ছে, নিজের হাতে আইন তুলে নেবেন না, হ্যাঁ গেছে বাংলা সিনেমার ভিতরে বা যে কোনো সিনেমার ভিতরে আপনি দেখবেন যে, যেটা বাস্তবিকভাবে না, বিভিন্ন সিনেমার ভিতরে আপনি দেখবেন যে সব মারামারি শেষ, মনে করেন একদম শেষ আর কিচ্ছু নাই, ঠিক ওই মুহূর্তে যায় হ্যান্ডস আপ, আইন নিজের হাতে তুলে নেবেন না সিনেমার ভিতরে, এটা আমি দেখতাম আগে। এবং আমার আশেপাশে যারা বই তারা কয়ে থাকতো যে হ্যাঁ এর আইবো একদম শেষের দিকে আইবো আর কি, যখন আর দরকার নেই তখন আর কি দৌড়ে লয়ে যেতে আইবো আর কি। তবে আমি বাংলাদেশের ভিতরে গিয়ে, এটা আমি সিনেমার কথা কইতেছিলাম, বাস্তবিক লাইফে আসলে এরকম না, আপনি যখন যেই সহযোগিতা চাইবেন ডেফিনেটলি আপনি সহযোগিতা পাবেন, আপনার ওই প্রসেসটা অনুযায়ী আসলে যাইতে হইব, ওই সহযোগিতাটা চাইতে হইব। আপনার অনেক অনেক শুক্রিয়া আমগো জসিমুদ্দিন, আমগো আফ্রিদা ওয়াসিমা লিখছে, ভাইয়া কিছু মানুষ মরে যায় 25 ঘন্টা প্লে করেন, খুব ভালো লাগে শুনতে, প্লে লিস্টে থাকলে বন্ধু আলবত প্লে হইব। আর এদিকে লিখছে অহনা লিখছে, একটা সত্যি কথা কি জানেন, আপনাকে দেখতে একদম ঢাকা এফ এম এর আরজে সিফাতের মতো লাগে। আসলে দুজনের চেহারা পুরোপুরি একই রকম, এটা কিভাবে সম্ভব, আপনি তো মানে আমার পুরো টাস্কি লাগাই নিলেন, হাই হাই হাই হাই আমারে লাগে আরজে সিফাতের মতো, ও মাই গড এ আমি কি শুনলাম। আচ্ছা যাই হোক, এই জায়গায় লিখছি আমগো বন্ধু, অঙ্ক করতেছি আর তোমাকে শুনছি, বলো আমি ব্রিলিয়েন্ট না ইসানা, অবশ্যই ব্রিলিয়েন্ট, একখানে আপনি মাল্টি টাস্কিং করতেছেন, আর সামনের যে সময়টা দিতেছে ওই জায়গার ভিতরে মাল্টি টাস্কিং করতে হবে, যে এক কাজ লোক বয়ে থাকবেন এটা আপনি হইব না আসলে। এই জায়গায় লিখছি আমগো বন্ধু, একটা ছবিও পাঠিয়েছি দেখি, বাহ অনেকগুলো ছবি, এটা কি আমগো বন্ধু ছোট থেকে বড় হওয়া ফ্রেন্ড, ওকে আবার আবার খাওনের ছবি কে লিখে পাঠিয়েছেন, আহারে বন্ধু আমার, এটা আমগো মিনহা, মিনহার লগে আরো যে যে বন্ধুরা ছিল, মিনহা কিন্তু বাকি বন্ধুকে ছবিও পাঠিয়েছে, অনেক অনেক শুক্রিয়া মিনহার প্রতিটা বান্ধবী মানে বান্ধবী, এবং যারা যারা আমার হুনতো যে 10 জন বান্ধবী সবাই আসলে অনেক বেশি পরিমাণ কিউট, অনেক অনেক শুক্রিয়া মিনহা, এতদিন পরে আসলে আপনাকে আমি দেখলাম। আচ্ছা এই যে লাস্টে যেটা দিচ্ছেন এই যে পিয়াজ মরিচ দিয়ে, এটা কোন বান্ধবী, ও আচ্ছা এটা ডিম, সরি এ আমি মিলে লাইছি, সরি বৃষ্টি পড়ছে আর সাথে আমার হাতের পুঁইশাকের ও পুঁইশাকের পাকোড়া, আচ্ছা আচ্ছা পাকোড়া, আমি মনে হচ্ছে এটা 10 বান্ধবীর কোনো একটা বান্ধবী, ঠিক আছে, পাকুনি বা এর টাইপের কোনো একটা নাম হইব, কিন্তু পরে দেখলাম যে না সসও আছে আবার, এবার দেখে তো খাইতে মন চাইতেছে, এটা তো অসাধারণ, আপনি বানাইছেন এটা আপনি? আচ্ছা আমার হাতের পুঁই শাকের ব্যাপারে, এত জোশ হইব এটা, সেরকম দেখেই মনে হইতেছে যে না টেস্টও সেরকম হইব। অনেক অনেক শুকরিয়া মিনহা, এখন থেকে তাহলে আমার বন্ধু করে কয়ে যায় যে হোয়াটসঅ্যাপে আপনারা প্রতিদিনই শেয়ার করতে পারেন, যখন আমার আড্ডাটা থাকবো বেশি বেশি করে শেয়ার করবেন, দেখলে আরও ফিলটা বেশি হয়, যদিও এই মুহূর্তে আমার খাইতে মন চাইতেছে এটা আর কি, কিন্তু এটা তো পাবো না জগা, পরের এস এম এস এ যাই গা আমরা। আচ্ছা এই জায়গার মধ্যে লিখছি আমগো বন্ধু, ওই ওই ওই ভাইয়া কই কই কই, আমি ঢাকা এফ এম বুথ, বা সুন্দর হয়েছে তো, ওই ওই ওই কই কই কই, বাহ সুন্দর। নীলা এসে রংপুর থেকে, হাই সিবাদ ভাইয়া, শুভ দুপুর, শুভ দুপুর আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে, এই গানটা প্লে করে দিবেন, অনুরোধ করছি, অনুরোধ যে এর আগে আমি প্রত্যেক দিনে যে গলা ফাটে অনুরোধ করি যে অনুরোধ করে নোটা শুনেন, তা আমি হুনমুখের লিখা রাতুল রিকোয়েস্টের গান আসলে প্লে করার প্লে হওয়ার সম্ভাবনা নাই এই জায়গার মধ্যে, প্লে লিস্টে যেটা থাকবো, প্লে লিস্ট অবশ্য আপনাকে রিকোয়েস্টই সাজানো হয়েছে, কিন্তু আলাদাভাবে আজকে ইনস্ট্যান্ট রিকোয়েস্ট রাখার মতো আর কি ওই সুবিধাটা আমার নাই আর কি। যাই হোক, দুটো মানচিত্রে একে দুটো দেশের মাঝে বেঁধে আছে অনুভূতিগুলো ব্যবচ্ছে। হ্যাঁ ভাইয়া এই গানটা রাতুল, আপনি তো গায়েই ফেলাইতে পারতেন হুদৌদি বন্ধু, আপনি হুদৌদি আমার রিকোয়েস্ট করেন না। আমরা দুই বোন নাফিসার নাওলা, বাহ নাওলা সুন্দর নাম, আপনার রেগুলার লিসনার জানেন, ডেইলি কলেজ থেকে ফার্স্ট ফিরতে ফিরতে দুইটা বেজে যায়, এরপর কাজ সারতে সারতে কোচিংয়ের টাইম হয়ে যায়, সন্ধ্যার রাতে আবার এইচ ডাব্লিউ এর কাজ, রেস্টের চান্স নাই। আপনার কলেজ লাইফ কিভাবে কেটেছে এই গল্প বলেন। গল্প কইতে কি, আমার জিন্দগির ভিতরে স্কুল কলেজ ভার্সিটি এই তিন লাইফের ভিতরে আমার সবচেয়ে কঠিন জীবনই আছিল এলাকা কলেজ লাইফ, মানে এত স্ট্রিক্টটা ছিল যে মনে করেন আমার ঘুমেতে উঠলে অনেক সময় লেট হয়, কারণ আমার মিউজিকের কাজের কারণে অনেক সময় আমার রাত জাগতে হয়, তো ওই ক্ষেত্রে দেখা গেছে কি সকালবেলা উঠা মনে করেন যাইতেই তো, আর আমার মোটামুটি আমার বাসা থেকে এটা বেশ ভালোই দূরে ছিল, তো স্ট্রিট থাকলেও আমার ওই কলেজ লাইফের বন্ধু বান্ধব বা ওই সময়কার স্মৃতিগুলো এখনও মধুর লাগে, ঠিক আছে, কারণ আমরা প্রচুর মানে পড়ালেখার মাঝে মাঝে মাঝে মাঝে আমরা আড্ডা দিতাম ওই জায়গার মধ্যে, আমরা পুল বা বিলিয়ার্ড খেলতাম, তো মজা হইতো আসলে স্কুল কলেজ ভার্সিটি এই লাইফগুলো না যেরকমই হোক, এটা এটা আসলে মজা থাকে, মানুষের জীবনের ভিতরে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে। তো আমি যদি সংক্ষেপে কই, আসলে আমার এই মানে কলেজ লাইফটা অনেক বেশি পরিমাণে স্ট্রিক্টটা ছিল এবং তারপরে মজারা ছিল, ভালো ছিল, আমি অলবত থ্যাঙ্কফুল আমার প্রতিটা আমার জীবনের ভিতরে প্রতিটা টিচারের কাছে আমি থ্যাঙ্কফুল। কিছু এক টিচার তো আমার আমি নিজে এর কাছে পড়তে গেছিলাম, হ্যাঁ আমারে কইছিল যে তোমার পড়তে আর দরকার নেই, না বিষয়টা এরকম না, আমি পড়া পারি না, আমি মাশাআল্লাহ ভালোই পারতাম পড়া, কিন্তু উনার নাকি আমার দেখলে কষ্ট কেউ আমি এত কষ্ট করে যাই ওই জন্য, আমি কষ্টের কি আছে, কয় না দরকার হলে আমি যাবো না তোমার ওই জায়গায় পড়াইতে, তো ওই স্যারটা আমি খুব পছন্দ করতাম, স্যারটার নাম ছিল হামিদ স্যার, আমি জানি না এই মুহূর্তে উনি কই আছে বা কী করতেছে বা কেমন আছে আমি জানি না, বাট স্যারটা আমার খুব পছন্দের ছিল। এরকম অনেকগুলো স্যার আছে স্যার ম্যাডাম যারা আমার খুব খুবই পছন্দের আছিল। আচ্ছা আর এদিকে এলো গামগো বন্ধু, উত্তরখান আয়সা, আমি চট্টগ্রাম ছেলে ছাড়া বিয়ে করতাম না। আচ্ছা তারপর লিখছে শেষ পর্যন্ত আছি, বুঝলা শুনো গলায় মালা গানটা প্লে করে দিবা, না এটা পারলাম না। আচ্ছা ভালো লাগে না কেন আর বইলো না, গরমে মরে যাচ্ছি, ঠান্ডা পড়া গরম, আচ্ছা গরমে আর কি হাসপাস অবস্থা, ওকে। এই যে আরও লিখছে আয়সা, আমি চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের ছেলে ছাড়া বিয়ে করতাম না। আপনি এতবার করতেছেন কি, আমরা কি এখানে বিয়ে দিব আপনাদের, আপনি এটা আব্বু আম্মুরে কন, আমরা এই জায়গার থেকে কেমনি কি চট্টগ্রামের কথা বারবার কইতেছেন, উনদের তো নিজুল ফাল দেওয়া পড়বে, তো আমাকে করেন তখন কই যাবেন আপনি, আর আপনি নিজেও তো চট্টগ্রামের ভিতরে ঘরের কোনায় আশেপাশে দুনিয়ার পোলাপান হনে না খুঁজছে আপনি হেনে খুঁজা, আমার তো মনে হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে আমি তাই কাজীটাকে ডাকডুক দিয়ে আপনার বিয়ে পড়াই দিতাম। যাই হোক শুক্রিয়া আয়সা আপনারা, আপনার এস এম এস মজারা ছিল, শুক্রিয়া আপনারে। আচ্ছা এই জায়গায় লিখছিল গিয়া, কেমন আছো ভাইয়া, পরি রংপুর থেকে আছে, ভাইয়া জানো মা আমাকে ইংরেজি কোচিংয়ে দিচ্ছে 3টা থেকে 6টা পর্যন্ত, তাই আমি এখন আর প্রতিদিন যুক্ত হতে পারবো না, সরি আল্লাহ হাফেজ। নো প্রবলেম, সরি বল কোনো কিছু না, আপনার জিন্দগি আপনার ক্যারিয়ার গঠনের লেগে আপনি কিছুটা স্যাক্রিফাইস কিছুটা কষ্ট আপনার করতেই হইব, যুক্ত হয়ে গেলাম আমি পাখি রংপুর থেকে, হুনতাছি থাকবো পুরোটা জুড়া, ভালো আছেন তো, আজকে মেঘলা ওয়েদার, ভালোই একটা বৃষ্টি হয়ে ভালো একটা ওয়েদার দেখা মিল্লা গেল গা, ওটা তো আপনি দেখতেছেন আমরা হেনে দেখতেছি, ওয়েদার তো দেখি না সূর্যের লেগে। ভাইয়া আমি তাসনিম রংপুর থেকে শুনছি, প্রায় শুনি তবে টেক্সট করা হয় না, এমনি আগের দিনে টেক্সট করেছি কিন্তু আপনি পড়েননি, আজকে পড়েন, এই যে পড়ে দিছি বন্ধু, আগেটা হয়তো আমার চোখে পড়ে নাই এই কারণে আমি পড়া পারিনি কা। আচ্ছা এই যে লিখছে সকাল থেকে, এটা আমি পড়ছিলাম, যখন বৃষ্টিতে সকাল থেকে বৃষ্টি, কিন্তু আমি যখন বৃষ্টিতে গোসল করতে গেলাম বৃষ্টি বন্ধ, রোদ, এখন আবার আকাশ মেঘলা, মনে হয় আবার বৃষ্টি হবে, বলো তো কেমন লাগে? আবার জান আবার বন্ধ হয়ে যাবো, এরকম হয়, এটা আমার হয়েছে এক সময়। চট্টগ্রাম থেকে আছে আমগো বন্ধু, প্রতি রবিবার তোমার ভয়েস শুনি, অনেক ভালো লাগে তোমাকে, আমার তোমাকে শুনতে অনেক ভালো লাগে, অনেক শুকরিয়া বন্ধু, তোমার ভয়েসে সত্যি জাদু আছে দুষ্টু। ওকে, মুহূর্তে মন ভালো হয়ে যায়, আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক, আমিন, সুস্থ থাকুক, সুস্থ রাখুক, আমিন। আচ্ছা, ও আমার মেসেজ কি তোমার চোখে পড়ে না? পড়ছে, দিলের ভিতরে মানে গেছে গা লাভ দিয়ে নিচে, এখন আমি পানি খেলেই যাবো মনে করেন, কিন্তু আমি থাকুক, আমি চাই যে থাকুক দিলের ভিতরে এই এসএমএস। এই যে দেখছে, হাই কেমন আছো, আমি কি, আমি লুসি, ঠিক আছে, পুরাটা কথা অনেক সুন্দর লিখছেন, কিন্তু কথা লোকে কি যে জায়গা কি এতই কম, আপনি সবগুলো লাগা লাগা তুলছেন কি, গরমের ভিতরে গাইমে যেতেছে একটা আরেকটা লোকে থাকতে থাকতে, স্পেস দিয়েন। রংপুর থেকে নীলুফা আছে আমগুলো, অনেকদিন পর আবার মেসেজ দিলাম, আজকে আমি আর আমার বোন আপনার কথা শুনছি আর হাসছি। আপনার আর নীলুফা, আপনার আর আপনার বোনের লেগে অনেক অনেক ভালোবাসা রইল এবং অনেক অনেক দোয়া রইল, আপনারা নিয়মিত শুনবেন, আপনারা হাসলে কিন্তু, আপনার হাসি কিন্তু সুন্দর, দুজন দুজনের প্রশংসা করেন, আমি তো করলামই, আপনারা আমার নাচ আমার করতে হবেন, আপনারা দুজন দুজন রেখুন যে আপনাকে দুজনের হাসি অনেক সুন্দর এবং আসলেই সুন্দর। এই যে আপনারা যখন হাসেন তখন আসলে অনেক বেশি পরিমাণ ভালো লাগে, যেন আমার শোটা সার্থক, যে আমার বন্ধুরা হাসতেছে। সৌদা, আচ্ছা তুমি এত পুংটামি করো কেন? কারণ আপনারা অনেক বেশি ভদ্র, যে আমি পুংটামি না করলে কেমন, পুরো জিম খেয়ে থাকবো না সব, জিম খেয়ে থেকে পরে দেখেছো যে কি কয় রে, এই সিনেমাগুলো হয় না জম্বি টাইপের, সব তো এমনি করে ভিডিও থাকলে দেখাইতে পারতাম, এমন আইটা যেতেছে আর কি, কোনো হাসি নাই মুখে, কোনো এক্সপ্রেশন নাই, তো ওইটার চেয়ে একটু হাসা ভালো না? যাই হোক, গানে যেমন যে গানটা হন মোটেল গা দীপান্বিতা, তারিফ অ্যান্ড সিফাতের, না এই সিফাত, আমি সিফাত না, এটা অন্য সিফাত, তারিফ অ্যান্ড সিফাতের এই গানটা খুবই রিকোয়েস্ট হয়, আমি বন্ধুরা রিকোয়েস্ট করেন, তো আমরা গানটা প্লে করে দিলাম, আপনি হুঁতে থাকেন, লগেই থাকেন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যা শেষটা কেউ জানে না।
4: ইয়াস, জীবন গল্প সিজন টু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে গা। আপনাকে অনেক অনেক শুক্রিয়া, আপনাকে রেসপন্সের লেগা। মুকুল ভাইয়ের কিন্তু আছেন উপস্থাপনায়, এবং আপনি প্রতি বুধবারে রাইতের 11টা বাজে কিন্তু জীবন গল্প পাইয়ে যাবেন, এবং আমার ইউটিউব ফেসবুকেও কিন্তু আপনি দেখবার পারেন। আলবত দেখবেন, বেশি করে শেয়ার করবেন, যেন ওই গল্পটা থেকে আমগো জিন্দগি তো আসলে অনেক কিছু শেখার থাকে, এবং যদি কোনো ভুল থেকে থাকে ওই ভুলগুলো যেন আমগো জীবনে না হয়, এবং আমরা ওই ভুলগুলো থেকে বাঁচার লেগে আসলে আর কী কী আমগো করা উচিত, ওই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবার পারবো, ঠিক আছে? শুধুমাত্র এন্টারটেন করার লেগেই আসলে ভালোবাসার বাংলাদেশ বা জীবন গল্প নয়, যার থেকে শেখার অনেক কিছু আছে যদি আপনি আসলে নিতে চান। এনিওয়ে, আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4, জেনে সিফাত আপনার লগে আছি চক্কর বক্কর বাতচিত লয়ে। আমগো লগে আছে উমর ফারুক, আমি একটু শুনতে পারছিলাম না, বাট এখন শুনছি, যাক শুনতেছেন যে, শুক্রিয়া আপনাদের। আর এদিকে আমগো জাহরার লগেও কথা হইতেছে, জাহরা বেশ অনেকক্ষণ আর কি অনেক কথাবার্তা শেয়ার করলো, জাহরা অনেক অনেক শুক্রিয়া আপনারে। এদিকে আছে আমগো লগে তোমার ঢাকা মেট্রো 9040 থেকে চক্কর বক্কর, আমার হাজার গুণ বেশি ভালো লাগে, হোয়াট এভার আলবিদা ইসানা। নিঃসন্দেহে ভালো লাগারই কথা, কারণ দুইটা দুই প্যাটার্নের শো, একটা লোক রেগুলার টাইপের আর একটা লোক একদম পুরোপুরি স্পেশাল, যারা লোকে চক্কর বক্কর বাতচিত। এবং চক্কর বক্কর বাতচিত ভালো লাগার আরেকটা কারণ হলো, এই জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণ আপনার কথাবার্তা পড়ায়, আর অন্য যেগুলো আছে ওগুলো লোক অন্য বন্ধু বান্ধবকে অনেক ভালো লাগে, কারণ ওটার ভিতরে কথা কম কম হইব, গান বেশি মানে প্লে করা হয়। তো এক একটা শো এক একটা প্যাটার্নের থাকে, তো বন্ধুরা এক মুড অনুযায়ী বা এক এনভায়রনমেন্ট অনুযায়ী এক যেটা ভালো লাগে আসলে। তো ইসান আপনার অনেক অনেক শুক্রিয়া। হুদা হুদি এতটি কথা বললাম, হ্যাঁ কিন্তু বিদ্যালয়ে গেছে, এটা লোক আমার অভ্যাস একটা, মনে করেন কেউ নাই তারপরে কথা কইতেছে, আমি কেউ কেউ তো আবার কি কইবো এটা প্র্যাকটিস করে আয়া যে কি কইবো, এটা খুবই ভালো, কিন্তু কেউ কেউ আবার কই রাউনের পরে প্র্যাকটিস করে যে এটা এমনি কইবার পারতাম। আচ্ছা, এস এম এস এ আমার যে যে বন্ধুরা আছে, আমি একটু এস এম এস এর বন্ধুর কাছে যাই। আমগো রানী কি লিখছিল, কি গো ভাইয়া, আমার আমার সাথে দেখা করতে আসছিল, কি বুঝিনি কা না, তার আগে কি জানি লিখছিল একটা সেইসি, তারপরে রক্ত দিচ্ছি, ওকে। আমি রানী ভাইয়া, জানেন গতকাল আমার ভাইয়া আমার সাথে দেখা করতে

আসছিল, আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছে। এরপর তো বিপদে পড়ে গেছি, আমার কলেজে তিনটা ফ্রেন্ড আছে ওই হোস্টেলে, এখন এতটুকু খাবার কাকে দিব? ওই তিনজনকে নাকি আমার পাঁচটা রুমমেটকে। কাউকে ছেড়ে একাই খেতে ইচ্ছে করছিল না, পরে না ওই তিনজনকে খাবার দিয়ে এসে আমার রুমমেটদের আমি নিজে খাওয়াই দিছি ও আমি খাইছি। কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। আপনি দেখেন এটার মধ্যে আপনি যে শান্তিটা, যে সুখটা আপনি পাইছেন, এটা আপনি এত এমনি করে পাইতেন, কিন্তু আবার সবসময় দিতে যান না। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবো, কিন্তু নিজের পেটেও তো থাকতে হবে, খাওন, বুঝছেন? সো আপনি খুবই ভালো কাজ করছেন, এটার মধ্যে দিয়ে আপনাকে ভালোবাসাটা আরও বাড়ছে। কি গো ভাই, আমার টেক্সট কি যায় না? আমার আগের টেক্সটটা পড়েন প্লিজ। একটু ব্যান্ড পার্টি তো বাজাইলাম, ইয়ে রানী সবার লেগেই বাজাইলাম তো। আচ্ছা, বাসের পাতা যেমন তেমন লাউ এর পাতা নরম, তুমি অনেক কিউট, এটা বলতে আমার লাগে সরম ভাইও। ওহো হো হো, করা সাইমা এটা লিখছে, সুন্দর হয়েছে সাইমা, কবিতা সুন্দর হয়েছে। বানি আছে আমি কি বানি বানি আমগো সিফাত ভাইয়া পুরাই ঢাকাইয়া, আচ্ছা এটাও মিলছে। তারপরে ভাত খাইয়া ফালাইয়া, ভাত খাইছি ফালাইয়া, দাঁত দিয়া চাবাইয়া চাবাইয়া, কথা দিয়া হাসাইয়া, দিচ্ছে খাট থেকে ফালাইয়া। ওহো হো, এই কবিতার নাম আপনি দিবেন ইয়া বাই কেথা, এটা সাফা ইয়া বাই সাফা ভাই বানি আমগো সিফাত ভাইয়া পুরাই ঢাকাইয়া, ভাত খাইছে ফাল্লাইয়া, দাঁত দিয়া চাবাইয়া চাবাইয়া, কথা দিয়া হাসাইয়া, দিছে খাটেতে ফেলে। আবার তালি হইব, সুন্দর। সিফাত ভাই, জানি না আপনি আমার SMS পড়েছেন কিনা, যদি পড়েও থাকেন আমি তা শুনতে পারি নাই, প্লিজ একবার পড়বেন। ভাই আপনি কোন খেলাটা বেশি পছন্দ করেন, ফুটবল নাকি ক্রিকেট? আমি ক্রিকেট পছন্দ করি, ভালো লেগ স্পিন বোলিং করতে পারি, লেগ স্পিনের কিন্তু অনেক অভাব, আপনি কিন্তু ট্রাই করতে পারেন যদি ভালো লেগ স্পিনার হন। ক্রিকেটার হতে চাই, পরামর্শ দেন। রংপুর থেকে আমার বন্ধু মাসুদ, কে কয় মাসুদ ভালো নেই, যে মাসুদ ভালো হয়ে গেছে। আচ্ছা ইয়ে, আমার আসলে ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ, ক্রিকেট ছোটবেলা থেকে বেশি পছন্দ ছিল, কিন্তু পরবর্তীতে সময়ের পরিবর্তনে আমার কাছে ফুটবল অ্যান্ড বেশি ভালো লাগে, ক্রিকেটটাও ভালো লাগে, কিন্তু যদি আমি ইন্টারন্যাশনাল বা এরকম খেলার কথা কইতে চাই, আমার কাছে খেলে গেছে এটা একটু বেশি মনে হয় যে খুব বেশি পরিমাণ ওপেন বা একদম পুরা সপ্তাহের লেগে সমান ফিল্ড না, এটা আমার কাছে মনে হয়। এই কারণে আমার দেখা গেছে ক্রিকেট থেকে একটু পিছনে আছি, তার মানে এই না যে ক্রিকেট পছন্দ করি না, ক্রিকেট পছন্দ করি, এখনও সময় সুযোগ পেলে ক্রিকেট খেলি। আর দ্বিতীয় লোকিয়া, যে আপনি কইছেন যে আপনি কেমনি কী করবার পারেন, আপনি যেহেতু ভালো ফুটবল খেলেন, আপনি যে আপনার এরিয়ার বা জেলাভিত্তিক যে খেলাগুলো আছে ওগুলোর ভিতরে অংশগ্রহণ করবার পারেন, BKSP তে আপনি জয়েন হইবার পারেন, যে জায়গা থেকে আপনি অনেক ভালো একটা ট্রেনিং পাইবেন এবং সামনে আপনার বিভিন্ন টিমে খেলার একটা সম্ভাবনা থাকবো। তো যেহেতু ক্রিকেট নিয়ে আপনার ইচ্ছা, আপনি ক্রিকেট নিয়েই সবগুলোতে জানেন, ক্রিকেটের যত খেলা আছে ওই খেলাগুলোতে অংশগ্রহণ করেন, এবং BKSP র কথা কইলাম, তারপরে ক্রিকেট যেই সংস্থাগুলো আছে এগুলোকে আপনি ই করছেন, তারা নতুন প্লেয়ার নিতে আসে বা নতুন প্লেয়ার সবসময় নেয় আসলে, তো আপনি ওইভাবে কিন্তু একটু যোগাযোগ করতে পারেন, আমার মনে হয় যে আপনি ভালো কিছু একটা করতে পারেন, কারণ লেগ স্পিনারের খুব অভাব। আচ্ছা, প্রিয় লাল টমেটো ভাইয়া, হ্যাঁ লাল টমেটো, ওকে, প্রথমত লাল শাকের শুভেচ্ছা নিও, আশা করি মিষ্টি কুমড়ার মতো মিষ্টি আছো, তাই কথাগুলো আর বরবটির মতো লম্বা করতে চাই না, বাবা ছোট লেবুর মতো বলছি, গুড়া লেবুর কোয়া অনেক সময় আবার চিপ দিচ্ছেন কেলে চোখের মধ্যে ঢুকছে। আচ্ছা ভাইয়া, ও ভাইয়া সুন্দর হয়েছে আপনার কবিতাটা, সুন্দর হয়েছে, নিজের নিজে এখন আমার কাছে খুব মানে হেলদি ভেজিটেবল লাগতেছে আর কি। আচ্ছা জানা, আচ্ছা জানেন না, আবার মামপিয়াপু তো রিদম ভাইকে ভালোবাসে, তাই খোঁজ নিতেছে আপনার কাছে ভাইয়া। খোঁজ নেওয়া লাভ কি, আমার কাছে খোঁজ লোয়া কি, আমি আমি তো ভালো জানি, কিন্তু এর বাইরে তো জানি না আমি কোনো কিছু, তো ভালোবাসবেন এটাই তো স্বাভাবিক, ভালো না বাসলে কি আর এখানে আড্ডা দেওয়া যায়, অবশ্যই ভালোবাসবেন, কিন্তু এর বাইরে তো আসলে খোঁজ খবর হয়েছে যার যার সো, হ্যাঁ হ্যাঁ আসলে দিয়ে তুলে, আর আমি যদি খোঁজ খবর দিতে আমি টাকা নেব কিন্তু। আচ্ছা সিও ভাই কেমন আছো, আমি আবু নাইম রংপুর থেকে, আমি আবার এবার SSC এক্সামে A+ পাইছি, কংগ্রেচুলেশন বন্ধু, এক্সাম টাইম তোমাকে অনেক মিস করেছি, কিন্তু এখন থেকে নিয়মিত থাকবো, হাসি তারপর হচ্ছে আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনার সাপোর্টার, ওকে বন্ধু। আচ্ছা, পরীক্ষার হল থেকে দুই বন্ধু বের হয়ে দুজনকে বললো পরীক্ষা কেমন হয়েছে, দ্বিতীয় বন্ধু বলে ধুর পরীক্ষা সাদা খাতা জমা দিয়ে আসছে, অবাক হয়ে প্রথম জন বললো ভাই কি করছস তুই, আমিও তো সাদা খাতা জমা দিয়েছি, এখন তো স্যার মনে করবে যে দুজনে বুঝি নকল করছি। অনেক পুরনো একটা জোক, সুথি সুন্নার রিদ নাটোর থেকে লিখছে, আমি সুথি সুন্নারে একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নটা হলো যে আপনারা আসলে মানুষ কোন নামে ডাকে, যেমন আমার কেউ সিফাত কয়, কেউ মিনহাজ কয়, আপনারা কোন নামে ডাকে, সুথি সুন্না নাকি রিদ, কোনটা নামে ডাকে আপনাদের? আচ্ছা মিতা, আমার বার্থডে বুধবার, আমাকে উইশ করো তোমার পুরনো বন্ধু সিফাত। আচ্ছা বুধবার দিন উইশ করুন, বুধবার মনে করাই দিন একটু, ঠিক আছে, আর অ্যাডভান্স হ্যাপি বার্থডে।
ইউসুফ সিকদার বিক্রমপুর থেকে, ভাইরে আজ আমি লাল কি লাল টি শার্ট পইরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, একটা গরু পিছন থেকে ধাওয়া দিয়া কালি ফালাইয়া দিছে আমার, আর সিং বাঁকা কইরা আমারে হাম্বা হাম্বা ডাকছে, মানে আমারে গুতা দিব, পরে দিছে গুতা, দিছে নি গুতা, মানে আপনি তো কইছেন আসতেছিলাম, পরে একটা গরু পিছন থেকে ধাওয়া দিয়া খালে ফালাইয়া দিছে, ও গুতা দিতে পারেনি, সিট ম্যান, গরুটা পারলো না দেখ। ওহো হো, আপনি তো ব্যথা পেয়েছেন, সরি আমি ওইটা কইলাম না, আমার যত উদ্ভট জিনিস আয় আমি আরো চিন্তা করতেছিলাম যে গরুটা মিস করলো গুতাটা, কিন্তু আপনি যে পড়ে গেছেন দেন এটা আমার আয়নি। তবে ইউসুফ সিকদার সব গরু লাল দেখলে চেতে না, কারণ আমি নিজে একদিন লাল পরে গেছিলাম, আমার পাশের জন্য কিছুই পড়েনি, তারপরে আরো গুতা দিচ্ছে কে লেগা, কারণ আমি পরে আরো কইলাম দেখ তুই লালের চেয়েও সমস্যা আছে তোর মধ্যে। ওহো ইয়ে আছিল ওর দাঁত দুধ লাল আছিল পান খায় আর কি, সরি এই কারণে দিছে আর কি। ওকে ইউসুফ সিকদার সাবধানে থাকবেন, ঠিক আছে, গরু মহিষ এগুলো কিন্তু ভয়ঙ্কর। আচ্ছা, মাই মন ইজ স্যাড, আমার গার্লফ্রেন্ডের বিয়ে অন্য একজনের সাথে, তাই তোমাকে শুনছি সাজিদ রংপুর থেকে। তো গার্ল, আচ্ছা ঠিক আছে, গার্লফ্রেন্ডের বিয়ে আপনার লোকে না হলে তো অন্যজনের লোকে হইব, এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই। আমি সবসময় কই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশন এটা সবচেয়ে আমার মনে হয় কী কয় এটারে, মানে এটার কোনো মানে এটার যে কোনো আপনি একটা ধারণা পাইবেন যে এইটা হইবই বা এটা না হইলে যে আপনি ব্যবস্থা নেবেন, এটার কোনো সিস্টেমই নেই, এটার কোনো মানে লিগ্যাল কোনো কিছুই নেই, ঠিক আছে। তো তারপরেও একটা ভালোবাসা তো হয়ে যায় অনেক সময়, তো ভালোবাসা হয়ে গেছে সমস্যা নেই, আবার হইব, আপনি হুনতে থাকেন, হাসি খুশি থাকেন। এক বছর দেখা করতাম, আচ্ছা সাজিদ লিখছে, লোকে আরও লিখছিল আমি এক বছর পর দেখা করলাম, আমি সাজিদ ফ্রম রংপুর। ওকে সাজিদ মন খারাপ করবেন না। আচ্ছা, আমি মহাবিপদে পড়েছি, কারণ আমি ভোটার আইডি কার্ড বানাইতে গিয়েছিলাম, তখন ওখানকার কর্মচারী আমাকে বললো সিম কার্ড লাগবে, তখন আমি সিম কার্ড তুলতে আসলাম, এখানে এসে শুনি ভোটার আইডি কার্ড ছাড়া সিম তোলা যায় না। আমি রংপুর থেকে, তু স্যার আপনি একটা সলিউশন দেন প্লিজ, আপনি বাদই দেন দন ভাই, দরকারই নেই। আপনি আমগরে কইতেছেন না, আপনি যে আপনার আপনার নাম হলো কি, আপনার তুষার, আমরা জানি তুষার, আপনি তুষার, এর বাইরে আমি কি করবো, আমরা নিজেরাই ঘুরতে থাকি, আপনি আছেন বাপ্পি লালমনির হাট থেকে শুনছি এসএমএস করলে পড়ো না আর এসএমএস করবো না, ঠিক আছে এটাই কিন্তু লিখছে, হ্যাঁ এটাই লিখছে গত, আমি এর বাইরে আর কি কমু। আচ্ছা সিরাজ ভাই কি মনে হচ্ছে রংপুর থেকে পাপড়ি, ওকে পাপড়ি স্বাগত জানাইতেছি বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তোমার ভয়েস খুব সুন্দর, ওকে শুক্রিয়া, আস্তে আস্তে কইছি কিন্তু সরমে কুটপাট হয় না, তারপর দুষ্টু এটা তো জোরে কয়ে আনছেন লাস্টের কথাটা। আচ্ছা রংপুর থেকে সুমাই লিখছে, আমি তো তোমাকে ঢাকা এফএম এর সব গান ডেডিকেট করলাম, এখন না হয় একটা গান আমাকে গেয়ে শোনাও, আজকে দুই তিনটা গান গাইছি বন্ধু, আজকের গাম না গান, সামনে কোনো এক সময় আবার গাম, আপনি নিয়মিত থাকবেন আশা করি। আচ্ছা, বুক ভরা হাহাকার, চোখ ভরা জল, দুই চোখের আলো কেড়ে কি পেলি বল, সানিম, ওহো হো সুন্দর, একদম জীবন থেকে নেওয়া কবিতা, সুন্দর লিখছেন ভাই, আপনার কণ্ঠে একটা গান শোনান, আমি গেলাম তো। আচ্ছা, আজ ফাইনালে বাংলাদেশ ঢাকার মুখোমুখি হচ্ছে, সেখানে ফার্স্ট বোলার হচ্ছেন কালামানি পেলে। আচ্ছা যাই হোক, এটা মজা করে লিখছে আর কি, হ্যাঁ মনে হয়। আর আমার কণ্ঠে আজকে অনেকগুলো গান গেয়েছি আমি, দুই চার লাইন করে, নূর হাবিব আছে আমগুলো রংপুর থেকে, আরও আছে, আমি অনেক চেষ্টা করলাম অনেক, তাও রিদমভূত দাদার কণ্ঠ সিফু দাদার কণ্ঠের সাথে মিলাইতে পারলাম না, ও ফাইন। আচ্ছা আরও এমন মনে হলো যে রিদমভূত দাদা নাক দিয়ে কথা কয়, সিফু দাদা একটা রিকোয়েস্ট যে ভূত দাদারে একদিন চক্কর বক্কর বাচ্চিতে লয়ে আইবেন, ভূত দাদার কণ্ঠে ঢাকায় বাসা হুনতে জানেন, ঢাকায় বাসা রিদম পা কইব কিনা জানি না, তবে রিদম অনেক মজার মানুষ এবং ব্রিলিয়েন্টও। সো রিদম, আমি, তানহা, পিঙ্কি, আমরা আসলে সবসময় আমগো কাজের থ্রুতে অনেক আড্ডা দেওয়া হয়, তো আসলে আসলে ব্রিলিয়েন্ট না হইলে কি আর নাই, তো ব্রিলিয়েন্ট না হইলে আপনি আমার শুনতেন, মানে আপনি ব্রিলিয়েন্ট না হইলে আমি পড়তাম। তাসিন, তাসিন লিখছে লোকে, ভাইয়া ভালো থাকলে আমার জন্য দোয়া করেন, আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ, দোয়া করতেছি আমার লেগেও দোয়া করেন। আচ্ছা, আমাদের মতো গরিব মানুষকে এত স্বল্প খরচে এত সুন্দর বিনোদন দেওয়ার জন্য ঢাকা এফএমকে অনেক ধন্যবাদ, বিশেষ করে আপনার শোগুলো এত ভালো লাগে যা বলার মতো নয়, আপনি অনেক দরকারি কথা আপনার শোয়ে বলে থাকেন, তাছাড়া অন্যরা তো আছে, আই লাভ ইউ ঢাকা এফএম 90.4 রংপুর থেকে অন্তু। অন্তু আপনার লেগে অনেক অনেক ভালোবাসা বন্ধু, দোয়া রাখবেন যেন আর কি আমগো আড্ডার মাঝে মাঝে আমরা আমগো বিভিন্ন কথাবার্তা শেয়ার করতে পারি, যে কথাগুলো আমগো জিন্দিগির ভিতরে মনে করেন লাগে সবসময়। আচ্ছা, সিলেট বাসার নাম কুলসুম আক্তার, কুলসুম আক্তার স্বাগত জানাইতেছে বন্ধু, সিলেটি মানুষ। আচ্ছা সিরাজ ভাই, সংক্ষিপ্ত কথায় রসিকতার প্রাণ আছে, কুড়িগ্রাম থেকে রিপন, সুপ্রিয় বন্ধু, এটা আসলে আমার এই রসিকতা বোঝার লেগেও কিন্তু একটা রসিক মানুষ লাগে, যেটা আপনারা, ঠিক আছে, যেমন যোগ্যতা বোঝানোর লেগেও কিন্তু একটা যোগ্য লোক লাগে, অনেক সময় হয় না যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু কেউ আপনার সিলেক্ট করলো না, অ্যান্ড আপনার সিলেক্ট করলো না এই কারণে আপনি মন খারাপ করার কিছু নেই, আপনার যোগ্যতা বোঝার মতো হইতে পারে যে তার যোগ্যতা নাই ওই ব্যাপারে, ঠিক আছে, লেগা মন খারাপ করেন যাবো না, পৃথিবীর ভিতরে একটা জিনিস আপনি হারাবেন আরেকটা জিনিস ঘুরে আপনার জিন্দগির মধ্যে আয়া পড়বো, সো হতাশ হন যাবো না, চলতে থাকতে হইব।
না আবার ও না ওটা না সরি আমি একটু কোয়েলি আবার অনেক বন্ধুরা যে চলতে থাকতে হইব না এটি ঘুমের ভিতরে রাইতের ভিতরে আইটটা বাইরে যায় বাসার থেকে ওই যে চলতে হইব তো ওইটা না কিন্তু মানে এটা আর কি বুঝাইছে এটা তো বুঝছেনি নাবিহা ভাইয়া কেমন আছো দিনকাল ভালো তো দিন তো যাইতেছে রোদের উপরে কালেরটা জানি না আসলে কালকারটা কি হইব বাট আশা করি ইনশাল্লাহ ভালোই হইব ভাইয়া চলে এসেছে এখন সমস্যা এতক্ষণ সমস্যা করছিল এটা আমগো বন্ধু আমেনা প্রেম মানে কি আমেনা প্রেম মানে ওই যে প্রেম প্রেম মানে হলো গিয়া যে একটা মনের ভিতরে একটা মনে করেন ফুরফুরা একটা বাবায়া বলবো আপনার যে একটা প্রেমে পড়েছে মন এরকম একটা ব্যাপার হইব আপনার দিলের ভিতরে আপনি খুব হাসি খুশিভাবে কুটপাট করে যাবেন যদি এটা মনের মানুষ রিলেটেড হয় তাহলে আপনি তার একটু মনের ভিতরে নিয়ে প্রেমের প্রেমের একটা ভাইব নিয়ে আপনি আর অফার করবেন তারপর যদি হ্যাঁ রাজি হয়ে যাবে তাহলে দুজনের ভালোবাসা হয়ে গেল গা আর যদি রাজি না হয় তাহলে একচেটিয়া প্রেম হয়ে যাবো গা তখন আপনি স্যাড গান গাইবেন যে তোমার প্রেমে পড়ে আমি আমার অন্তর জ্বালিয়ে দিয়েছি এরকম হইব আর কি বিষয়টা সো প্রেম আসলে সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম পরিস্থিতির উপর বেস করে প্রেমের সংজ্ঞা এক এক রকম হয় কিন্তু প্রেম মানে হলো মনে একটা ফুরফুরে একটা ভাব থাকবে এটা কমন আচ্ছা আব্দুল কুদ্দুস আছে ঢাকা থেকে ভাই না কোনো জায়গায় থাকে না আমগুলোকে নাই আর কি এখন আচ্ছা এ জন্য তুমি আজ আমি মৃত্যুর দরজা এআই এর জন্য আমি এআই কি করছো এআই এআই না এআই আচ্ছা এআই এর জন্য কি কারণে এটা কারণটা কইতে হবো না আচ্ছা মেসেজ কম করি আপনার ভয়েস খুব মিষ্টি হৃদয়ের ভয়েস থেকে আপনার ভয়েস মিষ্টি সিলেট থেকে শুনছে আমিনা সুলতান আমিনা সুলতান এটা যার যার আসলে একটাই তো আমি সকল প্রশংসা আসলে আমি সৃষ্টিকর্তার প্রতি এবং আজকে এই যে আপনার আমার কথা ভালো লাগতেছে আরেকজনের হৃদয়ের কথা ভালো লাগবে সবচেয়ে বড় কথা হলো যে এই যে ভালো লাগার যে বিষয়টা এটাই মনে করেন সবচেয়ে বড় একটা বিষয় কারে ভালো লাগতেছে এটা বিষয় না না এটা আবার একটু বেশি হয়ে গেছে সরি না আমগো ভালো লাগে একটু বেশি ভালো লাগে আমার আর হৃদম আমগো দুজনেরই ভালো লাগে অনেক শ্রীমত ভাই কি খবর আর খবর এই যে কইতে কইতে চোপা হওয়া বিষয় গেছে আমাকে আসমিরে দেখবো পড়তেছি সিলেট থেকে ভাইয়া তোমার খালি গলায় গান শুনতে এত ভালো লাগে যে প্রতিদিন শুনতে মন চায় ওকে আচ্ছা মাঝে মাঝে দুই এক লাইন গাও যখন তখন আমার খুব ভালো লাগে আজ শোনাবে একটা আজকে তো তিন চারটা গাইলেছি বন্ধু আসমি আবার আরেকদিন গাবনে খালি গলায় দেখি আপনি গলাকে গান গায়ে আমার যে গানগুলো বেরিয়েছে ওগুলো আবার খালি গলায় আমি ট্রাই করবো আমার ইউটিউবার পেজে চোখ রেখেন তাহলে আশা করি পাই যাবেন গা এই মুহূর্তে যে গান তখন মোট টাকা পয়সা গান আর কি একটু বড়লোকি গান আর কি কনায়ন আরফান মহসিনের ও টাকা তুই আমার

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 94.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চক্রবকর বাতচিত
5: লই তো বিদায়, কারণ ভাল লাগতেছে না খিদায়। এখন তো বিদায় লই তুইব, মাগার টেনশনের কিছু নাই। আগামী মঙ্গলবার বুধবার সবকিছু ঠিকঠাক থাকলে আবার যথাসময়ে হাজির হয়ে যাবো আমগো ঢাকা মেট্রো 9040 নিয়ে। আর আগামী সপ্তাহে ঠিক থাকলে তো চক্করবক্করের আরেকটা এপিসোড আপনি পাই যেতেছেন। তবে এই মুহূর্তে সিফাত আপনার লগে আছে, আপনি আছেন ঢাকা FM 90.4-এ। আমরা দুইটা থেকে শুরু করছিলাম আমগো ঢাকায় চক্করবক্কর বাতচিত, এখন একেবারে শেষের দিকে। অনেক অনেক কৃতজ্ঞতা আমার সকল বন্ধুকের প্রতি যারা এত দীর্ঘ সময় আমার লগে আছিলেন এবং আড্ডা দিলেন। আমি যাওয়ার আগেও কিছু কিছু কথাবার্তা আলবুত পড়ে যাবো আমার বন্ধুরা যারা লিখছেন। এবং আজকে অনেক পুরনো বন্ধু আছিল আমার লগে, আর এই বন্ধুরা যেন আবার নতুনভাবে আমার লগে থাকে এটাই চাই। অহনা ইসলাম লিখছে, ভালো থাকবেন ভাইয়া, অন্য সময় কথা হবে আবার ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। ওকে অহনা, আপনিও ভালো থাকবেন। আচ্ছা আফ্রিদা ওয়াসিম আলী ভাই, নুসরত ফারিকি কলকাতার সিনেমায় কাজ করছে কিনা? আমার জানার মতো তো হ কাজ করছে মনে হয়। আচ্ছা আবার লিখছে ভাইয়া পোলট্রি মারছে। কখন পোলট্রি মার? আমি দেখে নেব, পোলট্রি মারতে পারি না আমি। হ্যাঁ আন্তাজ। আচ্ছা নিশিতা তাসনিম লিখছে, শিব ভাইয়া আপনি বিয়ে করে নেন। আচ্ছা আরো করে লইতে হবে, ওকে। আপনাকে শুনি আর আপনি অনেক কিউর। ও শুক্রিয়া বন্ধু, দুষ্টু সরম দিয়া দিতেছে শেষ মুহূর্তে। আমি একজন মানুষ সেটা আমি জানতামই না, কি করেন এটা আপনি জানতেন না? কি ভাবতেন এমনি এমনি কি কি ভাবা হইতো, পরি টরি এই টাইপের কিছু? ওকে, আমরা কিছু SMS পড়া তারপর বিদায় লুমো আমগুলোকে যারা যারা আছে আমি তো দিই। এখন আর SMS করি না, বাবারে বাবা কইছিলাম কয়েকটা পড়বো, তো খাবড়া লেগেছে আমি বাঁচতাছি এখন। আচ্ছা থেরাপি নিড ভাইয়া, মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি বাট আচ্ছা ভলভে নেওয়া হচ্ছে না কজ ঘুম এত বেশি। ও আচ্ছা ভালোভাবে নেওয়া হচ্ছে না কজ ঘুম এত বেশি, ঘুম পায় ঘুম তাড়াবো কেমনে? সাপোজ দুই কাপ চা খাইলাম না ঘুমানোর জন্য বাট উল্টা তাও ঘুম ধরে। সামিয়া রংপুর থেকে, সামিয়া এটা না আমার ক্ষেত্রে হয়, মাঝে কয় কফি খেলে ঘুমায় না, আমার কফি না খাইলে অনেক সময় ঘুমায় না। এখন যেটা লোকের বিষয় বন্ধু, বেশি করে যখন আপনি ঘুমাইবেন না আপনার ওই ঘুমটা থেকে যাবে। অনেকে কয় না যে আমরা মনে করি যে আচ্ছা আমার সারাদিনের লেখা বরাদ্দ ছিল 10 ঘন্টা ঘুম, আমি 8 ঘন্টা ঘুমাই ফেলেছি আর 2 ঘন্টা ঘুমাই লয়ে যাবো। ঘুমটা কিন্তু আসলে এইভাবে পরিমাপ করা হয় না। ঘুমটা লোকে আপনি যত বেশি পরিমাণ ঘুমাইবেন আপনার ঘুমের পরিমাণ তত বাড়তে থাকবো। তো আপনি একটা টাইমের মধ্যে আইন, ধরেন আপনি রাত 10টা 11টার মধ্যে ঘুমাই গেলেন, তারপরে অথবা ধরেন আরও আগে ঘুমাই গেলেন, তারপর আপনি ভোরবেলা উঠলেন, আপনি যেই ধর্মেরই হন আপনি আপনার ইবাদত করলেন, আপনি মনটারে মনোনিবেশ করলেন আপনার কাজের ভিতরে, তারপরে টানা পড়াটা পড়তে থাকলেন, তারপর ওই লেগে আপনি আবার একটু রেস্ট লনলে ঘুমাইতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে ঘুমাইতেছে এখন ঘুমাই লই পরে আবার পর মনে এমনি যদি চিন্তা করতে থাকেন তাহলে ঘুম আপনারা ছাড়বো না। এ লেগে আপনার একটা সিস্টেমের মধ্যে আইতে হইব, ঠিক আছে? আপনি সারাদিন কত ঘুমান, ধরেন 8 ঘন্টা আপনি রাতে ঘুমাইলেন, রাতে ঘুমানোর পরে উইঠা আবার পড়ার সোনার ভিতরে মনোযোগ দিবেন, তারপর আবার হয়তো বা কিছুটা রেস্ট নিলেন, এইভাবে একটা সিস্টেমে আনার পরে আপনার ঘুম কমাইতে পারবেন। তাছাড়া চা কফি এগুলো সব কিছু আপনার ঘুম কমাইতে পারবেন। আরেকটা আছে ওইটা অনেক কঠিন হয়ে যায়, ওইটা লোক আছে আপনার এমন কোনো একটা টেনশন দেয় যেটা আপনি এক্সপেক্টই করেন না, এবার ওই টেনশনে ঘুমাইবো না তো। কিন্তু ওই ক্ষেত্রে আবার একটা ভুল আছে, ওইটা এই সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কারণ ওই লোকের এখন আবার ওই টেনশনে থাকলে পড়ালেখা হইব না। এলাকা আপনারা যেটা করছে একটা সিস্টেমের মধ্যে আইন। সামিয়া সিবাদ ভাইয়া ড্যামরা থেকে, রাহেলা খাতুন আমি বলছি ভাইয়া 7 বার বিয়ের প্রস্তাব আছে সবগুলো বিদায় করেছি। সমস্যা কি, অষ্টমবার আইব আবার? এমন তো না যে না মানুষের জীবনে 7 বারে বিয়ারে আরো অনেক আইব বন্ধু। আর কে লেগে আপনি এরম নিজের কথা, মানে কি শখে আর কি খেলার ছলে নাকি এমনি আর কি আগে পছন্দ হইতেছে না? তো যখন যার লগে হুকুম থাকবো ওটা হয়ে যাবো গা। সাইদুল ইসলাম সোহাগ পঞ্চগড় থেকে আছে, আসসালামু আলাইকুম। আয়া পড়ছে এতক্ষণ লাগা কয়ে রিদম ভাইয়া কেমন? রিদম না এবার আমার পরে, এখনই কইতাছে রিদমের কথা। আচ্ছা সিফুদা কেমন আছেন? জে আলম আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। স্কুল থাকার কারণে তোমাকে শুরুতে তোমার সঙ্গে শুরুতে যুক্ত হতে পারেনি, তাই আবা সমস্যা নেই যে বন্ধু। বিদায় লোনের সময় তো অ্যাটলিস্ট আছিলেন, বিদায়ের সময় তো আছিলেন আপনি, এটাই আমার দিলে সুখ। সিরত ভাই আগের মেসেজটা পড়েছিলে, সিলেট থেকে অন্তরা না পড়ে থাকলে পড়ে দিও, পড়ে দিচ্ছি প্লিজ। আর আমি জানবির কথা শুনে মুগ্ধ হয়ে গেছি। জানবি সিলেটে কোথায় তোমার বাড়ি? সিফা তোমার কণ্ঠটা অনেক মিস দুষ্টু অসাধারণ তুলনা নেই, নাইস টু মিট ইউ। এই কথার উত্তরটা কি বলবে প্লিজ? রাগ হলে কি করো? আমি আসলে আমি তো হারাই গেছি গা প্রশংসা পায়। আরেকদিন কই, রাগ হইলে আমি আসলে কিছু করি না, ট্রাই করি চুপ থাকার লেগা। তারপর যদি আবার দেখেছে রাগের কারণটা আবার মানে আমার আরো পোক করতে থাকে রাগনের লেগা, তখন আরো ধমক দেন। আমি ধমক দিলে তখন আবার একটু কাঁপা যায়, আমার গলা একটু বেশি বড় তো আর কি, চিল্লান দিলে। আর প্রায় সময় যখন ই থাকে তখন পিয়ানো বাজানো অথবা দেখা গেছে গান শোনা এরকম হয়, ইবাদত করা, মানে এটা আমার ডিপেন্ড করে আসলে কি বিষয়ে কতটুকু রাগ। হালিমা রংপুর থেকে, আপনি পৃথিবীতে আমার মতো একটা মানুষই পাবেন যার স্পেসিফিক কোনো কিছু আর কি এরকম নাই, মানে এটা মুডের উপর ডিপেন্ড করে যে কখন কোনটা ভালো লাগবো। আচ্ছা ও ভাইয়া, আলালের ঘরে দুলাল নামে যে একটা ঢাকাইয়া শো হতো ভুইলা গেছো? না ভুলি নাই আলবত, ওইটাও একটা শো হইতো, ঢাকাইয়া ভাষার ওটা মিক্স ভাষা ছিল, মানে ঢাকা নতুন ঢাকা পুরান ঢাকা সব মিলে আছিল। ওইটা আমার লোকে আমার পার্টনার আছিল ওই লোকে আমগো পরস, মিরাক্কেলের পরস। আর আরেকটা শো হইতো ওইটার লোক মুশকিল আসান, ওইটার ভিতরে আমার লোক আরও তিনজন থাকতো, রবিন, তারপরে কেনেডি, তারপরে হচ্ছে রাজ ছিল আমগো লোকে। সো আমরা মোটামুটি অনেকগুলো সই করা হয়েছে আপনাকে ভালোবাসায়। রানী আছে গাজীপুর থেকে, ভাইয়া সবগুলো মেসেজ পড়ো, সবগুলো মেসেজে কি লিখছেন আপনি? কিতা করতাম পড়ছি। আচ্ছা তারপর শুনলাম যায় না মিসে ভালোবাসা, কালকে শুনলাম কি ছোটবেলায় একটা গান শুনতাম যায় না মিসে ভালোবাসা, কালকে শুনলাম চাইনা মিসে ভালোবাসা, আরেকটা শুনলাম কলি যায় বাজায়া হারপিক আসলে হবে হার্টবিট। ও সুন্দর, হ্যাঁ এটা এরকম হয় যেমন আমার জাস্ট বিটিটা আমার সবসময় মনে হতো জাস্ট পিড়ে। আচ্ছা আপনিও কমার্সে পড়েছেন বাট সায়েন্স কলেজে পড়েছেন কেন? ওইটা নামটা ছিল এরকম বন্ধু, কিন্তু ম্যাক্সিমাম আছে এরকম কমার্সের, এটা একটা ভালো কথা কইছেন। এই প্রশ্নটা সম্মুখীন আগে হইতাম কিন্তু এমন হই না, আপনি দৈরে আবার মনে করাই দিলেন। ওইটা আসলে নামে আছিল কিন্তু ম্যাক্সিমামই ওনারা কমার্সের স্টুডেন্টই বেশি আছে ওই জায়গার মধ্যে। আচ্ছা ঢাকা এফএম শুনবো না, তোমাদেরকেও SMS দিব না, কয়েকদিন ধরে তোমায় আর রিদম ভাইকে SMS দিচ্ছি কিন্তু আমার SMS কেউ পড়ে না, নিছি। আচ্ছা ঠিক আছে নিছি, ওকে। আচ্ছা ভাইয়া আমাকে একটা ফুটফুটে ছেলে দেখে বিয়ে দেন, আপনি তাহলে একটু বাগানের দিকে যান, অনেক ফুল ফুটে রয়েছে, হনতে দেন কোনটা ভালো লাগে ছেলে ফুল। আচ্ছা রিমু লিখছে রংপুর থেকে, শুনছি একটা গান শোনাবেন কেউ কথা, মিনারের গান আমরা একটা শুনে ফেলেছি মনে আজকে, পরে আজকে কি রিদম আসবে? উমায় না আলবত আওয়ার কথা, না এলোর কান ধরে লেমে। আচ্ছা তাসনিম রংপুর থেকে লিখছে, শুনছি আপনাকে অনেক সুন্দর করে হাসান, মন ভালো হয়ে যায়। শুক্রিয়া বন্ধু, দোয়া করবেন তাসনিম। আচ্ছা কি আপনি রেখেছেন? আচ্ছা সারিম নামটা কি আপনি রেখেছেন? আর আমার আগের মেসেজটা পড়েছেন মাম্পি? ইয়াস আমি রাখছি আর কি, আমি এবং আমার সাথে সাই দিচ্ছে আর কি আমার পরিবারের মানুষজন। আচ্ছা মাম্পি আরও কি লিখছিল আমগরে, লিখছিল গে ভাইয়া নিখোঁজ সংটা, আচ্ছা পড়লাম তো মাম্পি, এই যে আজকে অনেকগুলো গান গেছে আজকে আর গাইতেছি না। নাহিয়ান আছে আমগুলোকে, তোমাকে অনেকদিন থেকে শুনি, আজ ফার্স্ট SMS করলাম ভাইয়া, আজ আমার বার্থডে কিন্তু আমাকে এখন আমার মনের মানুষ কংগ্রেটস করেনি। না হ্যাঁ মনে হয় যে আপনার যে মৃত্যুর দিনের আগে যেতে হয়তো এই কারণে হ্যাঁ স্যাড, হ্যাঁ হয়তো বা অতটা আনন্দিত না ওই ব্যাপারটাতে। আর সমস্যা কি এখন শুধু উইশ দেওয়া হয়, অনেকে আছে মনে করেন ফেসবুকে দেখে উইশ করে, জানতো না আমার বার্থডে কবে, ঠিক আছে তো শুধুমাত্র ওই উইশই কে হ্যাপি করে, হয়তো বা ওনারা অন্য কোনো প্ল্যান আছে। যেমন আমার মাঝে মাঝে প্ল্যান থেকে যার জন্মদিন থেকে একদম শেষ মুহূর্তে যায় 11:59 আরে উইশ করে, সবাই তো আগে করছে আমি সবার লাস্টে করবো, এটার একটা মজা আছে না। সারমিন আক্তার মুবারিকা ভাইয়া আজকে আমার মন খারাপ, ভালো থাকো শুভ বিকাল। কে লেগা মন খারাপ বন্ধু, এখন তো অবশ্য জিগেও লাভ নেই, এখন তো যেতেছি গা। রুমি আছে আমগুলোকে, যুক্ত হলাম পূর্ব নবনী দাস গঙ্গাচড়া রংপুর থেকে, আপনাকে প্রতিদিন শুনি আজ প্রথম SMS করলাম, শুক্রিয়া বন্ধু। এ জায়গায় লিখছে আমগো বন্ধু সালিহুর বিদায় নিচ্ছে। আচ্ছা রমাদান রিজবি এতদিন আসে নাই তার কারণ আমি জানি, উনি কাঙ্গালি ব্যাংক থেকে লোন নিয়েছিল, উনি আসে নাই বুঝলেন ভাইয়া? ওকে আচ্ছা ঠিক আছে। আরও আছে বিদায় আজকের মতো সানিম, ইয়াস সানিম আজ আইব। নুসাইবা কি লিখছে ভাইয়া, ইউ ক্যান সি মাই মেসেজ, ওয়াই ইউ ক্যান রিড মাই মেসেজ, পড়ছিলাম তো আজকে, লিখছে ভাই আমি জানি না কেন তোমার সোয়ের দিন বিফ বিরিয়ানি খাই, লাস্ট টাইমেও খাইছিলাম ভাইয়া তোমার ভয়েসে, সেনোরিটা গানটা শোনাও, এই গান আমি জিন্দিগিতে পারি না, খাওয়ানোর কথাটা খুব জরুরি ছিল। যাক গা এই জায়গায় আরেক বন্ধু অঙ্ক দিয়ে দিচ্ছে, বন্ধু মনে ভুলে লিখছেন এটা, আপনি ক্লাসে লিখেন। ভাইয়া প্লে লিস্টে পছন্দের গান অ্যাড করবো কিভাবে? মাহিন মাহিন আপনারা মানে এটা ঢাকা এফএম এর ভিতরে আস্তে আস্তে করে নতুন গানগুলো অ্যাড হয়, তখন আপনি এমনি পেয়ে যাবেন গান। এমনি পুরোনো গানের লেগে তো আপনি রেট্রো রিলোডেড পাবেন, বিভিন্ন আয়োজন আছে, আপনি জানা রাখবেন পারেন আপনার রিকোয়েস্টগুলো। মৈত্রী আছে, ভাইয়া আপনাকে টেক্সট দিতে দিতে সব টাকা শেষ করে ফেলেছে, আপনি কি টেক্সট দেখেন না নাকি দেখো পড় না কি করলেন বন্ধু? এটা আপনি তো কষ্ট দিলেন মৈত্রী, আমার তো দিল মিল ফাইটে যেতেছে, কষ্ট আয় হায়। আজকে টেকার খোটা দিলেন আপনি আমারে, যোগ্য আপনি এটা পড়ে দিয়েছে, আপনাকে টেক্সট দিতে দিতে সবটা, এইটাই তো লিখছেন আবার। আর লিখছে ইস্ট অর ওয়েস্ট সিফাত ইস বেস্ট, সুক্রিয়া বন্ধু। তারপরে আবার আগের পরের এস এম এসে গেছে গা, ওকে পড়ে দিয়েছি আপনারটা বন্ধু। আচ্ছা আচ্ছা, আপনি তো কমার্সে পড়ছেন বাট আচ্ছা, এটা কলেজে কি বাং খেতে বাং টেকে কি সেলাই করতেন? বুঝি নাই, এটা বুঝি নাই। মানে কলেজ বাং করার কথা বলতে না, আমি ওই জায়গায় বাং করার কোনো ওয়েই আছিল না, ওটা করলে খবর আছিল, বললাম না স্ট্রিক্ট কলেজ। যাই হোক, আজকের মতো বিদায় লোম বন্ধু, আবারও কথা হইব আগামী আড্ডায়। আশা করতেছি আপনি ভালো থাকবেন, যেই গরমটা পড়ছে বেশি বেশি করে পানি পান করেন, আর খুব বেশি প্রয়োজন না থাকলে রাস্তাঘাটে ভিড় করেন না, এটা আপনার শরীরের লোকও ক্ষতি। রাস্তাঘাটের ভিতরে জ্যামে জমে পড়ে থেকেও মানুষের মনে করেন ঘাম ঘুম বাইরে আর গালি দিতে থাকে, তো সব কাজ না থাকলে বাসায় বয়ে ঠান্ডা জায়গায় বয়ে পড়াশোনা করেন, বা আপনার কাজটারে আপনি বাসায় বয়ে আগায় লয়ে যেতে থাকেন, ঠিক আছে? যাইতে যাইতে যে গানটা আপনার লেগে প্লে করবো ওটা লেগে ব্লু জিন্সের গান কদম। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে। আজকের লেগে সিফাত কইতাছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

Hello, Bangladesh. Good afternoon. Oh, আজকে রবিবার, আর রবিবারই কিন্তু আজ রিদম হাজির হয়ে গেল উইথ সানডে ফান্ডে। লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথেই। রবিবারের এই বিশেষ সময়ে বিশেষ শো নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আর হ্যাঁ, সবাই জানেন যে এখন থেকে কিন্তু আর যে রিদমকে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা এফ এম 90.4 এ এভরি সানডে বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। বেসিক্যালি আমাদের এই সানডে ফান্ডে কিন্তু আমার টোটালি একটা নিউ শো। অ্যান্ড আমাদের এই যে আজকের এই শোটা, এটার দায়িত্ব কি? এটার দায়িত্ব হচ্ছে আমাদের বিকেল থেকে সন্ধ্যা করানোর যে সময়টা আছে সেটাকে স্পেশাল করে তোলা। সো আজকে অবশ্যই আমরা কিন্তু সানডে ফান্ডে আমরা এই আড্ডাটাকে আমরা স্পেশাল করে তুলব। আর আরেকটা বিষয় যদি আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে আজকে আমার এই সানডে ফান্ডে এই শোতে, এই স্পেশাল শোতে কিন্তু আমার একজন গেস্টও থাকছে, যে কিনা আমাদেরকে লাইভ গান করে শোনাবে এবং হচ্ছে আমরা সেই গান এনজয় করবো। সবসময় তো আমরা গান শুনি সবসময়, আর বরাবরের মতোই জানেন যে আর যে রিদমের যেই প্লেলিস্টটা থাকে, এই প্লেলিস্ট সবসময় ইনসেন হয়। সবসময় ট্রাই করি আপনাদের পছন্দের গানগুলো জুড়ে আমাদের প্লেলিস্টটা সাজানোর জন্য। বাট আনফর্চুনেটলি আজকে কিন্তু খুবই স্পেশাল একটা দিন। আমি আজকে একদম সিঙ্গার ধরে নিয়ে এসেছি, আজকে আমরা লাইভ গান শুনবো, লাইভ এনজয় করবো। সো অবশ্যই সবাই আশা করছি শেষ পর্যন্ত ওয়েট করবেন। আর শুরুর এই মুহূর্তেই বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু রিদমের সাথে, রিদমের এই আড্ডায় আপনি যুক্ত হয়ে যেতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে কিন্তু রিদমের সানডে ফান্ডের পোস্টার পেয়ে যাচ্ছেন। আর কমেন্ট সেকশনে কমেন্ট যদি ড্রপ করেন, আই প্রমিস আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া নম্বরও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নম্বর কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। ডাউনলোড করতে পারেন আমাদের অফিসিয়াল অ্যাপ ঢাকা এফ এম 90.4, যেটা আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে কিন্তু খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন রিদমকে, শুনতে পারবেন সানডে ফান্ডে। লিসেনার্স, যাই হোক, লাইভ মিউজিক অবশ্যই হবে, তবে যদি আমরা সেই আমাদের চিরচেনাভাবে যদি আমাদের শো স্টার্ট না করি, অর্থাৎ একটা গান দিয়ে যদি আমরা শোটা স্টার্ট না করি, তাহলে কি আর জমে নাকি? আমরা এখন একটা গান দিয়ে আজকের এই সুন্দর বিকেলটা, এই যে পরন্ত বিকেল, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা গড়িয়ে আসছে, আমরা এই পরন্ত বিকেলটা একটা মেঘের মেয়ে দিয়ে কিন্তু আমরা স্বাগত জানাবো। হ্যাঁ লিসেনার্স, এহসান রাহির করা মেঘের মেয়ে গানটা শুনবো, যেটাতে কিন্তু বাপ্পার অনেক বড় একটা সাপোর্ট আছে বলা চলে। অ্যান্ড বাপ্পা মজুমদার আসলে যেখানে থাকে সেই গান ইনসেন লেভেলের হবে, এটা তো ফর শিওর। সো আমি গানটা দিয়ে আজকে আমাদের সানডে ফান্ডে স্টার্ট করে দিচ্ছি। অ্যান্ড আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার মেসেজ সেকশনে কিন্তু সবার আনাগোনা দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপও দেখতে পাচ্ছি, ফেসবুকও দেখতে পাচ্ছি। ও মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, সবার সাথে জমিয়ে গল্প হবে, জমিয়ে আড্ডা হবে। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সোজা গানে। আশা করছি গানটা এনজয় করবেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। অ্যান্ড অবভিয়াসলি শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে রিদমের সাথে, যুক্ত থাকতে হবে সানডে ফান্ডের সাথে, যুক্ত থাকতে হবে আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফ এম 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4
2: সারা দেশে
3: সবার সাথে।

0: মিরাকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
4: Nation, X Station.

Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. Apna shunchen apna der prio station. Dhaka FM 90.4. Listeners, pasta baji kintu hajir hoye gechi with Sunday Fun Day. হ্যাঁ, সানডে মানেই কিন্তু ফান্ডে। এই সানডেতে অনেক অনেক বেশি ফান হবে, সো সেজন্যই কিন্তু আমাদের এই সানডে ফান্ডে নিয়ে আগমন। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, একদম আটটা পর্যন্ত আছি। আর শুরুতে যেমনটা বলছিলাম, আজকে কিন্তু আমাদের বিশেষ একটা আড্ডা হতে যাচ্ছে। কজ আমরা সবসময় আড্ডা দিই, সবসময় গান শুনি, তবে আজকে কিন্তু আমাদের সাথে একজন সিঙ্গার থাকছে। হ্যাঁ, আমরা আজকে সেই সিঙ্গারের সাথে গল্প করব, সেই সিঙ্গারের সাথে আড্ডা দিব, সেই সিঙ্গারের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আমাদেরকে যাতে দু একটা গান শোনায়। তো অবশ্যই আশা করছি সেই আড্ডায় আপনারাও যুক্ত থাকবেন। আর আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের একটু ফেসবুকের কমেন্ট সেকশন বা হচ্ছে আমাদের নাম্বার, যেহেতু আপনারা সবাই মেসেজ করছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি অনেক অনেক মেসেজ চলে এসেছে। আচ্ছা, আমি সরাসরি এই মুহূর্তে একটু মেসেজ সেকশনে চলে যাব। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে তুবা। গতকাল বিকেলে রোদ ছিল কিন্তু বৃষ্টিও পড়ছিল গতকাল বিকেলে। ওকে, আচ্ছা, নিশি যুক্ত হয়ে গেছে, বিআইন সাহেব আছে আমার সাথে। ওকে নিশি, কোথায়? আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছো? আমার কয়েকদিন ধরে SMS দেই কিন্তু আমার SMS পড়া হয় না, কেন? এই নম্বর দিয়ে SMS দেই, দেখো তো কি সমস্যা প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করব নিশি ব্যাপারটা দেখার জন্য। জিলিয়া যুক্ত হয়ে গেছে, জানো আমি এই দুই দিন অনেক ভেবেছি যে তোমার শো শুনবো না, মেসেজ করবো না, দূরে থাকবো, কিন্তু শো শুরুর আগে থেকে বসে আছি যে কখন তুমি আসবে, তোমার কথা শুনতে পারবো, বিশ্বাস করো ভুলতে চাই না, তবু ভুলতে চাচ্ছি কিন্তু বেশি করে মনে পড়ছে, এতে আমার দোষ কি বলো? হৃদমকে ভুলে যাওয়াটা এত সহজ? ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সানিম যুক্ত হয়ে গেছে। মানুষ আছে কষ্ট, আমায় নিল ঘিরে, কি কিকরি বলো ভাই, সাথে আছি আমি সানিম। ওকে, ও কি করি কি করি। আচ্ছা সানিম, আপনার এই আপনি যখন মেসেজ করেন আপনার মেসেজ পড়তে গেলে একদম আউলে যাই। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে, কে আছে কে আছে? ও ভাই, আপনার জন্য আমাদের বাড়ির পাশের সিনু পাগলিকে ঠিক করেছি, বিয়ে করবেন কিনা বলেন। সিনু পাগলি? ও সিনু পাগলি, নামটা খুব ইন্টারেস্টিং, মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হবে। হাই, আমি রংপুর থেকে লামিয়া। লামিয়া, হ্যালো হ্যালো। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরও যুক্ত হয়ে গেছে তমা, যুক্ত হয়ে গেছে রংপুরিয়ান তমা। হৃদম কী খবর তোমার? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে এদিকে অনন্যা ঐশী যুক্ত হয়ে গেছে, কোথায়? কলেজ কি ব্যাংকেটে ব্যাংটেক কি সেলাই করতেন? ব্যাং মানে ফ্রগ? ও আচ্ছা আচ্ছা, ও মানে সায়েন্সের স্টুডেন্টদের কথা বলছেন? ওকে ওকে ওকে, এটা এটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের একটা অন্যতম পার্ট, ব্যাংক কাটাকাটি করা, টিকটিকি কাটাকাটি করা, তেলাপোকা নিয়ে গবেষণা করা। আনফর্চুনেটলি বলেন কেন এত কথায় কথায়। আচ্ছা, এটা এটা ছোটোখাটো একটা অভ্যাস বলা যায়, কজ মানে লাইক আনফর্চুনেটলি এই ব্যাপারটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, দেখলেন। রংপুর থেকে তাসনিম আছে আমার সাথে, আমার সাথে জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে। সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি, আমরা জলের গানের এমন যদি হতো গানটা শুনবো, অতল জলের গান অ্যালবামের। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি উইথ মাই গেস্ট, সো লিসেনার্স স্টে টিউনড উইথ আরজে রিদম।

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

dear listeners, welcome back again. দেখতে দেখতে প্রথম ঘন্টার শেষ পর্যায়ে চলে এসেছি লিসনার্স, খুব জলদি সময়টা কেটে যাচ্ছে। বাট আজকের আমাদের আড্ডা কিন্তু জমবে ১০০। সো আপনিও যদি আড্ডায় থাকতে চান অবশ্যই কিন্তু খুব ইজিলি যুক্ত হতে পারবেন। এখনও একটু বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakaFM। ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু রিদমকে পেয়ে যাচ্ছেন, সানডে ফান্ডের পোস্টার পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের নাম্বারে লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আর আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে হাই লিখেছে, হ্যালো হ্যালো, ঈশানও যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে, ঈশানা মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। তারপর আমার সাথে প্রিয়া যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে, জাতির ক্রাশ রিদম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি, হাই হ্যালো হ্যালো। এদিকে দেখা যাচ্ছে নাম্বারও আমার সাথে অনেকেই যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু তানহা যুক্ত আছে রংপুর থেকে, ওকে ওকে ওকে, আচ্ছা অফিসে একটা তানহা আছে, আরও একটা তানহা আছে রংপুর থেকে দেখা যাচ্ছে। আপনার কথাগুলো অনেক ভালো লাগে, তাই প্রতিদিন আপনার অপেক্ষায় থাকি। এই অপেক্ষার অবসান কখনো না ঘটুক, এই অপেক্ষা সবসময় চলমান থাকুক, এই অপেক্ষা সবসময় কন্টিনিউ হোক, সেই আশায় রাখছি। হাফসা যুক্ত হয়ে গেছে রংপুরিয়ান হাফসা আমার সাথে, আসসালামু আলাইকুম কাইফা হালুকা, শুভ বিকেল। আলহামদুলিল্লাহ আম ডুইং গুড। আজকেই জানতে পারলাম যে আপনি সানডে ফান্ডে শো করবেন, সানডে ফান্ডে সরি, হ্যাঁ সানডে ফান্ডে নিয়ে কিন্তু এখন থেকে প্রতি রবিবার আমাকে পেয়ে যাচ্ছেন। আমি আর জি রিদম থাকছি, প্রতিটা রবিবারকে আমরা স্পেশাল করে তুলব, প্রতিটা রবিবারকে আমরা ফান্ডেতে রূপান্তরিত করবো, অর্থাৎ সানডে টু ফান্ডে। হ্যাঁ লিসেনার্স, আর যেমনটা বলছিলাম যে আজকে আমার সাথে কিন্তু একজন স্পেশাল গেস্টও আছে। আমরা আজকে লাইভ গান বাজনা করবো, আমরা গান শুনবো, আমরা তার সাথে আড্ডা দিব, তার জীবনটা কেমন যাচ্ছে সেটা শুনবো, সে কোত্থেকে বিলং করে, সে কে, সে তার পরিচয় কী, তার সাথে আমার কানেকশন কীভাবে, আমরা সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আড্ডা দিব। সো আশা করছি এই ইন্টারেস্টিং আড্ডার পার্টি আপনিও যুক্ত থাকবেন, খুব সহজেই লিখতে পারবেন যেমনটা বলেছিলাম। এই মুহূর্তে আমি আর একটা গানে চলে যাচ্ছি, বরাবর ৬টা বাজে আবার হাজির হচ্ছে, অর্থাৎ পরবর্তী ঘন্টায় সাথে তখন গেস্টও থাকছে। সো আশা করছি আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন, এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় রিদম আবার খুব জলদি ফিরে আসছে। যাই হোক, এখন আমরা কী গান শোনা যায় বলেন? এখন আমরা আচ্ছা আমরা এখন দাসের করা অস্টিন গানটা শুনে আসি। হ্যাঁ লিসেনার্স, অস্টিন খুব সুন্দর একটা গান, আশা করছি এনজয় করবেন। পরবর্তী ঘন্টায় খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: চেক, এখন সময় সন্ধ্যা ছটা।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bi। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর হৃদম কিন্তু আছি আপনাদের সাথে উইথ সানডে ফান্ডে। লিসনার, সানডে ফান্ডের এই স্পেশাল আড্ডায় সেকেন্ড আওয়ারে চলে এসেছি, অ্যান্ড সেকেন্ড আওয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম তখন যে আমার সাথে কিন্তু আজকে একজন গেস্ট আছে যে আমাদেরকে আজকে গান করে শোনাবে, বা একজন গায়কের জীবন আসলে কেমন হতে পারে, বা এই যে গানের প্রতি ভালোবাসা সেটা কিভাবে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো। আমি এই মুহূর্তে সরাসরি আমার গেস্টের কাছে চলে যাচ্ছি। আমার সাথে গেস্ট আছে, অ্যান্ড দ্য নেম ইজ আশিক। আশিক, কি অবস্থা? আমি যদি বলি, আপনারা হয়তোবা যারা আমার সাথে ফেসবুক লাইফে বা সোশ্যাল প্ল্যাটফর্মে আমার সাথে কানেক্টেড আছেন, আপনারা হয়তোবা দেখতেই পারেন প্রায় সময় আমি হয়তোবা ছবি টবি তুলি, বা দেখা গেছে গান বাজনা করা, মিউজিক করা, একসাথে বসে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেয়া, এবং সেইখানে মানে আর কেউ থাকুক আর না থাকুক আমার ফ্রেন্ড আশিক কিন্তু থাকবি, সে গিটার হাতে বসে থাকবি এবং তার সাথে আমার কিছু গান, মানে যেই গানগুলো হয়তো বা সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে, রিদম আসলে যে গানগুলো বেসিক্যালি করা হয়। সো আমার সাথে কিন্তু আশিকের একদম খুব পারফেক্ট জমে, এবং আশিক হচ্ছে আমার গানের এই প্যাটার্নগুলো কিন্তু আশিক একবারে মুখস্থ করে ফেলেছে। সো আশিক, কি অবস্থা, কেমন লাগছে আজকে আমাদের এই সানডে ফান্ডের এই সেটে উপস্থিত থাকতে পেরে?
2: এই তো অনেক ভালো লাগছে, অনেকদিন পর আসলাম ঢাকায়। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।
1: না না, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আশিক, আমি আপনার ব্যাপারে যেটা জানতে চাই সেটা হচ্ছে, একটু ছোট করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে আপনি বর্তমানে কি করছেন, কোথায় আছেন, পড়ালেখা কোথায় করছেন, বাসা কোথায়, এই ব্যাপারগুলো একটু জানতে চাই।
2: আমার বাসা হচ্ছে হাতিরঝিল মহানগর প্রজেক্টে।
1: ওকে ওকে।
2: আর পড়ালেখা করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে, সিএসসি ডিপার্টমেন্টে।
1: ওকে, সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা, যাক, মানে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে করতে কি বেসিক্যালি সেই গানের প্রতি ঝোঁকটা চলে এসেছে, নাকি সেই গান করতে করতে আসলে সিএসসি তে চলে যাওয়া, কোনটা?
2: না, আগে থেকেই আমি গান করতাম, অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই।
1: ওকে ওকে। আসলে যারা গান করে, আমি মনে করি যে একটা মানুষ যখন গান করে বা গানকে ভালোবাসতে পারে, বা গানের প্রতি আসলে যখন একটা ডেডিকেশন কাজ করে, বা গান ফিল করতে পারে, গান অনুভব করতে পারে, নিজে গান করতে পারে, গান কম্পোজ করতে পারে, আই থিঙ্ক দ্যাট পার্সন বা সেই মানুষটা হয়তো বা সব থেকে সহজ সরল মানুষ বলা চলে। কজ গান আসলে কি, টোটালি কিন্তু অনুভব থেকে আসে, আর আমি মনে করি যে এটা আসলে নেচার প্রদত্ত একটা ব্যাপার স্যাপার। গানের গলা বেসিক্যালি সবার হয় না, কিন্তু আমি অনেক সময় আমার এই যে ফ্রেন্ড যারা কানেক্টেড আছে তারা কিন্তু জানে যে আমি প্রায় হয়তো বা গান টান করার চেষ্টা করি, তবে খুবই বিভৎস গলা আমার। তবে মাসালে দিলে আপনার দুই দিক দিয়ে কিন্তু মেনটেনেন্স আছে, গিটারও বাজাচ্ছেন আবার নিজে ভোকালও দিচ্ছেন, এটা খুব সুন্দর, খুব ভালো। যাই হোক, আজকে আমরা অবশ্যই গান শুনছি তো, নাকি?
2: হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই শুনবো।
1: যাক, আশিক আমাদের সাথে আছে একদম শেষ পর্যন্ত, আর আশা করছি অবশ্যই আমরা আশিকের কাছ থেকে তার করা কিছু গান শুনবো। আর এই মুহূর্তে যদি একটু বলি, আশিক কেমন লাগছে এই যে আমরা আসলাম, বা আজকে আমাদের এই সানডে ফান্ডে স্পেশাল একটা অনুষ্ঠান এখানে উপস্থিত থাকতে পেরে আপনার কেমন লাগছে?
2: অনেক ভালো লাগছে, আজকে অনেকদিন পর আসলাম ঢাকায় প্রেমে, অনেক ভালো লাগছে।
1: যাক, তো আশা করছি অবশ্যই আমাদের এই আড্ডাটা জমে উঠবে। আর আমি যেমনটা বলছিলাম যে আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, আর আমি যদি বলি এখন আপাতত বর্তমানে আশিকের প্রোফাইল থেকেও আই গেস আমরা লাইভে আছি, তাই না? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো অডিয়েন্স, যারা দেখছেন মোস্ট ওয়েলকাম, দিস ইজ আর যে রিদম হেয়ার। আজকে আশিক আছে আমার সাথে, উপস্থিত আছে সানডে ফান্ডে স্পেশাল এই অনুষ্ঠানে, আশিক কিন্তু উপস্থিত হয়ে গেছে। সো আমাদের এই আড্ডাটা একবারই জমজমাট হয়ে উঠবে আশা করছি, আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে। আশিক, আমাদের সাথে এই যে ফেসবুকে, আমার নাম্বারে, তারপর হোয়াটসঅ্যাপে আমার অনেক বন্ধুবান্ধব কিন্তু যুক্ত আছে, তারা মেসেজ করছে, তাদের উদ্দেশ্যে কি শুরুর মুহূর্তে আপনার কিছু বলার আছে কিনা?
2: হ্যাঁ, কারো যদি কোনো রিকোয়েস্টের গান থাকে অবশ্যই পাঠাতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করব।
1: ওরে বাবা, রিকোয়েস্টের গান, রিকোয়েস্টের গান কখনো রিদমই ছাড়লো না। আজকে দেখেন, আজকে আশিক এসে আপনার রিকোয়েস্টের গান গেয়ে শোনাবে। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং, রাইট? তো আজকের আড্ডা কিন্তু অবশ্যই জমে উঠবে। আমি একটু মেসেজ সেকশন থেকে ঘুরে আসি আশিক, নাকি?
2: অবশ্যই।
1: আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে ডেমরা থেকে রাহেলা। আসসালামু আলাইকুম রিদম খন্দকার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রংপুর থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে মাইশা, আপনার ভয়েসটা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে এফএম পোকা আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি কারো নাম হতে পারে নাকি আশিক? খুবই ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে আশিক, আমি যদি বলি এই যে আমার ফ্রেন্ড লিস্টে বা আমার এই যে এখানে যারা আমাকে শুনতে আসে রেগুলার, প্রতিটা পার্সন কিন্তু খুব ইনসেন লেভেলের, এবং তারা কিন্তু আমার এই প্রতিটা আড্ডা এতটা জমজমাট করে তুলে। আমি শিওর এই যে আজকে আমরা আড্ডা দিতে বসেছি, কিছুক্ষণ পর দেখবেন যে আপনারা কিন্তু বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি আশা করছি এটা অবশ্যই এনজয় করবেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে নীলা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, কোথায় আজ প্রথম লিখলাম, দোয়া করবেন আমি যাতে সবসময় লিখতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাহিন আছে আমার সাথে মোহাম্মদপুর থেকে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে লালমনিরহাট থেকে সীমা সরকার। ওকে সীমা সরকার, মোস্ট ওয়েলকাম। আমার সাথে এদিকে যুক্ত আছে জুই, ভালো লাগছে না, কি করব? কিছু করতে হবে না, জাস্ট খালি রিদমের সাথে থাকেন আর থাকেন সানডে ফান্ডের সাথে, দেখবেন যে ফান এমনিই চলে আসছে। কজ আমাদের এই সানডে ফান্ডে কিন্তু টোটাল একটা স্পেশাল শো, ভরপুর আড্ডা হবে, ভরপুর ভরপুর মজা হবে। তো আশিক, আমরা কি আপনার গান এখনই শুনবো নাকি এই মুহূর্তে আমরা একটা গান শুনে আসতে পারি তারপর আপনার গান শুনবো, বলেন?
2: একটা গান শুনে আসতে পারি তারপর?
1: আচ্ছা ঠিক আছে, আপনি আছেন তো আমাদের সাথে?
2: হ্যাঁ অবশ্যই।
1: যাই হোক, আশিক কিন্তু আমাদের সাথে আছে। আপনারা যারা আমাদের আড্ডায় যুক্ত হতে চাচ্ছেন এখনই চলে আসেন facebook.com/ilovedhakafm, নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপও আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা গানে চলে যাচ্ছি, আমরা এখন একটা রিকোয়েস্টের গান শুনবো। একজন ভাইয়া খুব রিকোয়েস্ট করলো যে সে গানটা শুনতে যাচ্ছে। আসলে রিকোয়েস্টটা কখন আসে জানেন? যখন দেখবেন যে আপনার কোনো একটা গান শুনতে ইচ্ছে করছে, বা এই যে একটা অনুভূতি নাড়া দিচ্ছে আপনার ভেতরে, হঠাৎ করে মনে আসা যে ওই গানটাই আমি শুনবো, এটা কিন্তু আসলে অনুভূতির সাথে একটা কানেকশন আছে। সো ভাই, একজন ভাইয়া কিন্তু আপনি রিকোয়েস্ট করেছে শিরিনের পাঞ্জাবিওয়ালা গানটা। হ্যাঁ, খুব সুন্দর একটা গান, খুব ইন্টারেস্টিং একটা গান। আমি এত কথা বাড়াচ্ছি না, এখন সোজাসুজি পাঞ্জাবিওয়ালাতে চলে যাচ্ছি। আশা করছি গানটা এনজয় করবেন, আর কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসছি আশিক সহ। আশা করছি ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

حي على الصلاه.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: listeners, welcome back again. This is RJ Rhythm here. আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. আমি আরজি রিদম আছি উইথ ইউর কি বলবো এটা কি বলবো কি বলবো কি বলবো উইকলি স্পেশাল শো সানডে ফান্ডে। হ্যাঁ লিসেনার, সানডেকে ফান্ডেতে রূপান্তরিত করার জন্যই কিন্তু চলে এসেছি। আর আমার সাথে কিন্তু উপস্থিত আছে আমার আরো একজন ফ্রেন্ড আশিক। আশিক কি অবস্থা, এখন পর্যন্ত আছো তো আমার সাথে? গুড গুড, খুব ভালো লাগলো আশিককে পেয়ে। আর তাছাড়া যেমনটা বলছিলাম যে আশিকের প্রোফাইলে কিন্তু লাইভ চলছে, আশিকের ফ্রেন্ড যারা আছেন সবাইকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। অবশ্যই আপনারা আশা করছি লাইভটা এনজয় করছেন। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু আমাদের বিকেল গড়িয়ে সন্ধ্যার পর্যায়ে চলে এসেছে, বাইরে অন্ধকার নেমে এসেছে। আশিক, আমরা তো বেশ কিছু গান শুনলাম, আমরা বেশ কিছু আমাদের প্লেলিস্টের বেশ কিছু গান শুনলাম, যে গানগুলো আসলে আমাদের অডিয়েন্সদের খুব প্রিয় এবং সেইগুলো নিয়েই কিন্তু আমাদের প্লেলিস্ট সাজানো থাকে। সো এখন কি আমরা মানে আপনার কাছে কি কোনো গানটা এক্সপেক্ট করতে পারি কিনা?
1: আমার পছন্দের একটা গান নীল সাগরে, এই গানটি এখন।
0: ওকে, নীল সাগরে, আচ্ছা খুব সুন্দর একটা গান। আচ্ছা এমনি আমি আসি একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে এই যে গান নিয়ে কি গবেষণা করা হয় নাকি?
1: মাঝে মধ্যে।
0: হ্যাঁ, গান, গানের প্রতি এই ভালোবাসাটা কিভাবে আসলো একটু জানতে পারি?
1: ছোটবেলা থেকে এটা আমি গান শুনতাম, তখন থেকে ইচ্ছে ছিল আমার গান করার আর কি।
0: আর এই যে হাতের যে যন্ত্রটা যেটা বাজাচ্ছেন, গিটার, রাইট? এই গিটারের প্রতি কিন্তু একটা ফ্যাসিনেশন আছে, বিশেষ করে আশিক একটা ব্যাপার কি, আমি যদি বলি আমরা মানে মোটামুটি যেটা জানি যে গিটারের প্রতি মেয়েদের একটা উইকনেস আছে। আর যে ছেলেটা গিটার প্লে করতে পারে কোনো একটা ক্যাম্পাসে বা কোনো একটা সার্কেলের মধ্যে, সেই ছেলেটার পেছনে মেয়েদের একটা আনাগোনা দেখা যায়। এখন আপনি কি এনিহাও মেয়ে পটানোর জন্য কি গিটার প্লে করেন নাকি?

0: আশিকের কিন্তু আবার খুব বড় বড় চুল, হ্যাঁ মানে হি ইজ টোটালি লাইক এ সিঙ্গার, প্রফেশনাল সিঙ্গার। আমরা যাই হোক, আমরা আশিকের গলায় অবশ্যই গান শুনবো। কি গান শুনবো বলছিলেন? নীল সাগরের,
1: নীল সাগরের।
0: আচ্ছা যাই হোক, আমি এত কথা বাড়াচ্ছি না, লিসেনার্স চলেন আজকে আমরা একটা লাইভ মিউজিক শুনে আসি। আমরা সরাসরি আশিকের কাছে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন সবাই। আশিক,
1: ওকে।

0: Wow.
1: Ashik, Ashik. That was really nice, really nice. Khub shundar ekta gaan shunlam amra Neel Sagore.
0: Thank you. Ei ganta
1: মানে বেসিক্যালি এই গানটা কিন্তু খুব রিসেন্টলি উঠে এসেছে অ্যান্ড ওই আমি নামটা ঠিক ভুলে গেলাম কার জানি ছিল ভিডিওটা যেটা খুব রিসেন্ট মোহিনের গোড়াগুলি ওকে রাইট সো এই গানটা কিন্তু বেশ বেশ বেশ জনপ্রিয় একটা গান এবং গানের প্যাটার্নটা কিন্তু খুব খুব বেশি সুন্দর খুব বেশি সুন্দর আর আশিকের গলায় আমার মনে হচ্ছে যে গানটা আসলে খুব ডিফারেন্ট লাগলো খুব এনজয় করলাম আমি গানটা সো কেমন এনজয় করেছেন অবশ্যই আপনারা মেসেজ করে জানাবেন আমাকে আর আমি এই মুহূর্তে একটু মেসেজে চলে যেতে চাচ্ছি আশিক কি বলো
0: অবশ্যই
1: আমি একটু দেখে আসি আমার সাথে এই মুহূর্তে কে কে যুক্ত আছে আচ্ছা লিসনার্স আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে সো আমার সাথে অনেকেই যুক্ত আছেন অনেকেই লিখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সরাসরি একটু মেসেজ সেকশনে চলে যাব প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সিলেট থেকে যুক্ত আছে কেউ একজন ওকে হীরা যুক্ত আছে সিলেট থেকে ভাইয়া তোমার হাসি ভিলেনের মতো তাই নাকি আশিক আশিক আপনার আপনার কোনো সে আছে নাকি আমার আমার এই হাসিটা আমার এই হাসি নিয়ে আসলে অনেক ধরনের কনফিউশন আছে বেসিক্যালি যেহেতু আশিক আমার মানে সব সময় থাকে আমার সাথে এই আমার হাসির ব্যাপারে আপনার আপনার কি সে আছে শুনি
0: না না একদম ভিলেনের মতো না
1: হ্যাঁ আচ্ছা কেউ বলছে সুন্দর আবার এই যে মাত্র দেখেন একজন বলছে যে ভিলেনের মতো আচ্ছা এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কোথায় ভাইয়া আপনার সানডে ফান্ডে শুনে আমার সানডে ফান্ডে নাটবল্টুর কাণ্ড কারখানার কথা মনে পড়ে গেল ও ছোটবেলা হ্যাঁ ছোটবেলা এটা ট্রু ছোটবেলা সানডে মানেই ছিল হচ্ছে আমাদের এই কার্টুনের একটা বিশেষ দিন আকাশ ভরা তারা জীবন জীবন ভরা বেদনা ওকে তুই ছাড়া এই জীবনে কাউকে আমি চাইবো না সানিম যিনি আছে আমার সাথে এদিকে দেখা যাচ্ছে বলতে পারবে বারবার ভাবি কেন তোমার কথা তোমাকে ভোলা সহজ না হ্যাঁ আমি না ভুলতে চাই না কিন্তু তুমি আচ্ছা তুমি এরপর আর কিছু লিখেনি আশিক এই যে আমার কিছু ফ্রেন্ডের মধ্যে কিছু আছে যারা আমাকে খুব বেশি পছন্দ করে খুব বেশি ভালোবাসে ঠিক এরকমভাবেই আমার একটা ফ্রেন্ড আছে জিনিয়া জিনিয়া সবসময় আমাকে যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে জিনিয়া আমাকে খুব বেশি ভালোবাসে আজকে কি আমরা জিনিয়ার উদ্দেশ্যে আমরা ভালোবাসার কোনো গান শুনবো
0: হ্যাঁ শুনবো একটু পরে
1: ওকে ঠিক আছে ডান জিনিয়া সো ওয়েট করেন আপনার জন্য কিন্তু খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে যাই হোক লিসেনার্স এই মুহূর্তে আমি আর একটা ব্রেকে চলে যাচ্ছি খুব জলদি আমি আর আশিক আবারও ফিরে আসছি আপনাদের মাঝে আশা করছি অবশ্যই ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকবেন আর এই ফাঁকে আমরা উপব্যান্ডের করা একটা গান শুনবো যেটা হচ্ছে বন্য অ্যালবামের তোর জন্য বন্য খুব সুন্দর একটা গান সোজা গানে চলে যাচ্ছি খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4।

0: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। So, listeners, Neil, welcome back again. This is RJ Rhythm here. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। ও, বিকাল 5টা থেকেই কিন্তু যুক্ত হয়ে গেছি এবং আমাদের আজকের আড্ডা কিন্তু খুব সুন্দরভাবেই জমে উঠেছে। কজ আজকে আমি যেমনটা বলছিলাম যে আমাদের সাথে আমাদের স্টুডিওতে কিন্তু আজকে আমাদের একজন ফ্রেন্ডও আছেন, আশিক, এবং একটু আগে আমরা খুব সুন্দর একটা গান কিন্তু শুনছিলাম নীল সাগরে। সো আশিকের কাছ থেকে যদি কেউ কোনো গান শুনতে চান অবশ্যই রিকোয়েস্ট করতে পারেন। কথা আপনারা সবাই জানেন যে রিদম খুব বেশি খারাপ, রিদম কখনই আপনাদেরকে আপনাদের পছন্দের গান শোনায় না, আপনারা সবাই যেটা ব্লেম করেন আর কি। সো আজকে রিকোয়েস্ট করে দেখেন, যদি রিদমের জায়গায় আশিক আপনাকে সেই গানটা করে শোনায় আর কি। আচ্ছা, আমি সরাসরি আমাদের একটু ফেসবুক কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন সোহেল মাসুদ, লালমাটিয়া থেকে শুনছে, মোস্ট ওয়েলকাম। কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে সিয়াম রহমান আছেন, আপনাদের সাথে লাইভে যুক্ত হব কিভাবে? ওকে, আপাতত তো রেডিওতে শুনতে পারছেন, তাছাড়া আমার প্রোফাইলে চলে আসলে পাবেন রিদম খন্দকারে, সেখানে ওই যে আমি আশিকের লাইভটা কিন্তু শেয়ার করে দিয়েছি। সো যারা যুক্ত হতে চাচ্ছেন সেখানে চলে আসতে পারেন। এমডি জাকারিয়া হোসেন আছেন, আসসালামু আলাইকুম রিদম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল, দারুণ লাগছে, আবার সানডেতে সিঙ্গারদের নিয়ে গান আবারও আরম্ভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থেকে প্রতি রবিবারে ইনশাল্লাহ কোনো না কোনো সারপ্রাইজ থাকবেই, সানডে মানেই সারপ্রাইজ ফ্রম রিদম। আচ্ছা, নাম্বারে কিন্তু আমি দেখতে পাচ্ছি আশিক, আপনার অনেক ভক্ত কিন্তু মেসেজ করছে মনে হচ্ছে, কোথায় যে আশিক দাদার গানটা বেস্ট হলো, উমায়না। ওকে, উমায়না কিন্তু আমার, উমায়না হচ্ছে, উমায়নার কথা যদি আমি একটু বলি, উমায়না আমার রেগুলার লিসেনার, অ্যান্ড উমায়নার মন জয় করাটা খুবই খুবই টাফ একটা ব্যাপার। আশিক, আপনি আজকে উমায়নার মন জয় করে ফেললেন, বাহ, বেশ। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মাম্পি যুক্ত হয়ে গেছে। হয়তোবা আমি অন্যদের মতো ভালোবাসার ক্যাপশন দিতে পারি না, যার জন্য তোমাকে বুঝাতে পারছি না, তাই বলে কি আমাকে এত অবহেলার চোখে দেখবে? ভালোবাসা কি অবহেলার চোখে দেখার মতো কোনো জিনিস? মানে এই ভালোবাসা, আমি সবসময় যেটা বলে আসি যে ভালোবাসা এই অনুভূতিটা আসলে এটা নেচার প্রদত্ত, এই অনুভূতিটা অটোমেটিক্যালি আসে, আর এই অনুভূতিটা যখন আসে সেই অনুভূতিটাকে আর আটকানো যায় না। এই ব্যাপারে গিটার বা গান কি বলে?
1: ভালোবাসা কি? ভালোবাসা,
0: ভালোবাসা আমি যেটা মনে করি আর কি, যে ভালোবাসা এটা নেচার প্রদত্ত, ভালোবাসার এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা যখন চলে আসে সেই অনুভূতির উপর কখনো আর কন্ট্রোল থাকে না, এই ব্যাপারটা আমি মানি। এই ব্যাপারটাতে আসলে আপনি কি বলেন ভাই? এই যে গান, গান তো আসলে আমাদের মনের কথা থেকে আসে, গান কি বলে?
1: গান আসলে, গান তো হচ্ছে ভালোবাসার জন্যই আমরা হচ্ছে কি গান করি আর কি।
0: আচ্ছা, তো আমরা এখন আরেকটা গানে যেতে পারি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকে যুক্ত আছেন, যুক্ত আছে তৌফিক ইমাম, তৌফিক ইমাম হাকিম, পাবনা থেকে বলছি, মধু কাকার দোকান থেকে, আশিক ভাইয়ের গান শুনতে ইচ্ছুক। ওকে ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আশিক আছে, আশিকে আমি আটকে রাখবো একদম 8টা পর্যন্ত, আজকে আমাদের ভরপুর গান হবে, আড্ডা দিব। আচ্ছা, সালাম দিচ্ছেন অনেকেই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার আজ তোমায় কত সুন্দর লাগছে, মাশাল্লাহ। প্রিয়া, প্রিয়া থ্যাংক ইউ সো মাচ, অন্যদিন কি আমাকে সুন্দর লাগে না বুঝলাম না, আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমাকে আরো বেশি খারাপ লাগছে, কজ ব্ল্যাক শার্ট পরে এসেছি, কোনোভাবেই নিজেকে মনে হচ্ছে না যে রিদম কাজকে সুন্দর লাগছে। যাই হোক আশিক, আমাদের জন্য কি কোনো সুন্দর গানটা অপেক্ষা করছে নাকি?
1: হ্যাঁ, যদি ভুলে যাও গানটা করব।
0: যদি ভুলে যাও কেন? এই ভুলে যাওয়ার ব্যাপারটা কেন আসবে আমি তো সেটাই বুঝি না, ব্যাপারটা এরকম কেন হয় না যে চিরদিন থেকে যাও, সবসময় থেকে যাও, এই ব্যাপারটা ঘুরে ফিরে যদি ভুলে যাও। যাই হোক, যদি ভুলে যাও গানটা কিন্তু বেস্ট। তোমার কি কিছু বলার আছে না? আমরা সরাসরি এখন গানে চলে যাব,
1: সরাসরি গানে যাব।
0: আচ্ছা ঠিক আছে আশিক, আমরা তাহলে লিসেনার্স আমরা আরো একটা গানে চলে যাই। আশা করছি এই যে আমাদের মোমেন্টটা এনজয় করছেন, সাথে গিটারের টুংটাং আওয়াজ, গিটারটা প্লে হচ্ছে, তার মধ্যে গান হচ্ছে, রিদমও আছে, আমরা গানে যাই, আশা করছি অবশ্যই সবাই এনজয় করবেন।

0: থ্যাংক ইউ সো মাচ
1: খুব সুন্দর একটা গান শুনছিলাম আশিক, থ্যাংক ইউ সো মাচ এই গানটা শুনলে মানে পিছনে চলে যাই, কেন জানি, আই ডোন্ট নো ওয়াই। এই ব্যাপারটা আমি বুঝি না যে আমাদের গানের সাথে আসলে আমাদের কানেকশনটা কোথায়। আমরা একটা গান শুনলে সেই গানটা যখন অটোমেটিক্যালি ফিল করি, সেই গানটা ভাবতে ভাবতে পেছনে কোনো ঘটনার সাথে আসলে মিল খুঁজে বেড়ানো, সেইখানে নিজেকে সাজানো, সেই গানের মধ্যে নিজেকে সাজানো, ব্যাপারটা ইন্টারেস্টিং। যাই হোক, লিসেনার্স অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, মেসেজ করে জানাবেন কেমন লাগছে আমাদের এই আড্ডাটা। আশিক, আপনার কেমন লাগছে?
0: অনেক ভালো লাগছে আমার।
1: আচ্ছা, আমি যেমনটা বলছিলাম যে আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, অনেকেই মেসেজ করছে, অনেকেই লিখছে, এবং আপনার গান শুনে আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু খুব মুগ্ধ হয়ে মেসেজ করছে যে আশিক ভাইয়ের ফ্যান হয়ে গেলাম। ওকে ওকে, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে কিন্তু রুবেল যুক্ত হয়ে গেছে, রুবেল আছে আমার সাথে, স্বপন যুক্ত আছে, সবাই কিন্তু মানে লিখছে যে বরাবরের মতোই আপনার গান খুব জোশ হচ্ছে। আর একটা গানের রিকোয়েস্ট আমি মানে এখন পর্যন্ত বসে বসে আমি গানের রিকোয়েস্টগুলো দেখছিলাম যে আশিকের গানের রিকোয়েস্ট কী কী আসে। এদিকে দেখতে পাচ্ছি একজন জিজ্ঞেস করছে, আশিক ভাইয়া কি আমার মনের জোছনা গানটা গেয়ে শোনাতে পারবে কিনা। আশা করছি অবশ্যই একটু ভেবে দেখবেন আশিক। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে, কে আছে, সিলেট থেকে যুক্ত আছে, ওকে, সিলোডি তমা আছে আমার সাথে, সিলোডি তমা আমার সিলোডি ফ্রেন্ড আশিক, সে বেসিক্যালি আমাকে সিলোডি ভাষা শেখাতো আগে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তমাও একটা গানের রিকোয়েস্ট করছে দেখা যাচ্ছে। আচ্ছা আশিক ভাই কি ওই গানটা গিয়ে শোনাতে পারবেন? গানটা হলো এমন যদি হতো, ওকে ওকে, এমন যদি হতো আমি পাখির মতো, জলের গানের করা একটা গান। ও এটা তো খুবই খুবই, এই গানটার সাথে অবশ্যই আমাদের একটা ভালো ইনসিডেন্ট আছে, রাইট? এই গানটা আমাদের প্রতিটা আড্ডাতেই এই গানটা থাকবেই। যাই হোক, অবশ্যই যারা আপনাদের পছন্দের গানগুলো শুনতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে হবে, পেয়ে যাবেন আপনার পছন্দের গান। যাই হোক, আমি এরপর দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে কিন্তু মোটু ফ্রম সিলেট, মোটু, ওকে মোটু। এদিকে আমার সাথে কিন্তু সুমিন যুক্ত হয়ে গেছে, রংপুরিয়ান সুমাইয়া সুমিন। তারপর আমি দেখতে পাচ্ছি সুমিন লিখেছেন, জয়েন হয়ে গেলাম তোমার অ্যান্ড আশিক ভাইয়ের সাথে, ভাইয়াকে বলো, সুমিন তাকে সালাম জানিয়েছে, ওকে, আর ভাইয়াকে বলো সুমিন কিন্তু তোমাকে বাবুসোনা বলে ডাকে। আশিক, সুমিন আমাকে বাবুসোনা বলে ডাকে, ব্যাপারটা বললাম, আশা করছি সুমিন খুশি হয়েছেন। আর সুমিনও কিন্তু আমার রেগুলার লিসেনার, রংপুর থেকে যুক্ত হয়ে যায় সবসময় আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে কিন্তু হাফসা যুক্ত আছে, ব্রো আশিক ভাইয়াকে কেন লাগে শূন্য শূন্য বলো তোমায় ছাড়া, এই গানটা, আচ্ছা আচ্ছা, এই গানটার আরও একটা গানের রিকোয়েস্ট আছে দেখা যাচ্ছে আশিক। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে, কে আছে, আমেনা যুক্ত আছে, ভুলি নাই তোমায় গানটা দাও না, ওকে ঠিক আছে, থাকেন কানেক্টেড থাকেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মাম্পি যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে কে, রিয়া যুক্ত আছে চট্টগ্রাম থেকে, রাইসা যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে, আশিক ভাইয়ের গানটা অনেক সুন্দর হয়েছে, পসিবল হলে আমার ধুলোবালি জমা বই গানটা শোনাবেন প্লিজ।
2: ওকে ওকে, আমি ট্রাই করব।
1: নাইস নাইস, ভালো ভালো গানের রিকোয়েস্ট আসছে দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের এই আড্ডা কন্টিনিউ হবে একদম আটটা পর্যন্ত। এই ঘন্টায় আমি এই মুহূর্তে আরেকটা গানে চলে যাচ্ছি, আমরা এখন ইমন চৌধুরী আর হাশিম মাহমুদের করা কোক স্টুডিও বাংলার একটা গান শুনবো, বাজি, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি, আশা করছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত এনজয় করবেন। যাই হোক, বেশি কথা বলছি না, গান শুরু হয়ে গেছে, সোজা গানে চলে যাচ্ছি আমি এই মুহূর্তে।

0: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল দিতে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাচিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম, কিন্তু আজ আপনাদের সাথে উইথ সানডে ফান্ডে। হ্যাঁ, সানডে মানেই ফান্ডে, আর ফান্ডে না হলেও সেই মোমেন্টটাকে ফান্ডেতে রূপান্তর করার দায়িত্ব কিন্তু আমার। যে যেখান থেকে শুনছেন না কেন, সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করছি এখন পর্যন্ত যুক্ত আছেন, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ সেখানে আসলেই কিন্তু আপনি আমার সানডে ফান্ডের পোস্টার পেয়ে যাবেন। অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলেই আমি আপনাকে পেয়ে যাচ্ছি। নম্বরও লিখতে পারবেন 01841904904, ঠিক আছে? নম্বর কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আর যেমনটা বলছিলাম, স্টুডিওতে আছে আমার ফ্রেন্ড আশিক। আশিকের গলায় কিন্তু আমরা বেশ সুন্দর সুন্দর গান শুনেছি, অ্যান্ড আশিকের সাথে আমাদের আড্ডাটা কিন্তু 100% জমে উঠেছে। আমি দেখতে পারছি আজকে আমার ফ্যান যারা আছেন বা আমাকে যারা শুনছেন বা যারা আমাকে রেগুলার মেসেজ করছেন, সবাই দেখে আজকে আশিকের দলে চলে যাচ্ছে। এখন রিদমকে ভুলে গেছে, সবাই আশিককে মেসেজ করছে, আশিকের কাছে বিভিন্ন ধরনের গানের রিকোয়েস্ট করছে। আশিক, কেমন লাগছে আমার এই ফ্যানদের সাথে আড্ডা দিয়ে?
1: হ্যাঁ, অনেক ভালো লাগছে আজকে।
0: সবাই কিন্তু লিখছে, সবাই মেসেজ করছে। আমি একটু একটু মেসেজ সেকশন থেকে ঘুরে আসি, তারপর আমরা গান শুনবো অবশ্যই, নাকি? আচ্ছা, প্রথমে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেউ একজন, নাম লিখেনি, নামটা লিখলে খুব খুশি হতাম, মোহিব যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে মৌ আছে আমার সাথে, শুনতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, শুনতে ভালো লাগবেই, আর এই ভালো লাগার জন্যই কিন্তু অবশ্যই রিদমের সাথে যুক্ত হতে হবে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সানিম যুক্ত আছে, বড়াই করে গানটা গেয়ে শোনান আশিক ভাই। এই বড়াই করে গানটার সাথেও তো আশিক আমাদের একটা ভালো গল্প আছে, তাই না? আর বড়াই করে গানটা আপনারা সবাই জানেন যে আমার পার্সোনাল একটা কানেকশন আছে বড়াই করে গানের সাথে। আচ্ছা, দুষ্ট কোকিল ভাইয়া, আশিক ভাইয়াকে হার কালা গানটা বলতে বলেন, জান্নাত ফ্রম গঙ্গাছড়া। আমি তো দেখতে পাচ্ছি যে মানে লিটারলি রিদমের মার্কেট টোটালি ডাউন। হ্যাঁ, সবাই এখন আশিকের ফ্যান হয়ে গেছে। আচ্ছা, আমরা অবশ্যই শুনবো। কি কি গান বললো? হারকালা। ওকে, হারকালা, ঠিক আছে, আমরা দেখি অবশ্যই চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, গঙ্গাছড়া, রংপুর, আশিক, আমার কিন্তু রংপুর, দিনাজপুর, নওগাঁ, নাটোর, পাবনা বা ওই সাইডের কথা যদি বলি, অর্থাৎ উত্তরবঙ্গ যেখান যে সাইডটা আর কি, এই সাইড থেকে কিন্তু আমাকে অনেক মানুষ ভালোবাসে এবং তারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছে, তারা প্রতিনিয়ত আমাকে শুনছে, মেসেজ করছে, ভালোবাসা দিচ্ছে। এই ব্যাপারটা আসলে খুবই এনজয় করি আমি। আমি হয়তো বা সবসময় আমরা এই যে যখন আড্ডা দিই বা আমি যখন অফিস শেষে তোমাদের সাথে গিয়ে আড্ডা দিই, তখন কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা হয় যে আমাকে এইভাবে মানুষরা এতটা ভালোবাসছে বা ভালোবাসা দিচ্ছে। আর আজকে এই যে দেখতেই পাচ্ছ, সব তোমার সামনে, সব তোমার চোখের সামনে কিন্তু মেসেজ করছে সবাই তোমাকে। এখন দেখতে পাচ্ছি যে আমার এই মার্কেট এখন টোটালি আশিক নিয়ে যাচ্ছে। আচ্ছা, এদিকে আমার সাথে মোটু যুক্ত আছে সিলেট থেকে। হ্যালো রিদম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি সৌমিত্র সিলেট থেকে। আশিক ভাইকে কি দোলা দোয়া করা একলা চলরে? ও আচ্ছা, বলো একলা একলা চলরে গানটা আর কি শোনানোর জন্য। ওকে, ঠিক আছে আশিক, আরও একটা রিকোয়েস্ট দেখতে পাচ্ছি। বাবারে, আজকে আশিককে নিয়ে তো মনে হচ্ছে আমি রাত 12টার আগে বাসে যেতে পারবো না। আচ্ছা, এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে বিআইন সাহেব যুক্ত হয়ে গেছে। আমার বিআইন কোথায়? নিশি বে, আশিক ভাইয়া যদি রোমান্টিক গান শোনায় তাহলে মনটা একটু ভালো হবে।
1: ওকে, আমি এখন আশিক শোনাবো।
0: রোমান্টিক গান হবে নাকি?
1: আয়না তুমি মুখ।
0: ও ওরে বাবা, তাই নাকি? নিশি সবসময় আমাকে রিকোয়েস্ট করে গানের জন্য। নিশিকে আজ পর্যন্ত কোনো গান কোনোদিন শোনাতে পারলাম না, আজকে আপনি নিশিকে নিয়ে নিলেন। ওকে ফাইন, ঠিক আছে, কোন গানটা শুনবো আমরা নিশির জন্য?
1: আয়নাতে ওই মুখ দেখবে যখন।
0: আচ্ছা, আয়নাতে কি নিশি তার নিজের মুখটা দেখবে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ।
0: ওকে ওকে নিশি, আমরা নিশির উদ্দেশ্যে হলেও একটা গানে চলে যাচ্ছি। আবারও সেই চিরচেনা গিটারের টুমটাং শব্দ কানে ভেসে আসছে। যাই হোক, সোজা গানে যাচ্ছি, গানটা এনজয় করেন।

0: wow.
1: Thank you.
0: Wow, wow. আয়নাতে ওই মুখ দেখবে যখন, খুব সুন্দর লাগবে আয়নাতে যখন সেই মুখটা দেখবো। হয়তোবা তার কপালে একটা টিপও থাকবে এবং সেই ব্যাপারটা ভাবলেও কিন্তু মনটা একদম কি বলবো নরম হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা গান শুনছিলাম আশিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গান শোনানোর জন্য। নিশি, আশা করছি আপনার মনটা এবার একটু হলেও শান্তি পাবে। খুব সুন্দর একটা গান কিন্তু শোনালো আশিক। আর এই গানটা, এই গানটার সাথে আমার একটা পাস আছে আশিক। আমি স্কুল লাইফে এই গানটা গিয়ে কিছু মেয়েদের সাথে ফ্লার্ট করতাম আর কি। মানে সবসময় একটু ভাব নিতাম যে আমি গান গাই বা আমি গান করতে পারি, এই গানটা গাইতাম। যাই হোক আশিক, গান তো, গান যেহেতু গান করছেন, গান তো ভালোবাসেন অনেক,
1: তাই না?
0: তো এই গান তো ভালোবাসেন, আজকে আমি সবার সামনে আশিককে এক্সপোজ করব। আপনার গার্লফ্রেন্ড আছে নাকি?
1: না, আমার গার্লফ্রেন্ড এখন পর্যন্ত নাই, আসলে হয় নাই কখনো,
0: হয় নাই কখনো, সিরিয়াসলি হয় নাই কখনো।
1: আসলে আমরা তো গানের মানুষ, গান নিয়ে থাকতে থাকতে আসলে একটা একটা এর ভিতরেই থাকি, বাইরে যাইতে পারি না।
0: মানে নিজের নিজস্ব একটা জগৎ হয়ে গেছে নাকি? এটা, এই যে গান করতে করতে ভালোবাসার মানুষটা আর হলো না, কখনো কি মনের ভিতরে এটা কাজ করে না যে না আমারও একটা ভালোবাসার মানুষ হোক, আমারও একটা ভালোবাসার মানুষ থাকুক, আমি যাকে ভালোবাসবো বা আমি সেই মানুষটাকে ভালোবেসে তাকে গান শোনাবো, এরকম কি ইচ্ছা হয় না?
1: ইচ্ছে হয় কিন্তু এটা সুযোগ হয় না,
0: ওইটা সুযোগ হয় না। আশিক বরাবরের মতোই কিন্তু আমার এমন একটা ফ্রেন্ড, তার কাছে আপনি যে কোনো অ্যান্সার, যে কোনো অ্যান্সার খুব স্ট্রেটলি পাবেন। দেখেন আমি জিজ্ঞেস করছি গার্লফ্রেন্ডের ব্যাপারে, সে কিন্তু খুব সহজ সরল মনে স্বীকারোক্তি দিয়ে দিচ্ছে যে তার নাকি গার্লফ্রেন্ড হয়ই না। যাই হোক আশিক, আশা করছি অবশ্যই অবশ্যই আপনারও খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড হবে, যেই গার্লফ্রেন্ডটা ঠিক গানের মতো করেই আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসবে এবং গানের মতো করেই আপনাকে আগলে রাখবে। অবভিয়াসলি আমি এটা বিশ্বাস করি যে গান, হয়তো বা যারা গানপ্রিয় মানুষ তাদেরকে কিন্তু গুছিয়ে রাখে একমাত্র গান। আশিকারি গান করা হচ্ছে কত বছর হলো?
1: কত বছর, এখন থেকে 14 থেকে 15 বছর।
0: 14-15 বছর, মাশাল্লাহ, অনেক লম্বা সময় তাহলে। গান কি ছোট থেকে শেখা হতো নাকি হচ্ছে মানে নিজে থেকে? একটা থাকে না যে আমি, আমার হচ্ছে একটা গানের মাস্টার আছে, সে আমাকে টিচ করছে, বা অনেক সময় দেখা যায় যে নিজের ইচ্ছা থেকে আমি গান গাইতে পারি, সেটার প্রতি যে একটা ডেডিকেশন থাকে, চর্চা করা, সেই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করা, একটা পরিশ্রম দেওয়া, তারপর যখন আসলে ব্যাপারগুলো নিজের আয়ত্তে চলে আসে তখন কিন্তু গানটা একদম ইজি হয়ে যায়। তো ব্যাপারটা কি নিজে থেকে ছিল না কোনো টিচার ছিল?
1: নিজে থেকে না, আমি আসলে শিখতাম একটা প্রতিষ্ঠানে শিখতাম আর কি।
0: আচ্ছা আচ্ছা,
1: ফেনীতে, ফেনী ডোল নামে।
0: ও ওকে ওকে ওকে, ফেনী বলতে হচ্ছে যে কুমিল্লা, ফেনী, চিটাগাং, ওই সাইডের ফেনী। ওকে ওকে,
1: এখানে আমার হোম টাউন ফেনীতে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। যাক, আশা করছি লিসেনার্স আপনার আড্ডাটা এনজয় করছেন। এদিকে দেখতে পারছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। উমায়না লিখেছে, সত্যি বলেছো, আর দাদাকে বলো আমাকে উদ্দেশ্য করে একটা গান বলতে, আর আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে আর ভাইয়াকে শুনছে। উমায়না, আচ্ছা উমায়নাও কিন্তু একটা গানের রিকোয়েস্ট করছে আশিক। আশা করছি আজকে কারো মন ভাঙবে না। এদিকে দেখতে পারছি সিলেট থেকে আছে আমার সাথে আমেনা। সিলেট, আমেনা লিখেছে আজকের গানগুলো খুব চমৎকার। হ্যাঁ রিদম, রিদম চমৎকার গান ছাড়া কি আর আপনাদের মাঝে আড্ডা দিতে আসে বলেন, আপনারাই বলেন। আচ্ছা তারপর এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সিলোডি তমা। কিছুটা হলেও গানটা গিয়ে দাও। আচ্ছা তোমার যে গানটা, আমি আশা করছি তোমার রিকোয়েস্টটা অবশ্যই আশিক রাখবে, এমন যদি হতো গানটা, এই গানটা আমরা শুনবো। আমরা কি এখন শুনবো না
1: একটু পরে শুনবো?
0: আচ্ছা ঠিক আছে তোমা, আমি প্রমিস করছি আজকে আপনার পছন্দের গান আপনাকে শোনানো হবে। আশিক আপনাকে এমন যদি হতো আমি পাখির মতো গানটা গেয়ে শোনাবে। এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে মাম্পি লিখেছে, কই আশিক ভাইয়া তো গাইলেন না রিকোয়েস্টের গান। আচ্ছা মাম্পি, একের পর এক রিকোয়েস্ট আসছে, ননস্টপ রিকোয়েস্ট আসছে, আশিক আশিক অবশ্যই চেষ্টা করবে। আর এখানে আমি আছি, আমি দায়িত্ব নিয়েছি আজকে, দেখি অবশ্যই আমি চেষ্টা করব সবার সবার রিকোয়েস্ট যাতে আসলে এক এক করে আমি ফিল আপ করতে পারি। লামিয়া যুক্ত হয়ে গেছে আমার সাথে, এদিকে যুক্ত হয়েছে হীরা আমার সাথে, রংপুর থেকে পড়ি আছে। ও ভাইয়া, আশিক ভাইয়াকে আমার সালাম। আশিক ভাইয়া কেমন আছেন, কেমন আছেন আশিক ভাই?
1: এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন?
0: আচ্ছা পড়িও কিন্তু রংপুর থেকে আমার সাথে রেগুলার যুক্ত হয় আশিক ভাই। আশিক ভাইয়ের গানের গলা মাশাল্লাহ অনেক সুন্দর ভাই, আশিক ভাইকে বলো না অভিমান গানটা বলতে পারবে নাকি?
1: ওকে আমি ট্রাই করব অবশ্যই।
0: আচ্ছা আশিক আজকে সবই ট্রাই করবে। আশিক, যদিও আমাদের সময়টা তেমন একটা বেশি নেই, আমরা শেষ ঘন্টায় আছি, 7:11 বেজে গেছে অলরেডি। তবে এই ঘন্টা জুড়ে কিন্তু অবশ্যই আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে। নিশি লিখেছে, বিআই ও আশিক ভাইয়া থ্যাংক ইউ তোমাদের দুজনকে, অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। রংপুর থেকে যুক্ত আছে জেসমিন, আশিক ভাইয়াকে দয়া করে চিরদিনই গানটা শোনাতে বলবেন। ওরে বাবা আশিক, আশিক আচ্ছা এই সানডে ফান্ডে আশিকের করে দেওয়া হোক। রিদম এই স্টুডিও থেকে বিদায় নে, এটাই আমার ফাইনাল ডিসিশন, এটা আমার ফাইনাল ডিসিশন। আচ্ছা এদিকে ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু যুক্ত হয়ে গেছে ইন্ডিয়া আসাম থেকে, আচ্ছা নুরাবদিন, ওকে ফরিদ আহমেদ, আচ্ছা যুক্ত আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে ভবিষ্যৎ অন্ধকার। বাই দ্য ওয়ে ফেসবুক আইডির নামটা বেশ সুন্দর, ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা সোহেল মাসুদ আছে আমার সাথে, জাকারিয়া ভাই আছে, সিয়াম আছে আমার সাথে দেখা যাচ্ছে। এদিকে হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে যুক্ত আছে, রায়হান সৈয়দপুর থেকে, ইন্ডিয়া আসাম থেকে যুক্ত আছে আমার সাথে ফরিদ, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে প্রিয়া যুক্ত আছে। ব্ল্যাক কেন বলো বুঝি না, কষ্ট লাগে না বুঝি? না না না আমার কষ্ট লাগে না, আই এনজয় মাই কালার। রিদম খুবই কালো, বাট আনফর্চুনেটলি রিদম ছেলেটা খুব ভালো। আশিক কেমন লাগছে বলো?
1: অনেক ভালো লাগছে আজকে।
0: আমার মনে হয় কি আশিক বোধহয় একটু মানে শরম পাচ্ছে, আশিক খুব খুব কম কথা বলে। এমনিতেও আমরা যখন আড্ডা দিই আমাদের আড্ডার সময়ও কিন্তু আশিক একটু কম কথা বলে, আশিকের মুখ দিয়ে তেমন কোনো কথা বের হয় না। আশিক ব্যাপারটা কি আজকেও সেরকম কিছু? আমি ঢাকা FM এ যাব, রিদমের লিসেনারদের সাথে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না, শুধু গান গাবো আমি, আমি শুধু গান গাবো, গান টান গিয়ে চলে আসবো, ব্যাপারটা মনে হচ্ছে এরকম। যাই হোক আশিকও কথা বলে, আশিকের মুখেও কথা ফুটবে। এই মুহূর্তে আমরা এবার আমাদের প্লে লিস্টে থাকা একটা গানে চলে যাব, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসব, তারপর অবশ্যই কিন্তু আমাদের আরও কিছু সুন্দর গান হবে, আর সাথে থাকছে আশিক আর আমি রিদম তো আছি আপনাদের সাথে। যাই হোক এখন আমরা কোক স্টুডিও বাংলার হাবিব ওয়াহিদ আর রুস্তমের করা একটা গানে চলে যাব, খুব রিসেন্ট গান মহাজাদু। আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে কি জাদু জানে আমি সেটাই জানি না, এই জাদুর অ্যান্সারটা যদি পেতাম তাহলে তবে আমি পাল্টা জাদু করতাম এবং মানুষটাকে আপন করে নিতাম। যাই হোক জাদু জানি না, এখন মহাজাদুতে চলে যাচ্ছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আজকের এই আড্ডায় যুক্ত থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমবারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমবারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা FM 90.4।
4: পায়ে পায়ে ফিরে আসে ছোট্ট একটা।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: 94.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, welcome back again on Sunday Funday. Listeners, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। আশা করছি আজকে আমাদের এই রবিবারের এই আড্ডায় আপনি এখন পর্যন্ত যুক্ত আছেন। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি উইথ লর্ডস অফ মেসেজেস অ্যান্ড টেক্সটেস। আমার সাথে কে আছে? আমার সাথে আছে আমাদের ফ্রেন্ড আশিক। আশিক আমাদের বেশ সুন্দর সুন্দর কিছু গান কিন্তু শোনাচ্ছিল। আশিক এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। আমরা এই যে আড্ডা দিচ্ছি, আমাদের সাথে এত এত মানুষ যুক্ত আছে, সবাই আমাদের শুনছেন, আপনার গানের অপেক্ষা করছেন, আপনার অনুভূতি কেমন বলেন?
1: অনুভূতি অনেক ভালো। এখন দেখি রিকোয়েস্টে কিছু গান আসছে, ওগুলো শোনাতে পারি কিনা। অবশ্যই।
0: যাই হোক, আজকে কিন্তু আশিক আমাদের মাঝখানে এসেছে কিভাবে জানেন? একজন জাদুর জিনি হয়ে, যে কিনা সব রিকোয়েস্টই রাখছে। আচ্ছা, আমি সরাসরি একটু মেসেজ সেকশনে চলে যাব, কারণ আমি দেখতে পাচ্ছি আশিকের উদ্দেশ্যে অনেক অনেক মেসেজ আসছে। প্রথমে এদিকে দেখতে পাচ্ছি, ও ওরে বাবা, ওরে বাবা, রংপুর থেকে স্বর্ণা বলছি। ভাইয়া, আশিক ভাইয়ের কণ্ঠ অনেক মিষ্টি। আশিক,
1: থ্যাংক ইউ,
0: প্রেমটা বোধ হয় এবার করাই উচিত। এদিকে দেখতে পাচ্ছি জুই যুক্ত আছে আমার সাথে। হৃদয় ভাই, আশিক ভাইয়াকে বলেন আমার জন্য সখী মায়া লাগাইছে এই গানটা শোনাতে। এত এত রিকোয়েস্ট, সময় তো খুব কম আমাদের হাতে। যাই হোক, আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে আপনাদের পছন্দের গানগুলো শোনানোর জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে যুক্ত আছে সানিম। ওকে, আমার সাথে যুক্ত আছে আফরিন। হুম, ভূত দাদা ভালোই ফান করতে পারেন, আমি মেসেজ দিয়ে একটা গানের অনুরোধ করলাম, চোখে পড়ে না। হুম, আশিক দাদার গানগুলো ভালোই লাগছে শুনতে, তবে এখন আর শুনতে পারছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, আফরিন বিদায় নিয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আশিক একটা গানে ঢুকে গেছে, কেন জানি পরিচিত মনে হচ্ছে। তোমার সেটা আপনি কি আশিক, তোমার রিকোয়েস্টের গানে যাচ্ছে? ওকে, এমন যদি হতো। আচ্ছা, এই গানটা যদি আমিও সাথে গাই তাহলে কেমন হয়?

0: नाइस नाइस नाइस वन नाइस वन
1: थैंक यू थैंक यू
0: थैंक यू सो मच आशिक थैंक यू सो मच खूब खूब पसंदर एक गान छिलो एवं तोमा স্পেশাল থ্যাংকস গোজ ফর তোমা কজ তোমার জন্য আমি আমার পছন্দের একটা গান কিন্তু শুনতে পারলাম আশিকও জানে এই গানটা আমার খুব পছন্দের একটা গান তারপর আশিক আমাদের কিন্তু আরো অনেক অনেক রিকোয়েস্ট আছে আমাদের আরো একজন ফ্রেন্ড কিন্তু হারকালা গানটা শুনতে চেয়েছিল আমি এখন চাচ্ছি একটু হারকালাটা যদি আপনি হারকালায় চলে যান গিটারের সাউন্ডটা শোনার সাথে সাথে কত কেমন এত একটা ভালো লাগা কাজ করে এই জন্য ওয়াই যাই হোক সানডে ফান্ডে শুনছেন সানডে ফান্ডে নিয়ে রিদম কিন্তু থাকছে প্রতি রবিবার বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত

0: বেশ পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিয়েছে আশিক, থ্যাংক ইউ সো মাচ আশিক, থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ খুব সুন্দর গান করেন এবং টোটালি আমি হারিয়ে গিয়েছিলাম, খুব এনজয় করছিলাম। বাই দ্য ওয়ে আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সানডে ফান্ডেতে থাকার জন্য। এখন থেকে প্রতিটা রবিবার এবার এই ঠিক একইভাবে কিন্তু আমরা এভাবে ফান্ডেতে রূপান্তরিত করব এবং আমরা এনজয় করব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন। আমি একটু মেসেজে চলে যাব। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত হয়ে গেছে কিন্তু রায়হান যুক্ত আছে, কমেন্ট সেকশনে আছে রাহাদ মাহমুদ রনি, কোথায় ভাই, আমি আছি রংপুর থেকে, সবাই তোমায় অনেক নামে ডাকে কিন্তু আমি তোমায় ঋদু ভাই বলে ডাকবো। ওকে ঋদু ভাই, হ্যাঁ নাইস ওয়ান আশিক, রাইট ঋদু ভাই, আচ্ছা। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেউ একজন, দেহ খান গানটা শুনতে যাচ্ছে আশিক, আশিকের আজকে আজকে রিকোয়েস্টের কিন্তু শেষ নেই। এদিকে দেখতে পাচ্ছি নাগেশ্বরী থেকে পল্লবী আছে, লাভ ইউ ভাইয়া, কেমন আছো, লাভ ইউ টু, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমার সাথে যুক্ত আছে কুলসুম আক্তার, যুক্ত আছে সিলেট থেকে, ওকে। তারপর আমি দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে যুক্ত আছে ডেমরা থেকে রাহেলা যুক্ত আছে, আশিক ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ আশিক আশিক। আচ্ছা পরি জিজ্ঞেস করছে ভাইয়া আশিক ভাইয়ের বাসা কোথায়?
1: আমার বাসা মহানগর প্রজেক্টে হাতের ঝিল।
0: আচ্ছা মানে ঢাকাতেই থাকা হচ্ছে আশিকের বর্তমানে। আর বাই দ্য ওয়ে আপনারা কেউ যদি আশিককে মানে আশিককে খোঁজ করতে চান স্পেশালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেহেতু আমার ফ্রেন্ড আমি সাপোর্ট করবো আর কি আপনাকে। ওকে ওকে। তারপর এদিকে দেখতে পাচ্ছি মাম্পি আছে, আমার আগে রিকোয়েস্টের মনের যোছনা গানটা আশিক ভাইয়াকে গেয়ে শোনান না কেন? আচ্ছা মনের যোছনা গানটা আশিক, মনের যোছনাটা কি শোনা যায় কোনোভাবে?
1: দেখি যদি সময় থাকে।
0: আচ্ছা অবশ্যই অবশ্যই সময় থাকলে আমরা সেটা শুনবো। রিদম ভাই তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে, তবে কখনো মেসেজ করা হয়নি কিন্তু আশিক ভাইয়ের গান শুনতে পেরে মেসেজ দিলাম, আমি শাম্মি। ওকে থ্যাংক ইউ সো মাচ আশিক, আশিকের জন্য আমাকে মেসেজ করেছে, বাহ বেশ বেশ বেশ ভালো বেশ ভালো। আমার নাম প্রভাতী, বাড়ি ফেনী, এখন আছি চট্টগ্রাম, আজকে প্রথম মেসেজ করলাম, ভাইয়ের বাড়ি ফেনীর কোথায়, ওয়াও বা এখানে ফেনীর ফেনীর ফ্রেন্ড সার্কেল চলে আসে আশিক দেখা যাচ্ছে।
1: আমার বাড়ি ফেনী ছাগলনাইয়া থানা।
0: ওকে আশিকের বাসায় হামলা হবে মনে হচ্ছে। খাদিজা যুক্ত আছে, খাদিজা প্রধান খুশবু রংপুর থেকে, শুভ সন্ধ্যা, পড়ার ফাঁকে ফাঁকে শুনছি বইয়ের আড়ালে, কখন যে মায়ের বকবকানি শুনতে হয়, আমাকে একটা গান শোনাও বিদায় মুহূর্তে, তুমি বুঝনি আমি বলিনি স্বপ্ন কেন আসেনি, আশা করি গানটি শোনাবেন। ওকে যদি প্লেলিস্টে থাকে পেয়ে যাবেন। মিষ্টি ভাইয়া আশিক ভাইয়ের কণ্ঠে গানগুলো অনেক সুন্দর, ওরে বাবা আশিক ভাইকে প্লিজ প্লিজ ডুবে ডুবে ভালোবাসি গানটা গাইতে বলেন। ওকে ডুবে ডুবে ভালোবাসি আমি না বাসলেও আশিক বাসে। রংপুর থেকে জয়েন হয়ে গেছে কেউ একজন, নাম লিখিনি, আশিকের ভয়েসটা সুন্দর, একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবা, ওরে বাবা রে আশিক আজকে আজকে আজকে ফাটিয়ে দিলেন আপনি একদম। আশিক ভাই আপনাদের দুজনকে আজকে তুলে নিয়ে আসবো, ভয় পাবেন না, আমার হাতে বানানো খিচুড়ি খাওয়ার জন্য। ওকে গঙ্গাচড়া থেকে জান্নাত আছে আমার সাথে। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেউ একজন, কোথায় নামটা লিখে নি, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। তারপর এদিকে দেখতে পাচ্ছি তমা আছে, তমা জানিয়েছে ধন্যবাদ, খুব ধন্যবাদ, আসলেই তোমার জন্য, তোমাকে আমি ধন্যবাদ জানাবো স্পেশালি, কারণ তোমার জন্য আমি কিন্তু এই গানটা শুনতে পেরেছি। যাই হোক আমরা একদম শেষ পর্যায়ে আছি, খুব খুব জলদি হয়তো বা বিদায় নিতে হবে যে কোনো সময়। যাই হোক আশিক এখন আমরা একটা গানে চলে যাব, আজকের মতো মনে হচ্ছে আমাদের আসলে আর এত রিকোয়েস্ট নেওয়া পসিবল হবে না, তবে আশা করবো আর দুই একটা গান ছোট করে শোনাবেন, তারপর আমরা কোনো একটা গান শুনে আমরা বিদায় নিব আজকের মতো। এখন আপনি কোন গানটা শোনাতে চাচ্ছেন বা বলেন?
1: আমি এখন শোনাবো আমি এক গরিব প্রেমিক নীলা, এটা রিকোয়েস্টের গান।
0: আচ্ছা হ্যাঁ শোর শোর, আমি এক গরিব প্রেমিক নীলা, এটা বেসিক্যালি ব্যাপারটা এরকম তো না যে তোমাকে আর কিচ্ছু দেওয়ার নেই, আমার মানে আমার অবস্থা আর কি, আমার আর কিচ্ছু দেওয়ার নেই তাকে। যাই হোক লিসেনার্স আরও একটা সুন্দর গানে চলে যাচ্ছি, আশা করছি এনজয় করবেন সবাই, শেষ পর্যন্ত সানডে ফান্ডের সাথেই থাকবেন প্লিজ। ওকে আশিক কিন্তু আছে আমাদের সাথেই, সে প্রস্তুতি নিচ্ছে, গিটারটা জাস্ট টুংটাং করে একটু দেখছে, তারপরে আমরা অবশ্যই সুন্দর একটা গানে চলে যাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে অনেকেই যুক্ত আছে, দাদা কেমন আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা তারপর হাই রিদম ভাইয়া আমি সুমু, ওকে সুমু হ্যালো, আর একটু পরে যাও। না না না, আজকের মতো তো যেতে হবেই, কিছু তো করার নেই। কি করব, সময়কে আসলে কোনোভাবেই ধরে রাখা যায় না, সময় সময়ের মতো এগিয়ে যাবে, এটাই একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? আর সময় যদি আটকে রাখা যেত তাহলে হয়তো আপনাদের সাথে আমার এই আড্ডাটা ননস্টপ চলতো, আমাদের সবটা সময় হয়তো ভালো কাটত। আচ্ছা, এদিকে আমি দেখতে পাচ্ছি নিশি আছে, নিশি লিখছে, ভাইয়া ফাটাফাটি হচ্ছে, বিআই সরি বিএন সাহেব, হ্যাঁ আসলে ফাটাফাটি হচ্ছে, থ্যাংকস ভাইয়া হারকালা শোনানোর জন্য, থ্যাংকস গোস টু আশিক। যাই হোক, আশিকের গলা শুনতে পাচ্ছি মনে হয় টুকটাক। কি আশিক, রেডি নাকি?
1: রেডি আমি।
0: ওকে ওকে, আমরা এখন একটা গরিব প্রেমিকের গল্প শুনব। একটা গরিব প্রেমিক কিভাবে ভালোবাসে, একটা গরিব প্রেমিক কিভাবে তার ভালোবাসা বহিঃপ্রকাশ করতে চায়,

হরি প্রেমিক আর তার নীলা, এই যে একটা কাহিনী, একটা কল্পকাহিনী, একটা ভালোবাসা, এই ভালোবাসার কোথায় শেষ, এই ভালোবাসার কি আদৌ কোনো শেষ আছে কিনা, এই ভালোবাসার কি কোনো বহিঃপ্রকাশ আছে কিনা, এই ভালোবাসার কি কোনো শুরু আছে কিনা, এই ভালোবাসার কি কোনো শেষ আছে কিনা, সবসময় হয়তোবা অজানা থাকবে, কারণ সে এক গরিব প্রেমিক।

ঠিক এভাবেই হয়তোবা সেই গরিব প্রেমিকের ভালোবাসা হারিয়ে গেল, ঠিক সেভাবেই হয়তোবা সে ভালোবাসার ইতি ঘটল। তবে প্রকৃতি প্রদত্ত এই অনুভূতি ভালোবাসা, এর যে কোথাও শেষ নেই। আর দিন শেষে যদি গরিব প্রেমিক হওয়া লাগে, তাহলে হয়তোবা ভালোবাসাটাও একটা অভিশাপ হয়ে দাঁড়ায়। গরিব প্রেমিক।

0: থ্যাংক ইউ সো মাচ আশিক, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটা গান শুনছিলাম আসলে, গরিব প্রেমিক নীলা। বেসিক্যালি খুব হারিয়ে গেলাম আশিক, আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে যে আসলে এত সুন্দর একটা গান করে শুনিয়েছ এবং এত সুন্দর একটা গান আমাদের মাঝে উপহার হিসেবে দিলে। আজকের এই এন্ডিংটা হয়তো আমি কখনো ভুলবো না, আমার খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মেসেজ সেকশনে, অনেকেই যুক্ত আছে। আজকের মতো হয়তো আমাকে বিদায় নিতে হচ্ছে আনফর্চুনেটলি, কারণ একদম শেষ মুহূর্তে আছি, একদম শেষ মুহূর্তে আছি, 7:58। আমার হাতে আর সময় নেই, আবার হয়তো বা কোনো এক রবিবারে ঠিক একইভাবে সানডেকে ফান্ডে করে নিয়ে আসবো আমি। আর আমার সাথে কিন্তু শেষ মুহূর্তে অনেকেই যুক্ত আছে, তমা আছে আমার সাথে যুক্ত আছে, নিশি যুক্ত আছে, পরি যুক্ত আছে আমার সাথে, জিনিয়া যুক্ত আছে আমার সাথে দেখা যাচ্ছে, সুমিন যুক্ত আছে আমার সাথে, সুমাইয়া যুক্ত আছে, মাহিয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার যে আপনারা এই আজকের এই সানডে ফান্ডের পুরো আড্ডা জুড়ে ছিলেন আমার সাথে এবং এখন পর্যন্ত যুক্ত আছেন। আর আশিককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আড্ডাটাকে স্পেশাল করে তোলার জন্য, আর হচ্ছে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা বিদায় নিচ্ছি, আশিক শেষ মুহূর্তে যদি কিছু বলতে।
1: ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, অনেকদিন পর ঢাকায় আসলাম, সবার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো, ইনশাল্লাহ আবারও আসবো যদি সুযোগ হয় আর কি।
0: যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আশা করছি আবারও কোনো এক রবিবারে সানডে ফান্ডে নিয়ে হাজির হয়ে যাব। আমি আর জি রিদম ছিলাম আপনাদের সাথে, সো পরবর্তী সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।
2: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না,
3: মানে কি?
2: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
3: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো, ঢাকা FM 90.4,
4: এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিটসে। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। দেশের জ্বালানি নিরাপত্তা যোদ্ধারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাণিজ্য ও শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্ব আরোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদ রহমানের। দেশে সারের কোনো সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য আগামীকাল ওমানে উপসাগরীয় দেশগুলোর সাথে বৈঠকে বসছে ইরান। এবং দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে এখন ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা যোদ্ধার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লারোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং একে সুসংহত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আজ বঙ্গভবনে দেশের 33টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী যুগের রেখে যাওয়া দুর্নীতি নির্মূলে সক্রিয়ভাবে কাজ করতে জেলা পরিষদের প্রশাসকদের প্রতি আহ্বান জানান। তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক সত্ত্ব সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। এ লক্ষ্যে তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। পাকিস্তানের তৈরি পণ্য নিয়ে আগামী মাসে ঢাকায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশে তৈরি পণ্য দিয়ে পাকিস্তানে অনুরূপ বাণিজ্য মেলা আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, এবছর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হবে। হাইকমিশনার পাকিস্তানের বাজারে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে আরও বেশি চা রপ্তানির আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে। আজ সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল পরিসরে শালীনতা ফিরিয়ে আনা, সাইবার বুলিং থেকে নারী ও তরুণদের সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 পরিমার্জনের অন্যতম লক্ষ্য। সাক্ষাৎকালে আইআরআই এর প্রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লোহার্টি স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামূলক রাজনৈতিক চর্চা সংক্রান্ত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। তিনি বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচার থেকে রক্ষায় সরকারি ও বিরোধী দলগুলোর জন্য একটি সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার আহ্বান জানান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোন বিকল্প নেই। আজ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম উপস্থিত ছিলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে কার্যকর ও শক্তিশালী করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা প্রয়োজন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জনগণের কাছে জবাবদিহিতা বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের উপরও গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, স্থানীয় সরকার নির্বাচন আইনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন,
2: প্রার্থীদের যোগ্য অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের যে নীতিমালা, সবকিছু নিয়ে ওরা একত্রিত করে নির্বাচন কমিশন ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না।
0: খাদ্যমন্ত্রী মিজ আফরুজা খানম বলেছেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ মানিকগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা জানান। মন্ত্রী বলেন, মাদক সেবীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর জামিনে বেরিয়ে আবারও মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু দেশের ফসলের জমি ও সরকারি বেসরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ তার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারদের এ নির্দেশনা দেন। ফসলি জমি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রভাবশালী মহল যাতে অবৈধভাবে কৃষিজমি, খাস জমি কিংবা সাধারণ মানুষের সম্পত্তি দখল করতে না পারে সে বিষয়ে মাঠ প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 7 সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 হেলথ ইনোভেশন ফর অল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার শীর্ষক এক আলোচনায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রাজধানীর নব থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজন করেছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের মেলার দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে রোববার স্বাস্থ্যখাত বিষয়ক হেলথ ইনোভেশন ফর অল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার শীর্ষক আলোচনা সভায় অংশ নেন দেশের প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।
4: এটি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য হওয়া উচিত। উদ্ভাবন মানেই সবসময় কোনো ব্যয়বহুল যন্ত্র আবিষ্কার বা নতুন কোনো অ্যাপ চালু করা নয়। সবচেয়ে মূল্যবান উদ্ভাবন সেটাই যা সারা দেশের রোগীদের কোনো প্রকৃত সমস্যার সমাধান করে। তবেই আমরা দেশের প্রতিটি নাগরিকের কাছে মৌলিক মানবাধিকার হিসেবে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারব।
5: To every citizen of the country.
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত স্বাস্থ্যখাতের গবেষণা বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন, গবেষণাকে ব্যয় নয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
5: স্বাস্থ্যখাতে প্রায়শ আমরা যে অর্থের যোগান দেই সেটিকে ব্যয় মনে করি, কিন্তু হেলথে এবং হেলথ রিসার্চে এটিকে ব্যয় না মনে করে এটিকে ইনভেস্টমেন্ট ভাবতে হবে। আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা হচ্ছে এবং এই কাজগুলোর মাধ্যমে আমরা এমএলসিতে পৌঁছতে পারলে আমাদের পুরো ঔষধ ইন্ডাস্ট্রি যেমন বেনিফিটেড হবে, অ্যাজ এ নেশন আমরা একটি সাস্টেইনেবল সলিউশনের দিকে আগাবো।
3: সভায় বক্তারা দেশের স্বাস্থ্যখাতের নানা সমস্যার সমাধানে পরামর্শ দেওয়ার পাশাপাশি এখাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
6: এখন মনোক্লোনাল অ্যান্টিবডি থেকে শুরু করে আমরা ভ্যাকসিন বায়োলজিস্টিক দিকে যাচ্ছি,
7: আমরা অবশ্যই পারবো, আমাদের এখানে প্রচুর সম্পদ আছে বিভিন্ন ধরনের।
3: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম সিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ কে আজাদ খান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান।
8: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
9: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
4: দেশে আবারও শুরু হয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতি বছর বর্ষার পর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যা সঠিক সময়ে প্রতিরোধ না করলে মারাত্মক রূপ নিতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর যা প্রধানত এডিস মশার কামড়ে ছড়ায়। বাসা বাড়ি ও কর্মস্থলে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশার বংশবৃদ্ধি ঘটে। ডেঙ্গু প্রতিরোধ ও এর প্রাথমিক লক্ষণ সম্পর্কে বলছিলেন আইসিডিডিআরবির বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রেজন শুভ।
11: ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে যেখানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে, বাসায় ফুলের টব আছে সেখানে পরিষ্কার পানি জমে আছে, সেই পরিষ্কার পানিতে কিন্তু এডিস মশা জন্মগ্রহণ করতে পারে। সেই সাথে ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা যে কোনো পাত্র, এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। কখনোই পানি জমতে দেওয়া যাবে না, কারণ এডিস মশার বংশ বিস্তার কিন্তু সেখানেই হয় যেখানে পানি জমে থাকে।
10: সঠিক সময়ে চিকিৎসা না পেলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমে রূপ নিতে পারে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রথম থেকেই সচেতন থাকা জরুরি। লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে প্রচুর পানি, ওআরএস এবং তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ব্যথানাশক ঔষধ খাওয়া একদমই উচিত নয় বলছিলেন ডাক্তার রেজন শুভ।
11: জ্বর হলেই সেটাকে ডেঙ্গু চিন্তা করা যাবে না, তবে জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব বা দুর্বলতা, এগুলো যদি থেকে যায় তাহলে ডেঙ্গুর কথাটা চিন্তা করতে হবে। আর ডেঙ্গু হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আর সম্ভব হয় তাহলে লেবুর শরবত, ডাবের পানি, ওরসালাইন এগুলো বেশি বেশি খেতে হবে এবং পর্যাপ্ত রেস্টে থাকতে হবে।
10: বিশেষজ্ঞরা বলছেন কেবল চিকিৎসার উপর ভরসা না করে সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ মূল চাবিকাঠি। বাসা ও আঙ্গিনা পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা বা ছাদে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করাই ডেঙ্গু থেকে সুরক্ষার প্রধান উপায়। জনসচেতনতা আর ব্যক্তিগত সুরক্ষাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: এদিকে দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৫৯ জনে দাঁড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৫৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে। তিনি আজ জামালপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দেন। দেশে সারের কোন সংকট নেই উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করারও নির্দেশ দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে গঠনমূলক দ্বিপাক্ষিক অংশীদারিত্বে এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে সম্পর্ক পুনর্গঠন করতে চায়। তিনি আজ তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভারতকে নিয়ে বদ্ধমূল ধারণা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে। ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দুই নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে আজ থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিজিসিবি এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বর্তমানে দুই নম্বর ইউনিট থেকে 290 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তিনি জানান, কেন্দ্রটির এক নম্বর ইউনিট থেকে 756 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে গ্রিডে যুক্ত হচ্ছে।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে বৃহৎ দুটি ঘাঁটির কাছে হুতি বিদ্রোহী এবং সরকার সমর্থিত সৈন্যদের মধ্যে তুমুল লড়াই চলছে। হুতি বাহিনী ও সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে কৌশলগত ও গুরুত্বপূর্ণ চ্যানেলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি লড়াই তীব্রতর হয়ে উঠছে। এই সংঘর্ষের কারণে হাজার হাজার ইয়েমেনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়ার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এদিকে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য ইরান আগামীকাল ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠক করবে। কেশুম দ্বীপের কাছে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দেশটির একজন কর্মকর্তা এই জন্য মার্কিন বাহিনীকে দায়ী করেন। ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরির অন্তত 6 যাত্রী মারা গেছে এবং 107 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 130 জন। আজ সকালে পূর্ব জাভার সুরাবায়া থেকে বানজারমাসিনগামী 30 জন নাবিকসহ 243 জন যাত্রী বহনকারী ফেরিটি তীব্র প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে 7,000-এর বেশি ইবোলা রোগী শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দেশটিতে এ পর্যন্ত এটি সবচেয়ে ভয়াবহ ইবোলার প্রাদুর্ভাব। চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে 3,398 জন মারা গেছেন এবং 1,671 জন সুস্থ হয়েছেন। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে বিনা উইকেটে 29 রান করেছে। ফুটবল। জর্ডানের রাজধানী আম্মানে জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 17 এখন জর্ডান অনূর্ধ্ব 17 দলের মোকাবেলা করছে। উল্লেখ্য, প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ 5-0 গোলের বড় ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাণিজ্য শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্ব আরোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের। দেশে সারের কোনো সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য আগামীকাল ওমানে উপসাগরীয় দেশগুলোর সাথে বৈঠকে বসছে ইরান। এবং দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে এখন ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। খবর শেষ হলো।

0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
1: You're listening to Taka FM 90.4.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তুই জলে বাতাসে মিশে জানে মন তুই জীবন।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: ঢাকা
1: এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: আহ

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: Rock FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: 90.4 FM